আকাশবাণী কৈলাসহর, আজ সোমবার, 30শে ভাদ্র, 1948 শতাব্দ, 3রা আশ্বিন, 1433 বঙ্গাব্দ, 21শে সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 37 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

মানুষ আনন্দ পাবার জন্য এবং জ্ঞান অনুশীলনের জন্য যত রকম উপায় উদ্ভাবন করেছে, তার মধ্যে ভাষা একটি প্রধান স্থান অধিকার করে আছে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতির চর্চা চলছে ভাষাকেই বাহন করে। সাহিত্য মানুষকে আনন্দ দেয়, কিন্তু তার প্রকাশের ক্ষেত্র সীমাবদ্ধ। তার সেই অভাব পূরণ করছে রূপশিল্প, সঙ্গীত, নৃত্য ও অন্যান্য কলা। সাহিত্যের যেমন একটা নিজস্ব প্রকাশভঙ্গি আছে, তেমনি রূপশিল্প, সঙ্গীত, নৃত্যেরও আছে। মানুষ ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে বহির্জগতের সকল বস্তুর তত্ত্ববোধ ও রসবোধ করে এবং শিল্পে তা অপরের কাছে প্রকাশ করে। শিক্ষার ক্ষেত্রে শিল্পের চর্চার দ্বারা মানুষের তত্ত্ববোধ ও রসবোধের উৎকর্ষ সাধিত হয় এবং শিল্পের প্রকাশভঙ্গি আয়ত্ত হয়। চোখের কাজ যেমন কানের দ্বারা হয় না, তেমনি ছবি, গান ও নাচের শিক্ষা কেবল লেখাপড়ার দ্বারা সম্ভব নয়। আমাদের শিক্ষাদানের আদর্শ যদি সর্বাঙ্গীন শিক্ষাদান হয়, কলাচর্চার স্থান এবং মান বিদ্যালয়ে লেখাপড়ার সঙ্গে সমান থাকা উচিত। এদেশের বিশ্ববিদ্যালয়ে এদিক দিয়ে এ পর্যন্ত যা ব্যবস্থা হয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়। এর কারণ আমার মনে হয় আমাদের মধ্যে অনেকের বিশ্বাস, শিল্পচর্চা একদল পেশাদার শিল্পীরই একচেটিয়া কারবার, সাধারণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শিল্প না বোঝার জন্য অনেক শিক্ষিত লোকও অগৌরব বোধ করেন না, আর জনসাধারণের তো কথাই নেই, তারা ফটো ও ছবির তফাত বোঝে না। জাপানি খোকা পুতুলকে শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন মনে করে অবাক হয়ে থাকে। বিশ্রী রং করা লাল, নীল, বেগুনি, জার্মান রেপার দেখতে চোখের পীড়া তো বোধ করেই না, বরঞ্চ উপভোগ করেই থাকে। সহজ প্রাপ্য সস্তা মাটির কলসির বদলে প্রয়োজনের দোহাই দিয়ে টিনের ক্যানেস্ট্রা ব্যবহার করে। এর জন্য দায়ী দেশের শিক্ষিত সমাজ এবং প্রধানত বিশ্ববিদ্যালয়। আপাত দৃষ্টিতে বিদ্যার ক্ষেত্রে দেশবাসীর সংস্কৃতি যেমন বাড়ছে বলে মনে হয়, রসবোধের দৈন্যও তেমনি ক্রমশ পীড়াদায়ক হয়ে উঠছে। এর প্রতিকারের উপায় একালের শিক্ষিত সমাজে কলা শিক্ষার প্রচলন ব্যাপকভাবে করা, কারণ এই শিক্ষিত সমাজই জনসাধারণের আদর্শ স্বরূপ। সৌন্দর্যবোধের অভাবে মানুষ যে কেবল রসের ক্ষেত্রে বঞ্চিত হয় তা নয়, তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিক দিয়েও সে ক্ষতিগ্রস্ত হয়। সৌন্দর্য জ্ঞানের অভাবে যারা বাড়ির উঠানে ও ঘরের মধ্যে জঞ্জাল জড়ো করে রাখেন, নিজের দেহের এবং পরিচ্ছদের ময়লা সাফ করেন না, ঘরের দেয়ালে, পথে ঘাটে, রেলগাড়িতে পানের পিক ও থুতু ফেলেন, তারা যে কেবল নিজেদেরই স্বাস্থ্যের ক্ষতি করেন তা নয়, জাতির স্বাস্থ্যেরও ক্ষতি করেন। তাদের দ্বারা যেমন সমাজ দেহে নানা রোগ সংক্রামিত হয়, তেমনি তাদের কুৎসিত আচরণের কু আদর্শও জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে একদল আছেন যারা কলাচর্চায় বিলাসী ও ধনী ব্যক্তিরই একমাত্র অধিকার বলে তাকে প্রতিদিনের জীবনযাত্রা থেকে অবজ্ঞা ভরে নির্বাসিত করে রাখতে চান। তারা ভুলে যান যে সুষমাই শিল্পের প্রাণ, অর্থমূল্যে শিল্পবস্তুর বিচার চলে না। গরিব সাঁওতাল

0: তার মাটির ঘরটি নেকিয়ে মুছে মাটির বাসন ও ছেঁড়া কাঁথা গুছিয়ে রাখে। আবার কলেজে পড়া অনেক শিক্ষিত ছেলে প্রাসাদোপম হোস্টেলের বা মেসের ঘরে দামি কাপড় জামা তৈজসপত্র এলোমেলো ছড়িয়ে জবরজম করে রাখে। এখানে দরিদ্র সাঁওতালের সৌন্দর্যবোধ তার জীবনযাত্রা রঙ্গীভূত ও প্রাণবন্ত, ধনী সন্তানের সৌন্দর্যবোধ পোশাকি এবং প্রাণহীন। শিল্প উপাসনার নামে ক্যালেন্ডারের মেম সাহেবের ছবি ফ্রেমে বাঁধানো হয়ে শিক্ষিত লোকের ঘরে সত্যকার ভালো ছবির পাশে স্থান পেয়েছে দেখতে পাই। ছাত্রমহলে দেখি ছবির ফ্রেম থেকে জামা ঝুলছে। পড়ার টেবিলে চায়ের কাপ, আরশি, চিরুনি ও কোকরটিনে কাগজের ফুল সাজানো, প্রসাধনী কাপড়ের উপর বুক খোলা কোট, শাড়ির সঙ্গে মেম সাহেবের খুরওয়ালা জুতো, এরূপ সর্বত্রই সঙ্গতি ও সুষমার অভাব। আমাদের বৃত্ত থাক আর না থাক, সৌন্দর্যবোধের দৈন্য সূচিত করে।
1: অমৃতবাণীতে আজ শুনলেন নন্দলাল বসুর রচনা থেকে পাঠ।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানা দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি, সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তি সুধা, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত সমাচার প্রভাত সকাল 8টায়, 8:15 প্রভাতী সংবাদ দিল্লি কাণ্ডের, 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক গান। দিল্লি কাণ্ডের নিউজ বুলেটিন শুনবেন সকাল 9টায়, 9:10 আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান। 20তম এশিয়ান গেমস উপলক্ষে হিন্দি এবং ইংরেজি ভাষার তর্জমা বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সকাল 9:30। সকাল 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, 12:05 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী, 12:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। দিল্লি কাণ্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 1টায়, 1:05 হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন গজল, দুপুর 2টায় দিল্লি কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন লোকগীতি, 2:30 আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান। এর অব্যবহিত পরেই শুনবেন দিল্লি কাণ্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ, পরে আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যা 6টায় ঘর গৃহস্থী আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার অনুষ্ঠান, সন্ধ্যা 7টায় 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ 7:45, 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনবেন 8:10, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, রাত 9টায় দিল্লি কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, 10:20 দিল্লি কাণ্ডের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাত অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে 21শে সেপ্টেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন, কারণ এই দিনেই আন্তর্জাতিক শান্তি দিবস ইন্টারন্যাশনাল ডে অফ পিস পালিত হয়। জাতিসংঘ কর্তৃক এর মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী সংঘাত, যুদ্ধ ও সহিংসতা কমিয়ে শান্তি প্রতিষ্ঠা করা। 1792 সালের আজকের দিনে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। 1857 সালের আজকের দিনে দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। 1965 সালের আজকের দিনে গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে। 1934 সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1974 সালের আজকের দিনে হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় 8,000েরও বেশি লোকের মৃত্যু হয়। 1976 সালের আজকের দিনে জাতিসংঘে যোগ দেয় সেসেল। 1991 সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া। 2013 সালে আজকের দিনে আল সাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে হামলা করে, এতে 62 জন সাধারণ মানুষ নিহত হয় এবং 170 জনেরও বেশি আহত হয়। ১৯০১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ। 1947 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্টিফেন কিং, মার্কিন লেখক। ১৯৫৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার 26তম প্রধানমন্ত্রী কেভিন রাড। 1832 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি। 1860 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার। 1933 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এনি বেসান্ট।

হয়েছিল আজকের ইতিহাসে, আজকের দিনটি। এবারে বিভিন্ন পত্রিকার শিরোনাম, কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, বিকশিত ভারতের খোয়াব থেকে কেন্দ্রের মোদী সরকার যে কটি ফ্ল্যাগশিপ প্রকল্প চালু করেছে, অটল পেনশন যোজনা তার মধ্যে অন্যতম। রেলপথে পরিবহনই হোক বর্ষার জায়গা, চাইছেন কাশ্মীরের আপেল ব্যবসায়ী। আরাবল্লীর বাতাসে বিষ, খননের

ধুলো প্রাণ কাটছে এলাকাবাসীর। এবার সুন্দরবনে কুর এলাকায় প্রথম পড়ল সেন্সাসের নম্বর। এবার জেলবন্দি ইমরান খানের বোন আলিমা। বেলেঘাটা থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা শুরু আগামী বছরই। ফের চালু সম্পত্তি করে বয়স্কদের ছাড়। বঙ্গোপসাগরে নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, উপকূলে কমলা সতর্কতা। বঙ্গোপসাগরের আসন্ন শক্তিশালী নিম্নচাপটির জন্য আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করল আবহাওয়া দপ্তর।

সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ হারাতে পারেন সুদেব। রাজ্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে 42 করতে চাইছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা শুদ্ধকরণ সমস্যা মেটাতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে চায় নির্বাচন কমিশন।

আগামী সংবাদ পত্রিকা থেকে প্রকাশিত। মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যে ক্রিকেট একাডেমি তৈরির জন্য 30 একরের বেশি জমি দেওয়ার কথা জানিয়েছেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি কলেজ চলতি শিক্ষাবর্ষেই ত্রিপুরায় একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং একটি হোমিওপ্যাথিক কলেজ চালুর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত, ত্রিপুরা হাইকোর্ট রাজ্যের সব পুলিশ স্টেশন ও আউটপোস্টে সিসিটিভির স্থাপন ও ব্যবহারের বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেও আগরতলায় গোল্ডেন সিটি ম্যারাথন এ 5,000-এর বেশি মানুষ অংশ নিয়েছেন বলে ত্রিপুরা ইনফো জানিয়েছে। আসন্ন TTAADC ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও ত্রিপুরা মতার মধ্যে সমন্বয় নিয়ে বৈঠক রয়েছে। নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা নিয়েও প্রশাসনের বৈঠক চলছে। প্রত্যাশা ত্রিপুরার খবর। এই ছিল আজকের সুপ্রভাত অনুষ্ঠান।

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানের শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

নারায়ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিগীতি শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনা হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয় ডাক দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে বলে সকলকে সতর্ক করে দিয়েছেন। তিন দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেবার কথা রয়েছে। রাজস্থানের যোধপুরে ভারত জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। রাশিয়ায় সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ গত রাতে শেষ হয়েছে, ভোট পড়েছে 56.66%। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি সোনা জিতেছে মহিলাদের ক্রিকেটে। আবার পড়ছি, ভারত এ পর্যন্ত 2টি রুপো জিতেছে মহিলাদের ক্রিকেটে, বাংলাদেশে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়, জলসংকট তীব্র হয়ে উঠছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।
1: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর পর অসন্তুলন পায়দা করতে বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস ওর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গেহরাই সে জুড়ে। ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্র মে ফার্ম পন্ড স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে। ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেতো মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে, ইনসে ভূজল ভি রিচার্জ হোতা হ্যায়।
0: শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কোভাডিয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তাঁর ভাষণ দেবার কথা রয়েছে। সফরকালে ডক্টর জয়শঙ্কর বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা গতকাল দেশজ হালকা যুদ্ধবিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এ পি সিং বলেন, তেজস যুদ্ধবিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তার আস্থাকেই তুলে ধরে। ভারতের মাটিতেই জাপানি যুদ্ধবিমানের এই প্রথমবার কার্যক্রম পরিচালনা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
2: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all, but unfortunately your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia, and we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive partnership between the two countries.
0: General Morita Tejaske Make in India udyoge shafolyer pratik bole montobbo karen.
3: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas as an aircraft bomb.

0: from indigenous defense capabilities. Tejas stands as a symbol of India's technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflecting on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
1: 14 দিন ব্যাপী মহড়া আগামীকাল শেষ হবে। ভারতীয় বায়ুসেনার দেশীয় হালকা যুদ্ধবিমান তেজস, SU-30, MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2A যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় 25 বছর পূর্ণ করেছেন। তার এই যাত্রাপথ জনসেবা থেকে দেশসেবার নীতি এবং জনসেবার প্রতি অবিচল অঙ্গীকার দ্বারা পরিচালিত। সেবা ও সুশাসনের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে সরকার 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই অঙ্গীকার মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পে 23টি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে 4,47,000 কোটি টাকারও বেশি অর্থ হস্তান্তর করা হয়েছে। 23তম কিস্তির সুবিধা পেয়েছেন 9,49,00,000 বেশি কৃষক। কেন্দ্রীয় সরকার এখন 2026-27 থেকে 2030-31 সাল পর্যন্ত PM কিষাণ প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য মোট 3,15,000 কোটি টাকার আর্থিক সংস্থান করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল AIR নিউজ কলকাতাতে। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ গতরাতে শেষ হয়েছে। ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এ নির্বাচনে ক্রেমলিনের আধিপত্যই সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে 3 দিন ব্যাপী নির্বাচনের শেষ দিনে ইউক্রেন রাশিয়ার উপর 1,000-এরও বেশি ড্রোন হামলা চালায়। এর মধ্যে 100 ড্রোন মস্কোর দিকে নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ শেষে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 56.66%। 11,10,00,000 ভোটারের জন্য শুক্রবার ভোটগ্রহণ শুরু হয়। এতে ইউক্রেনের এমন 4টি অঞ্চল রয়েছে যেগুলির নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি রাশিয়ার হয়নি। পাশাপাশি 2014 সালে রাশিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে দখলের অভিযোগ ওঠা কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও ভোটে অংশ নেন। কিয়েভ রাশিয়া দখলে থাকে ইউক্রেনের অঞ্চলগুলিতে অনুষ্ঠিত এই ভোটকে বেআইনি বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর ফলাফলকে স্বীকৃতি না দেবার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে জানিয়েছে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 2টি রূপো পেয়েছে। এলাভেনিল ভালারিভান, বিদর্শা বিনোদ এবং সোনাম মাস্কার মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলস দলীয় ইভেন্টে রূপো জয় করেন। পাশাপাশি এলাভেনিল ব্যক্তিগত 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টেও রূপো জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানে 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন AIR, মোবাইল অ্যাপ আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জীব বৈচিত্র্যে বিপর্যয় ঘটছে বলে সকলকে সতর্ক করে দিয়েছেন। 3 দিনের সফরে আজ তিনি গুজরাট যাচ্ছেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তার ভাষণ দেবার কথা। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানের সওয়ার 2 দেশের বায়ুসেনা প্রধান। রাশিয়ার সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ গত রাতে শেষ হয়েছে। ভোট পড়েছে 56.66%। খবর পড়া শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে তিন দিনের গুজরাট সফরে যাচ্ছেন। আগামীকাল কেভাটিয়ার একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। বুধবার ভদোদরায় তিনি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া ব্রহ্মকুমারীদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ফর ওয়ার্ল্ড রিনিউয়াল অভিযানের সূচনা করবেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ভদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টার

75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া ব্রহ্মকুমারীদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ফর ওয়ার্ল্ড রিনিউয়াল অভিযানের সূচনা করবেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ভাদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে ক্রিকেট একাডেমি গঠনে শেখেরকোটে 30 একর জমি দিয়েছে রাজ্য সরকার। গতকাল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, গোটা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা প্রশ্নাতীত। জাতীয় আসরে ভালো ফলাফল করতে রাজ্য ক্রিকেট সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুরুতে দলীপ ট্রফির চ্যাম্পিয়ন পূর্বাচল দলে ত্রিপুরা ক্রিকেটার অভিজিৎ সরকারকে সম্বর্ধনা প্রদান করা হয়, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ শেষ হচ্ছে আজ। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা 784টি। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া তালিকায় আগরতলা পুর নিগমে ভোটকেন্দ্র 440টি, পুর পরিষদগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে ধর্মনগরে 45টি, দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর পুর পরিষদ 35টি, নগর পঞ্চায়েতগুলির মধ্যে 13টি করে ভোটকেন্দ্র রয়েছে অমরপুর, পানিসাগর ও সোনামুড়ায়, 11টি করে ভোটকেন্দ্র রয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ ও চিরানিয়া নগর পঞ্চায়েতে। খসড়া তালিকায় শাবরুম নগর পঞ্চায়েতে ভোটকেন্দ্র রয়েছে মাত্র 9টি। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণের দিনক্ষণ আংশিক পরিবর্তন করেছে। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আগামী 2 দিন অর্থাৎ 22 ও 23 সেপ্টেম্বর। 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে 23 ও 24 সেপ্টেম্বর। 6টি ব্লক হল করবুক, রূপাইছড়ি, অমরপুর, অম্পি, মাতাবাড়ি ও ডম্বুরনগর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থলী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলেও জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11টা 45 মিনিট পর্যন্ত। আইচি নাগোয়া 2026 এশিয়ান গেমসের সূচনাতেই দুর্দান্ত সাফল্য অর্জন করল ভারতীয় অ্যাথলিটরা। শুটিংয়ে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে ইলাভেনিল ভালারিভান ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য পদক জয়ের পাশাপাশি সোনম মাস্কার ও বিদার্সা বিনোদকে সঙ্গে নিয়ে দলগত বিভাগেও দেশের জন্য রৌপ্য পদক জয় করেন। অন্যদিকে মিশ্র মার্শাল আর্টে মহিলাদের ট্রেডিশনাল 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার আলতানচিমেক বৈকালমাকে পরাজিত করে সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছেন সুচিকা তারিয়াল, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় ভারতের জন্য আরও একটি পদক জয় সুনিশ্চিত হল। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে মহিলাদের শুটিংয়ে পদক জয় করায় ভারতীয় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

স্রাংসালা বদোদরাব রাষ্ট্রবক্রক মহারাজা সায়াজি রাও রংনক ইংনি ফিল্ডস নি চিবা বিশি নি কনভোকেশন পান্ডা মানজাগান আবনো কারিব ব্রহ্ম কুমারী রকনি স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং ফর ওয়ার্ল্ড রিনিউয়েল তাংবোতাংনো চেঙ্গেরিওয়ান তে বদোদরাব গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টার নব চেঙ্গেরিওয়ান রাষ্ট্রবক্রক রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা শিকলা হদাতে তঙ্ক সংতংনাই লুকুরকন কথারিমানী বিশিংতৈ তঙ্কর হ জাকমুং বাংরনাব ভারত হাকত সামুং তাঙ্গি তঙ্গু মিয়া দিল্লি কতালো তঙ্করতে নবার তিবার স্লাইমুংনি থিনাং নতৈ হায়ুং বেরেমনি কুথুম লাইমুংনি পাইথাক অধিবেশন ব অকক সাকা রাষ্ট্রবক্রক সাকা ভারত হাপাংনি মিশন লাইফ ফুনুকা লুকুরকন গদাল ডিবুইতে হদানী সামুংনি বিশিংতৈ ইকোসিস্টেম হামক্রায় সামুং খ্লাইয়ী মানো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবা এনজিটিবি বাই সংসারজাক সানৈনি অকুথুম লাইমুঙ্গ কাইচিসনি হাকতনি দরবার ফাংতেই দরবার খ্লাইনাই আদংসং মানজাখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মুতে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী এশিয়ান গেমস কপ্লাই এঙাই রকন খা কাহাম ইয়াফারকা এশিয়ান গেমস ব্রিরকনি জি মিটার এয়ার রাইফেল সিঙ্গেল ইভেন্ট রূপাই মেডেল মানখা এলাভেনিল বালারিবা খা কাহাম ইয়া ফার্মাব রাষ্ট্রবক্রক সাকা কপ্লাই এংনাই রকনি অ পারফরমেন্স হা কতনি বাকে খাতুং মাতুব আপনি সেকাং রাষ্ট্রবক্রক রূপাই মেডেল মানুষ ভারত হা কতনি সকাত মানমা বাকে ভারতনি ব্রিরকনি জি মিটার এয়ার রাইফেলস বদলন খা কাহাম ইয়াফারকা ফেক মুংয়া কাকজাক শিকলা ফর বিকশিত ভারত সারা হাতিবার ফেক মুংয়া কাকজাক শিকলা সামং বুতাং নিবিশিং হাকতর গনাঙ্গই শিকলা হদানো তৈব রাষ্ট্রীয় সংকল্প সমারোহ যোগালি জাগানো শিকলা বাবাইতেই থংকক জংলাইনক সাকা হাকতনি সা সাই দক সিসিনি থায় অ সামং বুতাং যোগালি জাগানো অ বিসিনি পুইলা অক্টোবর নি সিমি বর্তুকি গনাং নকনি এলপিজি সিলিন্ডার রিফিল নি বাকে বায়োমেট্রিক আধার নাইজাগান হনি সাকা কেন্দ্র হাপাং গ্যাস সিলিন্ডার নাহারমানি জরাও এলপিজি গ্যাস ইয়াচাকনাই এজেন্সি শোরুম এবা থ কোম্পানি নি মোবাইল অ্যাপ নি বিশিংতৈ লুকুরক অ সামং বুতাং খ্লাই মানবায়ানো হাসদেও বুসকাং আউলিতে আউলি পঞ্চায়েত চংবাড়িও বুথ কেন্দ্রনি স্নামগ্রামা ভোটার লিস্টনি সাকা তিনি সানমুংতাই কেবেংমুং ইয়াচাক জাগানো অ তালনি নৈচি থাম সালমারি সানমুংতাই কেবেংমুংনি সামুং পাইসুগ্রু জাগানো বুথ কেন্দ্রনি মুংবুতাংকারি জাগানো অ তালনি বুসকাং নৈচিবা সালমারি বেবাগৈ চংবাড়িও বুথ কেন্দ্রনি স্নামগ্রামা বুথ কেন্দ্রনি থাই অংখা কাইসনিরা চারচি ব্রৈ আবনি বিশিং আউলি পুর নাইক্রাই কাইচি থাম পুর পরিষদ কাইচি আউলি পঞ্চায়েত তঙ্গু কমিশননি কক্থ নরগৈ আগরতলা পুর নাইখ্রাইনি বুথ কেন্দ্র তঙ্গ কাইব্রীরা থামচিচুকু পুর পরিষদনি বিশিঙ্গ যতনি সাই কবাং বুথ কেন্দ্র অংখা ধর্মনগর কাইব্রী চিবা ওলনিয়ঙ্গ উদয়পুর পুর পরিষদ আরতঙ্গ থামচিবা আউলি পঞ্চায়েতনি বিশিং কাইচি থামকে বুথ কেন্দ্র তঙ্গ অমরপুর পানিসাগর তে সুনামুরাব কাইচিসাকে তঙ্গ কমলপুর বিশ্রামগঞ্জ জিরানিয়া আউলি পঞ্চায়েত সাবরুমনগর পঞ্চায়েত বুথ কেন্দ্র তঙ্গ কাইচুকু হাস্তে চংবাড়ি কমিশন এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি ইলেকশনস ডিউটি বোর্ড ইয়াসাকমা শালকিসাস লাইকা বেবাগৈ কাইবাচি নৈ ব্লক নিবিশিঙ্গ কাই থামচি চার ব্লক বোর্ড ইয়াসাক জাগানো অ তালনি নৈচি নৈ তে নৈচি থাম সালমারি তে কাইদক ব্লক ইলেকশনস ডিউটিনি বোর্ড ইয়াসাক জাগানো অ তালনি নৈচি থাম তে নৈচি ব্রৈ সালমারি অ কাইদক ব্লক অংখা করবুক রূপাইশ্বরী অমরপুর অম্পি মাতাবাড়ি তে ডম্বরনগর খুরসা থাইক্লাইও বাতায়া উইন কপ্লাই এংনাই কাইচার ব্লক বোট ইয়াসাক জাগলা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি বুসকাং সালনৈ চিসনি ককটি সালনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতর তাই বুই হাকতর নি লুকুরক বাই ককলাম সালায়ানো অব মন কি বাত নি ফিল সারা থামচি চার বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসুকমা খাকামা ককরক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম তেই নমো অ্যাপস লুকুরক বরকনি ওয়ানসুকমা ককরক রহরই মানবায়ানো আবনো কারিব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খ্লাই হিন্দি এবা ইংরেজি বাই বরকনি ককরক রেকর্ড খ্লাই মানবায়ানো ফোন এবা মেসেজ খ্লাই মানবায়ানো নৈচিবা সেপ্টেম্বর হরনি দামচিসা তামৈ সতী ব্রৈচিবানি বিশিঙ্গ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তেও ক্রিকেট একাডেমি স্নামনানি বাগৈ সেকেরকোটো থামচি একর থাইরেখা হাস্তে হাপাং মিয়া রবীন্দ্র শতবার্ষিকী ভবন টিসিএনি শাকথারমা বাই থাংনাই থংমলনি জুদা জুদা আমচাইতে হাস্তে বেরেমনি বাতাই লাইমাব কপ্লাই এংনাই রক্ত সকাত বাকমানি মেলো ব অকক সাকা মেলো ককনারেখা থংমন্ত্রী টিঙ্কু রাই তাবুক নবার তিমারনি ককতুমা তিনি নখা কিসা মনাকজাক তঙ্গানো বুসকাং দামনৈ চিব্রিয় হাস্তেনি বেবাখাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নিসিমি সালথামনি গুজরাট বেড়াইমা বতঙ্গানে খনা কেভাদিয়ানি একতানগর ফিল্ডসনি চীনই বসং তকে সকাদিয়া ফার্মা পান্দামা জাগানে রাষ্ট্রবক্রক।

0: আইমান হুনে হজাক লাইকা নবাতিবা নাইখং তিনি তুংমারি টংগানো সাকাও থামচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচিসনি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতুই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাও
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি ক্যান্ডের নিউজ বুলেটিন এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই ক্যান্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান।

0: だ。
1: ये है विविध भारती उजाले।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এয়ার অ্যাপ অনলাইনে। শুরু হচ্ছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর। লাইভ ফোনের অনুষ্ঠান সুরের ভেলা।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, বলুন।
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি বিলোনিয়া উত্তর সারাসিনা থেকে বিশ্বজিৎ পান।
0: আচ্ছা,
1: ভালো আছেন স্যার?
0: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন।
1: ভালো আছি।
0: হুম হুম
1: তো আমাকে একটি গান শুনিয়ে দেবেন,
0: হ্যাঁ
1: আমি কেমন করে এই গানটা শুনিয়ে দেবেন।
0: আমি কেমন করে এরপর এরপরের শব্দটা
1: আমি কেমন করে পত্র লিখি গ্রাম পুরুষ কৃষ্ণায় যান।

0: কে গেয়েছেন গানটা?
1: গানটা কে গেয়েছেন সেটা তো আমি বলতে পারছি না,
0: না,
1: এমনি
0: এটা
1: শুনেছি।
0: না না, শুনেছেন ঠিক আছে, এটা আমি শোনাতে পারছি না, এটা আমাদের এখানকার গান নয়, এখানে রেকর্ড নেই আমাদের ভারতবর্ষের। তো আপনি আরেকটা আরেকটা করুন অনুরোধ।
1: তাহলে পাগলু ছায়াছবি থেকে
0: হুম
1: গান শুনিয়ে দিন,
0: হুম কোনটা শোনাবো
1: পাগলু টু ছায়াছবি থেকে।
0: না, গানের লাইন একটা বলুন আমাকে।
1: হ্যাঁ, পাগলু ও মাই পাগলু।
0: আচ্ছা,
1: সবাইকে নিয়ে শুনতে চাই, আপনিও শুনবেন।
0: ঠিক আছে,
1: ঠিক আছে, নমস্কার,
0: সবার জন্য আমি পাঠাচ্ছি।
1: শুভদিন, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের সুরের ভেলায় আপনাদেরকে ফোন করবার জন্য যে নাম্বারটা ডায়াল করতে হবে এটা জানিয়ে দিচ্ছি, 03824295192, 03824295192। যারা নতুন শুনছেন, এটাকে কখনো ফোন করেননি, চেষ্টা করছেন ফোন করবার জন্য, তাদের জন্যে

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাস শহর চণ্ডীপুর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন।
1: ভালো আছেন দাদা?

0: হ্যাঁ, ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করছি।
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা,
1: আর
0: হ্যাঁ,
1: আমাদের পাশাপাশি দুটি অনুষ্ঠান গেল, বিশ্বকর্মা পুজো, তারপর গণেশ পুজো তো প্রায় শেষের পথে। খুব ভালোই কেটেছে, পুজো দেখতেও বেরিয়েছি।
0: আচ্ছা,
1: তো আজকে আমাকে একটা গান শুনিয়ে দিন। তো আসলে এই গানটা যারা তৈরি করেছিল কেউ কিন্তু আমাদের মধ্যে নেই, কিন্তু প্রতি মুহূর্তেই উনাদেরকে আমরা স্মরণ করছি। বিখ্যাত একখানা ছবি কলঙ্কিনী কঙ্কাপতি 1981-এ রিলিজ হয়েছিল।
0: আচ্ছা,
1: গানটা হচ্ছে ও আমার কাঁধের আঁচল যায় না পড়ে। মহান শিল্পী আশাজি গেয়েছেন গানটি, গানটির রূপ দিয়েছেন স্বপন চক্রবর্তী, আর সবার আদরের রাহুল দেববর্মনজি সুর দিয়ে অলংকার দিয়ে সাজিয়েছেন গানটা।
0: আচ্ছা,
1: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে,
1: নমস্কার,
0: সবাই
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ, নমস্কার।

হ্যালো, নমস্কার স্যার, আমি রাবেন প্রতাপ মাসি সকালকে বলছি। একটা গান শুনিয়ে দেবে, গানের লাইন হচ্ছে চলো যায় সেই দেশে। গানটি শুনিয়ে দেবে, চলো যায় সেই দেশে। হ্যালো।

0: হ্যালো,
1: বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
0: স্যার হবে গানটি
1: হ্যাঁ,
0: জারেনি শুনব। প্রশংসা শুনবো স্যার, ডোনার কে শুনবে, ইন্দ্র দাদা কাবুন, শুনবে অমেরিকা বোন, জীবন রাশা কে শুনবে, আর সেই তোমার দাদা বুদ্ধের ঘর, তোমার বস্তু বান্ধব দাদি সবাই
2: রাগি।
1: হ্যাঁ,
2: নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, বলুন।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ
1: আশা করি ভালোই আছেন।
0: হ্যাঁ আছি, আপনিও নিশ্চয়ই একই রকম আছেন।
1: আরে ভাই, মানে

0: কি বলবো, অসম্ভব গরমের যন্ত্রণা। আজকে দেখেছি যে 36 হয়ে গেছে, মানে এত গরম সহ্য করা যাচ্ছে না। যাই হোক, তবু ওই গরমের মধ্যে অবশ্যই আপনার আপনার অনুষ্ঠানে ঢুকতে পেরেছি। যাই হোক, গানটা বলি, ছবিটার নাম হলো রাজা বাবু, আর গানটা হলো, তুই ভোরের আলো তুই চাঁদের হাসি, তোকে পেয়ে জীবন, তোকে পেয়ে জীবন পেল চাওয়ার বেশি।
1: আচ্ছা,
0: তুই ভোরের আলো তুই চাঁদের হাসি, তোকে পেয়ে জীবন পেল চাওয়ার বেশি। এই গানটা হবে তো?
1: হ্যাঁ হবে।
0: আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার অভিনয় ভাই প্রেমজিৎ বাবু, মিঠুন চক্রবর্তী, তারপর আছেন নাসির ভাই, দেবজিৎ দাস, তারপর সুমন মহরি, তারপর সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: খুব ভালো লাগলো মনটা, ভালো থাকুন।
1: ঠিক
0: আর
1: আছে।
0: আরেকটা কথা বলি,
1: হ্যাঁ
0: অবশ্যই আমি ভুল ভেবেছিলাম,
1: হ্যাঁ
0: একটা পর্যায়ে কেন বলছি, মানে একটা আজকের দিনটা বিশ্ব কি বলবো, বিশ্ব শান্তি দিবস, বিশ্ব শান্তি দিবস। তো
1: আচ্ছা,
0: এই বিশ্ব শান্তি দিবসের প্রাক্কালে আমি একটা কথা বলতে চাই, যে আমরা শান্তি খুঁজবো বাহির থেকে নয়, আমার পরিবার থেকে শান্তি খুঁজবো। পরিবারটা ঠিকঠাক যদি চলে, শুধু পয়সা দিয়ে শান্তি পাওয়া যায় না, বা টাকা পয়সা হলেও শান্তি হয় না। হ্যাঁ, টাকা পয়সা লাগবে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে হয়তো বা একটু যদি বেশি হয়ে যায়, আমাদের মনের মধ্যে একটা বিড়ম্বনা চলে আসবে। তাই পরিমিত সুখ, পরিমিত চাহিদা যদি থাকে, আমরা শান্তিতে বাস করতে পারবো, আমাদের পৃথিবী শান্তিময় হয়ে উঠবে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ
0: যাই হোক,
1: সেটাই।
0: ভালো থাকুন, ভালো রাখুন।
1: ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার স্যার।
1: নমস্কার, বলুন।
0: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদ্রিপুর।
1: আচ্ছা,
0: আর আপনাদের আকাশবাণী কৈলাসের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে অনুষ্ঠান।
1: আচ্ছা,
0: আর আজকে একটু সময় পেয়েছি তাই ফোন করলাম।
1: বলুন।
0: তো এবার আমি গানের প্রসঙ্গে চলে আসি। তো আমাদের তো বাঙালিদের প্রিয় উৎসব দুর্গা পূজা এসে গেছে, আর এক মাস বাকি রয়েছে মুহূর্তে। তো আমি ভাবছি আজকে তো দুর্গা পূজার একটা আগমনী গান শুনবো, কুমার শানুর কণ্ঠে। সেটি হলো সোনালি সারদে সন্তত নিজেবে জানালো তোমার আগমন, এই গানটি শুনিয়ে দিবেন।
1: আচ্ছা,
0: আর হবে তো স্যার গানটি?
1: হ্যাঁ, নিশ্চিত হবার কথা।
0: আর আমি এই গানটি আমার পরিবারে শুনবেন, বাবা শুনবেন জিতেন কুমার দাস, মা শুনবেন শিল্পী দাস, বড় ভাই শুনবেন জগজিৎ দাস। আপনার জন্য রইল গানটি, আর সাথে রয়েছে অনুরাগ শ্রোতা বন্ধুরা রয়েছেন, বর্দা রয়েছে অনুপ কুমার ভট্টাচার্য, দিদি ভাই শুনবেন ছোট বাবা ভট্টাচার্য, বাপন দাদা প্রেমজি দাদা, রন্ত ভাই দাদা শুনবেন জওহরলাল বর্মন, আর শুনবেন দাদা শুনবেন লালন গোরামি, দাদা শুনবেন বাদল গুটিয়াল। আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাস অনুষ্ঠান শুনছেন, সবাইকে নিয়ে শুনলো গানটি।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: ঠিক আছে,
0: রাখছি, নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার বাবাজি,
0: নমস্কার, বলুন।
1: নমস্কার,
0: হ্যাঁ
1: কেমন আছেন গো বাবা?
0: হ্যাঁ, এই তো কেটে যাচ্ছে দিন কোনো মতে। আপনিও নিশ্চয়ই আছেন, ভালো মন্দ সব কিছু মিলিয়ে।
1: অবশ্যই, ও আসি মিলে আসি বাবা,
0: হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপর বলুন।
1: মহা শান্তি দিবস তো আমাদের
0: হ্যাঁ
1: বিশ্ব শান্তি দিবসে আমরা কি একাশ শান্তি চাই কিনা সবাইকে নিয়ে চাই, এগুলো প্রশ্ন।
0: আমরা তো আসলে শান্তি তো একজনের দিয়ে সম্ভব নয়। এখন আমি একা শান্তিতে আছি, আমার চতুর্দিকে সবাই অশান্তিতে আছে, তো এরকম শান্তি তো হয় না। কারণ পৃথিবীটা তো একজনকে নিয়ে নয়, অনেক কিছুকে নিয়ে
1: অনেক
0: পৃথিবী।
1: কিছুকে নিয়ে
0: হ্যাঁ,
1: শান্তিটা সৃষ্টি হয়, অনেক কিছুকে নিয়ে,
0: এবং
1: আমাকে
0: শুধুমাত্র,
1: নিয়ে, আমার
0: হ্যাঁ,
1: পরিবারকে নিয়ে।
0: পরিবার শুধু নয়, এই পৃথিবীতে যত কিছু আছে, যা সৃষ্টি আছে ঈশ্বরের, শুধু মানব সমাজ নয়, উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী থেকে শুরু করে প্রত্যেকেরই শান্তির প্রয়োজন। আমি যদি দেখি, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, আমি যদি এখন বাড়ি থেকে এখান পর্যন্ত বা যেখানেই যাই, পথের ধারে যদি দেখি একটা, মানে একটা যে, মানে কুকুর বা বেড়াল, তারা যদি বসে কাতরাচ্ছে, তাহলেও কিন্তু আমার মধ্যে যদি মানবিকতা থাকে, মানুষের হৃদয়ে থাকে, আমার প্রাণটা
1: অবশ্যই
0: কিন্তু বুকটা
1: অবশ্যই
0: কেটে কেঁপে উঠবে। যেমন ধরুন, আমি
1: অবশ্যই
0: হ্যাঁ আমি গত কয়েকদিন আগে এই আকাশবাণীতে আসছিলাম, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। যখন এসেছিলাম তখন দেখছিলাম তিনটি কুকুর, এরা ভিজে আশ্রয় খুঁজছে। দৃশ্যটা দেখে আমার প্রচণ্ড, মানে কি বলবো, হৃদয়টা মানে কেঁপে উঠেছে আমার। তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে? প্রচণ্ড বৃষ্টি, দৌড়াচ্ছে তারা, কোথায় আশ্রয় নেবে, কোথায় একটু ছাদ পাবে? এই যে দৃশ্যগুলো, না, এই দৃশ্যগুলো সত্যি, আমরা যারা একটু নরম মনের মানুষ, সেন্সিটিভ বা সংবেদনশীল হৃদয়ের, আমাদের প্রাণ কেঁপে উঠে এই জিনিসগুলো দেখলে পড়ে। তো যাই হোক, এই তো,
1: মানবিকতা যাদের মধ্যে আছে, মানবিকতা যাদের মধ্যে আছে তাদের প্রাণ অবশ্যই কাঁদবে, কিন্তু শান্তির কতগুলো পথ আমরা হারিয়ে ফেলেছি। আমরা ব্যক্তি স্বার্থ ব্যক্তিত্ব রক্ষা করতে
0: সেটাই।
1: এই যে বিশ্ব যুদ্ধ টুদ্ধ এগুলা
0: হ্যাঁ
1: হচ্ছে,
0: হ্যাঁ
1: এগুলা শুধু একটা ব্যক্তির ব্যক্তিত্ব রক্ষা করবার উদ্দেশ্যে কিন্তু এগুলা হচ্ছে।
0: হ্যাঁ সেটাই, যিনি,
1: এই জন্য
0: এটা তো, এটা
1: এই জন্য শুধু এটাও নয়, আমাদের স্কুল কলেজে আমরা যখন ছোটবেলায় স্কুলে গেছি, মাস্টার সাহেবকে আমরা শ্রদ্ধা ভক্তি করছি, আমাদের শাসন করতেন, আমাদের মারছেন এবং আবার স্নেহ করতেন। এখনো যদি কোনো সন্তানদের কোনো শিক্ষক যদি আঘাত করেন বা একটা চোর দেন, তাহলে আমরা আমাদের মা বাবা ওদেরকে আক্রমণ করি রাস্তার মধ্যে, এতে
0: করছি।
1: হয় কি আমাদের স্নেহ মমতা বিবেক এইগুলা কমে আর শিক্ষার্থীরা অশিক্ষিত হয়ে উঠছে। এইভাবে আমাদের সংসারেও কিন্তু অমন হয়, একটা ছোট ছেলেকে যদি, আমার ছেলে মেয়েকে যদি আবদার করি, শাসন করি, সে যদি উল্টাই আবার আমার উপরে রাগ করে, তাহলে কিন্তু স্নেহটা মমতাটা কিন্তু কমে যায়।

0: ক্ষমতা আছে না, সেই জন্য আমাদের বিশ্ব শান্তির অনেক কিছু কারণ রয়েছে আমাদের অন্তরালে। আমাদের বিশ্বটা এখন আর শান্তি হবে কবে হবে সেটা অভাবনীয়। তো অনেক কথা বলে দিয়েছি, অনেকজন আছেন শ্রোতারা, এখানে রাখলাম। এবং গানটা হবে আজকে মহা সিন্ধুর ওপার হচ্ছে কি সঙ্গীত এসে আসে,
1: আচ্ছা
0: মহা সিন্ধুর ওপার হতে সঙ্গীত এসে আসে। এবং সকল শ্রোতাদের প্রতি আমার অশেষ আন্তরিক অভিনন্দন। দুর্গা পূজা আসছে যেন আনন্দে এবং শুদ্ধানন্দে, শুদ্ধ আনন্দে কাটে।
1: হ্যাঁ, শুদ্ধানন্দে কাটে। এবং আমরা যখন চণ্ডীপাঠ আমরা করব, হ্যাঁ, চণ্ডীপাঠের সময় একটা জায়গায় এরকম আছে যে ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা।
0: হ্যাঁ,
1: তো আমরা চাই আজকের এই, আপনি যেহেতু বললেন অনুবাবু এর আগে বলেছেন বিশ্ব শান্তি দিবস, তো আমরা চাই মা যেন শান্তিরূপে সংস্থাপিত হন আমাদের মধ্যে। এবং শুধু মাকে বললে হবে না, এটা মা তো আমরা মার কাছে কামনা করব, কিন্তু কার্যকরী করতে হবে, কার্যকরীটা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, কার্যকরীটা করতে হবে আমাদের সবাই, আমরা যেন মানে শান্তি তো হাতে হাত ধরে শান্তি প্রতিস্থাপন করতে হবে। আমরা চাই বিশ্বটা আবার শান্ত হয়ে উঠুক। আপনি যে কথাগুলো বলেছেন সব কিছু, সব কথাগুলোই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অমোঘ সত্য, অস্বীকার করার কোথাও কিছু নেই। হ্যাঁ, তো সব কিছু থেকেও যদি শান্তিটা না থাকে তাহলে এই জীবন তো অর্থহীন হয়ে দাঁড়ায় না। যাই হোক, এই কথার শেষ নেই, অনেক বড় প্রসঙ্গ এটা, আমি আর কথা বাড়াতে চাই না। আপনি সিনিয়র মানুষ, আপনি বলতে চেয়েছেন জীবনের অভিজ্ঞতা আমাদের থেকে ঠের ঠের বেশি, শুধু পড়াশোনা করলেই হলো না, জীবনের অভিজ্ঞতাটাই অনেক, এটা এটা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তার জন্যে আপনাকে বলার সুযোগ দেওয়া হলো, আমরা মনে করলাম একজন প্রবীণ নাগরিক হিসাবে আপনার অভিজ্ঞতাটাও শেয়ার করার প্রয়োজন। যাই হোক, সেই প্রেক্ষাপট ধরে আমি পাঠাচ্ছি আপনার জন্য ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত। অভিনন্দন আপনাকে, কৃষ্ণচন্দ্র দেব কণ্ঠে এটা পাঠাচ্ছি।

0: কনফিউশন তৈরি হয়ে যায়
1: না, কই
0: কাজল
1: আপনি
0: মানে।
1: চিনতে পারবেন না, তো সব মাঝে মধ্যে কল করি সব
0: ঠিক আছে,
1: সময় না।
0: সেটা ঠিক আছে, আপনারা তিন ভাইতেই ফোন করেন, তো বলুন আজকে কি শুনবেন?
1: স্যার আজকে গান আপনার পছন্দ একটা গান পাঠিয়ে দিন না, কুমার শানুর শুনছে।
0: আমার পছন্দে।
1: হ
0: আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি পাঠানো যায় আপনার জন্যে। তারপর কিছু কি বলবেন আপনি, বলার আছে আপনার? বলছি কিছু কি বলার আছে আপনার?
1: আর কি বলার আছে, তো আমার সঙ্গে যারা আছে তাদের নামটা একটু বলি। আমার সঙ্গে রয়েছেন আমার ভাই কার্তিক মালাকার, সজল মালাকার, তারপর আমার ভাতিজা ভাতিজি, সব মিলিয়ে গানটা শুনবো। তারপর অনুপ কুমার ভট্টাচার্য রয়েছেন, তারপর অবিনাশ ভাই, তারপর আশুতোষ ভাই, সব মিলিয়ে গানটা শুনবো।
0: আচ্ছা
1: আপনিও শুনবেন?
0: আচ্ছা, আমি তো শুনবই, আপনি বললেও আমাকে শুনতে হবে, না বললেও শুনতে হবে,
1: অবশ্যই অবশ্যই।
0: ঠিক আছে না?
1: ঠিক আছে, রাখছি ম্যাডাম।
0: ঠিক আছে, ভালো থাকুন।

আসলে আমাদের কাজল বাবুর জন্য একটা গান খুঁজছিলাম, কিন্তু গানটা খুঁজতে গিয়ে একটু সময় চলে যাচ্ছে। গানটা আমি খুঁজে পাইনি, আমি যেটা শোনাতে চেয়েছিলাম, তো পাঠাচ্ছি আরেকটাও, সেটাও পছন্দের, কিন্তু আমি যেটা চেয়েছিলাম এই মুহূর্তে আমি পাইনি, তো এটা পাঠাচ্ছি আমি ওনার জন্যে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ নমস্কার নিবেন।
0: নমস্কার,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন স্যার।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো ভালো আছেন আপনি? অবশ্যই
0: হ্যাঁ আছি, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন।
1: হ্যাঁ হ্যাঁ ভালোই আছি।
0: আচ্ছা,
1: তো আমাকে আজ কি স্বর্ণজয়ীর একটি গান শুনিয়ে দেবেন? প্রেম পূজারি ছায়াছবি থেকে, মোহাম্মদ আজিজ ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। দেব না তোমায় চলে যেতে, ভালোবাসা দিয়ে সাজালাম, এই যে আদার কি করে ফুরিয়ে যাবে এইটুকু রাতে। সঙ্গীত জগতের মহান গীতিকার মুকুল দত্তের লেখা সেই গানটি। মুকুল দত্তের লেখা গান আমি ছোটবেলা থেকে শুনে আসছি। তো আমার প্রথম ওনার লেখা গানটি শোনা হয়েছিল, তারে আমি চুকে দিয়ে কিন্তু তার অনেক গল্প শুনেছি কিশোর দার কণ্ঠে। সেই গানটি যখন বাজানো হয় তখন আমি ছুটে যেতাম যেখানে গান বাজানো হতো, আমাদের গ্রামে বা আশপাশের গ্রামগুলিতে যখন গান বাজানো হতো, তখন আমি ছোট ছিলাম, 10-12 বছর ছিলাম, তখন থেকে ওনার লেখা গানগুলি আমার মনে দাগ কেটে দিয়েছিল। তারপর তো আরো রয়েছে ওনার গান, সেই গানগুলি আমি নেই ভাবতে বেতায় বেতায় মন ভরে যায়, নয়ন সরস কেন ভরেছি চলে, এই যে নদী যায় সাগরে। সেই গানগুলি সত্যি আমি সেই ছোটবেলা থেকে শুনতাম। আর এরপর উনি আরো যে গানগুলি লিখেছেন সবই গানগুলি আমার কাছে অতি প্রিয়, অতি ভালো লাগার গান সেই উনার লেখা গানগুলি। আজও মন প্রাণ ছুঁয়ে যায় উনার গানগুলি শুনলে। আমি যেভাবে শুনেছি ছোটবেলা থেকে সেভাবেই আজ অবধি উনার গানগুলি শুনে শুনে আসছি। তো এই গানগুলি যখন শুনি তখন সত্যি সেই ছোটবেলার কথা মনে পড়ে। আমি বসে থাকতাম যেখানে গান বাজানো হতো আমাদের গ্রামে বা আমাদের গ্রামের আশপাশে, তখন তো মাইকের অনেক প্রচলন ছিল, আমি সেই রেকর্ড প্লেয়ারের কাছে বসে থাকতাম যে গানটি বেশ কিছু কয়েকবার শোনার জন্য। তো রেকর্ড প্লেয়ার দিয়ে তখন যুগটা ছিল, তো প্লেয়ারের তো আপনার ডিস ছিল রেকর্ড, কালো রঙের মাঝখানে প্রলেপ ছিল লাল রঙের, সেখানে লেখা থাকতো গানের লাইন আর শিল্পীর নাম, আর নিচে লেখা থাকতো গীতিকারের নাম, সুরকারের নাম। কিন্তু গীতিকারের নাম বা সুরকারের নাম সেগুলি জানার তেমন চেষ্টা আমি করিনি, বা তখন ওনাদের সম্বন্ধে কিছু জানার আমার জ্ঞানও হয়নি। কিন্তু শুধু ভালো লাগতো গানের কথাগুলি আর শিল্পীর কণ্ঠস্বর। কিন্তু যতই দিন বেড়েছি, যতই বয়স বেড়েছি, ততই গীতিকার আর সুরকারের দিকে আমার মনটা আকৃষ্ট হয়েছে। ওনাদের অনেক কিছু আমি জানতে পারলাম, ওনাদের অনেক কিছু তথ্য জেনেছি, আর আজও ওনাদের গানগুলি আমি স্মরণ

0: করছি শ্রদ্ধার সাথে।
1: হ্যাঁ
0: তো সেই গানটি শুনবো আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের সবাইকে নিয়ে।
1: ঠিক আছে, আমরা পাঠিয়ে দিয়েছি আপনার গান।
0: হ্যাঁ ভালো থাকুন স্যার আপনারা।
1: ঠিক আছে, আপনি ভালো থাকবেন।
0: হ্যাঁ শুভকামনা করছি, এইটুকু রাখছি, নমস্কার।
1: ধন্যবাদ, নমস্কার।

0: হ্যাঁ, নমস্কার দেবেন।
1: নমস্কার।
0: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম ব্যাগ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: আচ্ছা,
0: আর আজকে আমাকে শুভেলা অনুষ্ঠানে একটি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেবেন, যে তোমায় ছাড়ে ছাড়ক আমি তোমায় ছাড়বো না মা,
1: আচ্ছা
0: এই গানটি শুনিয়ে দেবেন। আর আশা করি আপনি ভালো আছেন, সুস্থই আছেন, আমিও ভালো আছি।
1: আচ্ছা
0: আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আর আমরা তো প্রতিনিয়ত শুনছি আকাশের অনুষ্ঠান। আর বিশেষ করে আজকে শান্তি দিবস আন্তর্জাতিক, আমরা 1981 নিজে থেকে আমরা গোটা বিশ্বজুড়ে সেই দিবস পালন করে আসছি ঠিকই, কিন্তু তার মধ্যে আমরা সেটাই চাই, যুদ্ধ নয়, সংঘাত নয়, শান্তি চাই। আমাদের সবার মনের মধ্যে আসুক ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক, এবং মায়া মমতা ভালোবাসা এইগুলো আসুক, এবং শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সেটি চাই। সকলের মধ্যে হিংসা বিদ্বেষ ত্যাগ করার জন্য অনুরোধ করছি সবাইকে। কারণ দেখুন, যুদ্ধ করে সংঘাত করে কিছু পাওয়া যায় না, তাতে মানুষের মানে ধ্বংস হয়। কারণ ধ্বংস করে লাভ নেই, আমরা যেহেতু আমরা সবাই মানুষ, আমাদের মান আছে, হুশ আছে, আমরা সবাই যাতে আমাদের পারস্পরিক একজনের সাথে আরেকজনের যাতে মিলবন্ধন রেখে আমরা চলতে পারি, বন্ধুত্ব বজায় রাখতে পারি, ঠিক না দাদা?
1: হ্যাঁ
0: ঠিক আছে দাদা, এইটুকু বললাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন আকাশ শুনে, ঠিক আছে, সবাই শুনবে, গানটি শুনবো, আর সবাইকে অনুরোধ করছি গানটি।
1: ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ হ্যাঁ।

আর কথায় গানে সবকিছু মিলিয়ে আমাদের সময় প্রায় ফুরিয়ে যাচ্ছে, আর কথা বলতে আমরা পারছি না আপনাদের সঙ্গে ইচ্ছে থাকা সত্ত্বেও। সময়কে তো আমাদের প্রাধান্য দিতেই হবে। যাই হোক, যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি চেষ্টাটুকু করেছেন বা অনুষ্ঠান শুনেছেন প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই যাদের সঙ্গে কথা হয়নি আগামী কোনো অনুষ্ঠানে আবার কথা হয়ে যাবে। তো আজকে এই সুরের ভেলা এ পর্যন্তই। কারিগরি সহযোগিতা করেছেন আজকের অনুষ্ঠানে সংকল্প দাস, কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব, গোটা অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন প্রবাল ভট্টাচার্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পারস্পরিক সামগ্রিক শান্তি যেন গোটা বিশ্বের বজায় থাকে এই কামনা সহ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।

আকাশবাণী কুইলা শহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 আধুনিক গান, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 চিত্রমালা হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, গজল শুনবেন 1:40, দুটোতে মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, লোকগীতি 2:15, 2:30 বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3টেতে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরই রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থী, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে, 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:00 রয়েছে স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান। নটায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 আধুনিক গান, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, দেশাত্মবোধক গান শুনবেন 10:10, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 10:20, 10:30 জানিয়ে দেওয়া হবে পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এবং সেই সঙ্গে 10:35 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

বন্ধুরা, চুল হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে অন্যের কাছে নিজেকে মেলে ধরার একটি মাধ্যম। সুন্দর ও সুস্থ চুল চাইয়ে চাই। তো আজ আসলে শুরুতেই চুল পড়া রোদের জন্য কয়েকটি পরামর্শ দেব, তারপরে চলে আসব আমাদের মূল অনুষ্ঠানে। খাবারে নুন কম খাবেন। এই নুন মাথার ত্বকের কোষে জল জমতে সাহায্য করে। মাথার ত্বকের কোষে যদি জল জমে তাহলে চুলের গোড়া নরম হয়ে যায় ও অধিকাংশ চুল পড়ে যায়। ওজন ও মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দেয়। খাওয়া কমানোতে চুল পড়ে, তাই এর জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। চুল ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার। এছাড়া বেশি পরিমাণে লাল শাক, কচু শাক, আঙুরের রস, আলু, স্যালাড, ডিম ও মুরগির মাংস খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খেতে পারেন, যেমন নাশপাতি, বাদাম খান নিয়মিতভাবে। 5. অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার, যেমন আইসক্রিম, কেক, নুন, ফাস্টফুড, বাটার, ময়দা, বাজার চকলেট, ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, পশুর চর্বি, চা ও কফি খাওয়া উচিত নয়। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা চুলের পক্ষে খুব ক্ষতিকারক। নতুন চুল গজাতে রোজ রাতে শোয়ার আগে 10-15 মিনিট চুলে তেল ম্যাসেজ করুন। গরম জল, ড্রায়ার বা এমন কিছু ব্যবহার করবেন না যা চুলের জন্য ক্ষতিকারক। জেল, মোজ, হেয়ার ড্রাই চুলের ক্ষতি করে। আবার দীর্ঘ সময় ধরে হেলমেট, টুপি পরে থাকবেন না। চুল টান টান করে বাঁধবেন না, এতে চুল ঝরে পড়ে দ্রুত। ভেজা চুল আঁচড়াবেন না, ভিজে চুল কখনও বাঁধবেন না। আবার তোয়ালে দিয়েও খুব ঘষে চুল মুছলে চুল পড়ে যায়। প্রতিদিন 15-20 গ্লাস জল খাওয়া উচিত, এ ব্যাপারে আমরা সচেতন নই। যারা রোজ দিন ঘরের থেকে বাইরে বেরিয়ে কাজ ও স্কুল করছেন।

তাদের 2-3 দিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা উচিত। চুল পড়া বন্ধ করার জন্য বাজারে মিনোক্সিডিল নামের ঔষধ পাওয়া যায়। এই ঔষধটি নারী ও পুরুষ উভয় ব্যবহার করতে পারেন। ধূমপান ত্যাগ করতে হবে। প্রতিদিন একটু করে ব্যায়াম করতে হবে শরীরের ফিটনেস ধরে রাখার জন্য, আর এর ফলে চুল ও পুষ্টির থেকে বঞ্চিত হয় না। বন্ধুরা, যে সামান্যটুকু পরামর্শ দেওয়া হলো, এতে কিছুটা হলেও সবাই যদি মেনে চলতে পারেন তাহলে উপকৃত হবেন। এই দৃঢ় প্রত্যাশায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের যুব আসর। যুব আসরে আজ আমরা টুসি দেবকে নজরুল সঙ্গীত শোনাতে আমন্ত্রণ করেছি। সঙ্গে তবলা রয়েছে প্রতাপ রঞ্জন নাথ।

প্রতাপ রঞ্জন নাথের তবলা সহযোগিতায় এবং টুসি দেবের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে শুনতেই আমরা আসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন সাজের কথা নিয়ে আগামী যুব আসরে।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর।

হিন্দি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে চিত্রমালা, হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আপনারা শুনবেন ফার্জ ছবি থেকে নেয়া গান। প্রথম গানখানি একসঙ্গে গেয়েছেন লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ এবং সহশিল্পীরা।

চিত্রমালা অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছবির গান, আজকে শুনছেন ফার্জ ছবির গান। এ গানখানি শুনছিলেন সোনু নিগম, অনুরাধা পাড়োয়াল এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারের গানখানি একসঙ্গে গেয়েছেন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এবং অন্যান্যরা।

पनाहों में मुझे सारी उम्र रखना अपनी निगाहों में।

লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, সানি দেওয়াল এবং অন্যান্যদের কণ্ঠে এরই সঙ্গে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। এতে আজকে শুনলেন ফর্জ ছবি থেকে নেওয়া কিছু গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলা শহর, অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভিডিয়ায় আগামীকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের ভাতিন্দায় নেশামুক্ত পাঞ্জাব যাত্রার চতুর্থ পর্যায়ের সূচনা করবেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদের দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে শীঘ্রই তিনি বড় রকমের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। সুদানের পূর্বাঞ্চলের রেড সি স্ট্রেটের অনি অঞ্চলে 5টি খাদান ধসে পড়ার ঘটনায় অন্তত 10 জন খনি শ্রমিকের মৃত্যু, আহত আরও 21। এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। দলগত বিভাগেও রৌপ্য পদক পেয়েছে ভারতীয় শুটাররা। অভিনন্দন রাষ্ট্রপতির। আসি বিস্তারিত খবরে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার 7ম সংস্করণ প্রকাশকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে 1100 বেশি ওষুধের বিরূপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু রয়েছে এবং সরকার এই সংখ্যাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ে পর্যন্ত সম্প্রসারিত করার লক্ষ্য নিয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত এখন বিশ্বের স্বাস্থ্য সংস্থা হুর রোগী নিরাপত্তা সংক্রান্ত ডেটাবেসে ফার্মাকোভিজিলেন্স সংক্রান্ত তথ্য সরবরাহ করছে। মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য প্রদানের ক্ষেত্রে ভারত 2014 সালের 123তম স্থান থেকে উঠে এসে বর্তমানে 8ম স্থানে পৌঁছেছে। চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন মেনে চলেন এবং কোনো ওষুধের হঠাৎ বা অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তা কখনোই উপেক্ষা না করেন বলে অনুষ্ঠানে মন্ত্রী নাগরিকদের উদ্দেশ্যে একথা বলেন।
1: We have over the years developed a very strong pharmacovigilance ecosystem which is capable of collecting, processing, analyzing as well as generating the medicines safety data from across the country. And today we have around 1150 ADR monitoring centers which are operational across the country and we also intend to expand these facilities up to the primary health facility level.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাডিয়ার একতা নগরে আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ওয়াদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ব্রহ্মকুমারী নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ কর্মসূচির সূচনা করবেন এবং ওয়াদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে নাদিয়াদে ব্রহ্মকুমারীর বিকশিত ভারত গঠনে যুব সমাজ, দেশ গঠনের জন্য অন্তর্নিহিত শক্তির জাগরণ কর্মসূচির ভার্চুয়াল সূচনাও করবেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের ভাতিন্ডায় নেশামুক্ত পাঞ্জাব যাত্রার চতুর্থ পর্যায়ের সূচনা করবেন। হরিয়ানার

0: মুখ্যমন্ত্রী নায়েব সিং সায়ানি এই অনুষ্ঠানে যোগ দেবেন। বর্তমানে পাঞ্জাব মূলত তিনটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, এই যাত্রার মাধ্যমে সেগুলি তুলে ধরা হবে। এই চ্যালেঞ্জগুলি হল মাদকের ভয়াবহতা, আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রতিটি স্তরের দুর্নীতি। পশ্চিমবঙ্গে মাছসহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্র সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউটাউনের তাজতাল কুটিরে প্রস্তাবিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় NSS ইউনিট। দেশব্যাপী 100 সপ্তাহের এই সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 300টি নির্বাচিত স্থানের মধ্যে নদিয়ার মোহনপুরে আজ মাদকমুক্ত ও উন্নত ভারত গঠনে যুব সমাজ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি প্রতিবেদন।
1: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
2: যা কিছু স্বপ্ন যারা একবার নতুন করে খুঁজতে চাইছে কিভাবে কাজ করা যায়, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পার্স আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে একটা কোথায় একটা সুযোগ করে দিয়েছে যেখানে গভর্নমেন্ট, একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। স্বপ্নকে সাকার করার দিকে মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। অপরদিকে আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আগের মতো আলোচনায় বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ এই

বার্তা দিয়েছেন। সুদানে পূর্বাঞ্চলের রেড সি স্টেটের অনি অঞ্চলে পাঁচটি খাদান ধসে পড়ার ঘটনায় অন্তত ১০ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরও ২১। সুদানিস মিনারেল রিসোর্সেস কোম্পানি খনি ধসের ঘটনা নিশ্চিত করেছে। গত শনিবার খনিতে কাজ চলাকালীন একটির পর একটি খাদানে ধস নামে, এর ফলে পাথর এবং মাটির তলায় খনি শ্রমিকরা চাপা পড়েন। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭১। কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। জাপানের নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলস ইভেন্টে হিমাংশু ধীল রৌপ্য পদক পেয়েছেন। একই ইভেন্টে ভারতের রুদ্রাক্ষ পাতিল পেয়েছেন ব্রোঞ্জ পদক। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলস দলগত বিভাগে রৌপ্য পদক পান ভারতীয় শুটার বালাসাহেব পাতিল, পারত রাকেশ মান এবং হিমাংশু ধীল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় শুটারদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

0: ব্রোঞ্জ পদক। এর আগে 10 মিটার এয়ার রাইফেলস দলগত বিভাগে রৌপ্য পদক পান ভারতীয় শুটার বালাসাহেব পাটিল, পারত রাকেশ মান এবং হিমাংশু ধিলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় শুটারদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকো ভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠানে। অনুষ্ঠান মেলায় এখন শুনবেন গজল শিল্পী চন্দন দাস।

এতক্ষণ গজল শুনছিলেন চন্দন দাসের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এখন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে।

0: was.
1: ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, আকাশবাণী কৈলাসহর। এখন লোকগীতি শুনবেন প্রাণকৃষ্ণ অধিকারীর কণ্ঠে।

0: আকাশ মানে কয়লা শহর, এখন বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: সেবা দেশ কি সুরিলি ধড়কন প্রস্তুত হে কার্যক্রম সদাবহার নকমে আপ সভি কা বহুত বহুত স্বাগত হে।
2: কুই আয়া

आइए सुनते हैं कार्यक्रम तराने नए पुराने।

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।

0: নমস্কার দাদা, আপনার নামটা কইলা।
1: হ্যাঁ নমস্কার, আমার নাম পিঙ্কুনাথ।
0: আচ্ছা, আর এই জায়গাটার নাম?
1: এটা রাজনগর আনন্দবাজার।
0: আচ্ছা, তো কতদিন ধরে আপনি কৃষির সঙ্গে যুক্ত আছেন?
1: কৃষির সঙ্গে তো আমি প্রায় 6-7 বছর হয়ে যাব।
0: কৃষির সঙ্গে তো অক্ষণ তো মূলত আমরা যে কৃষি যে হয়, কৃষির মধ্যে অনেক রকম ফসল আছে, আমরা 12 মাস পাই। তো বর্তমানে আজকে আপনার থেকে আমরা জানব যে অক্ষণে আপনি কিতা লইয়া মোটামুটি কাজ করতেছেন।
1: অক্ষণে আমি কাজটা করি, আমার পাম অয়েলের প্রজেক্ট পাইছি আমি, তো এটা লইয়া কাজ করি আর।
0: পাম?
1: হ্যাঁ, পাম অয়েলের।
0: তো এটা তো নিশ্চয়ই একটা বাগানের মতো করতে?
1: হ্যাঁ, বাগানের মতো।
0: তো আমরা যদি একটু বিশদভাবে কইন যে পাম অয়েলের যে গাছ যে লাগাইবা, এটা লাগাইতে গেলে কমপক্ষে কতটুকু জায়গার দরকার?
1: কমপক্ষে এটা লাগাইতে হইলে আমরা মোটামুটি 1 হেক্টরের মধ্যে 140-143টা মতো লাগে আর কি, 1 হেক্টরে।
0: তো ধরেন হেক্টর তো অনেক জায়গা। ধরেন আমার এত জায়গা নেই, আমার 2-3 খানি।
1: হ্যাঁ, 2 খানির মধ্যে হইব।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এটা 20-7-এর মধ্যে একটা গাছ লাগাইতে লাগে, ত্রিভুজ মতো করিয়া।
0: আচ্ছা,
1: ত্রিভুজের ইয়ে করিয়া করতে লাগে।
0: মানে ঘটনা হয়েছে 20-7 জায়গা যদি হয় তবে একটা গাছ হইব
1: না, এখানে 3টা হইব,
0: 3টা
1: ত্রিভুজ করিয়া।
0: আচ্ছা আচ্ছা, তো এই যে পাম অয়েল লাগাইবা, এটার লিগা তো নিশ্চয়ই আপনার প্রশিক্ষণের দরকার হইছে।
1: প্রশিক্ষণ আমরা করছি, আমরা নালকাটা যাইয়া প্রশিক্ষণ করানো হইছে আমরা।
0: আচ্ছা, মোটামুটি কতজন কৃষক ভাই আপনারা গেছেন
1: পাম অয়েলের? অনেকজন গেছে, প্রায় 43 জনের মতো গেছি আমরা এখানে রাজনগর থেকে, যুবরাজনগর থেকে।
0: তো আপনারা যতজন গেছেন সবাই মোটামুটি এখন পাম অয়েলের দিকে?
1: হ্যাঁ হ্যাঁ, সবাই সাকসেস হয়েছে। তো আমরা এটি প্রায় 4 বছর হয়েছি না এখনো, যখন প্রশিক্ষণে গেছি তখন কয়েছিল যে 4 বছরের মতো আমরা ফলনাই যাব। তে আমরা 3.5 বছর হয়েছি আমরা ফলনাই গেছে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ফুল টুলাই গেছে। ওখানে 1 বছরটা আমরা ইয়ে করা লাগবো আর কি, ফুলটা কাটিয়া পালাই লাগবো।
0: আচ্ছা, তবে এবার কইবা যে এটার তো নিশ্চয়ই চারা, চারাটা কি বাইরে থেকে কিনে আনতে হয় না নিজেরা তৈরি করে?
1: এটা ওই দেওয়া দিয়েছেন আমরা রে, প্রজেক্ট থেকে দেওয়া হয়েছে, এটির টাকা কাটিয়ে রাখা হয়েছে আর কি।
0: আচ্ছা, তো এক একটা চারা কত টাকা কইরা পড়ছে?
1: এটি প্রায় 250 টাকার মতো একটা চারা। একটা চারা
0: তো আপনার মোটামুটি কতটুকু জায়গা?
1: আমার আছে আমার প্রায় এরকম 1 হেক্টরের মতো আছে, 1 হেক্টর থেকে বেশি আছে।
0: 1 হেক্টর মানে কতখানি জায়গা?
1: 5-6 খানি।
0: অনেক ছয় খানি জায়গা। তো এটার মধ্যে আপনার কত

0: চারা লাগছে?
1: মে 143
0: লাগছে। এবার কইবা এই চারাগুলা কোন সময় লাগানো উচিত এবং জমিরে কিরকম ভাবে তৈরি করতে লাগে?
1: এটা লাগাইতে হইলে জমিটা তো লাগে না, প্রায় টিলা জায়গা হইলে ভালো হয় আর।
0: আচ্ছা,
1: তো এটা লাগাইতে হইলে প্রথমে টিলাটা পরিষ্কার করতে লাগবো, তারপরে গর্ত করতে লাগে, তারপরে তো
0: মানে পুরাটারে কোনো চাষের দরকার নাই?
1: না, চাষের দরকার নাই,
0: জাস্ট খালি গর্ত
1: গর্ত গর্ত।
0: আচ্ছা,
1: তো গর্তটি করতে লাগবো এক হাত চারা বুঝি আর কি। চারাটা যদি হয় একটু বড় হয় তাহলে একটু বড় গর্ত করতে লাগবো, আর যদি ছোট চারা হয় তো ছোট গর্ত এক হাত বাই এক হাত করলেই হইল।
0: আচ্ছা, তো এইবার এই গর্তের মধ্যে আপনি দিবা কেটা কেটা?
1: গর্তের মধ্যে প্রথমত কিছু দিতে লাগে না, পরে দিয়া সার আর গোবর সার বা
0: মানে প্রথম যখন আপনি চারাটা রোপণ করবা তখন কিছু
1: না? কিছু না।
0: আচ্ছা,
1: এটি বায়োফেন্সিং করা হয় প্রথমে লাগানোর সময়, বায়োফেন্সিং করার পরে যে এটা মানে আমরা চারাটি লাগাইতে পারি আর কি।
0: কতদিনের চারা আপনি আনলা?
1: আমরা আনছি এক বছরের চারা।
0: এক বছর?
1: এক বছরের চারা আনছি।
0: এক বছরের চারা? এক বছরের। তো এক বছরের চারার এটার যে লাগানোর সময় এটা কোন সময়? বছরের কোন?
1: এটা বৃষ্টির সময় লাগাইলে ভালো আর কি।
0: মানে কতদিন পরে সারটা দিবা?
1: সারটা সারটা দিলে 6-7 মাস পরে দিবে, 6-7 মাস পরে।
0: শুধু আপনার গর্ত কইরা গাছটা ডুবাই দিবা আর কিচ্ছু না? আচ্ছা, এটা গরু ছাগল খায় না?
1: এমনি খায়, মানে তো বেড়া দিতে লাগবো, ইয়ে করতে লাগবো, বেড়া উড়া দিয়ে আমরা ইয়ে করছি আর কি।
0: তো মোটামুটি কতদিনে এটা পরিণত হয়?
1: ফুল 4 বছর।
0: 4 বছর। তো এই যে আপনার গাছগুলার মানে কিরকম বড় বড় হয়?
1: গাছটি অনেক বড় হয়।
0: আচ্ছা,
1: অনেক বড়, একদম কিরকম ছোট থেকেই ধরা শুরু হয়ে যায়। 4 বছরের গাছ তো একটু বড় হয় না, মানে তবু হয় বড়, ওরকম বড় হয় না, এটা প্রায় খেজুর গাছের মতো বড় হয়।
0: এত বড় বড়?
1: হ্যাঁ হ্যাঁ, কিন্তু কন্টিনিউ ফল দিয়ে দিব বছরে ডেইলি, মানে এটা একটা গাছ থেকে আজকে কাটলে 15 দিন পরে আবার এই গাছকে ফল কাটতে পারবো।
0: আচ্ছা, এবার আইলো যে এই গাছটা যখন আপনার পরিণত যখন হওয়ার আগে, 4 বছরটা তো অনেক দিন, একটা ইয়ার যে 4 বছর মানে অনেকটা দিন। তো এই 4 বছরের মধ্যে তারে আমি কিরকম ভাবে যত্ন করতে পারি? তার মধ্যে পোকামাকড় আয় নি?
1: কলাও করি, তারপরে এরকম আর কি, আনারস টানারস এরকম গাছ আমরা এখানে চাষ করতে পারি আর কি। হয় বাদাম টাদাম এটি হয় এই 4 বছর, মানে এটা কথা হয়েছে যে 4 বছর তো মানুষ বেকার থাকতো না, যে এটার থেকে ফলন পাইতো আর কি, 4 বছরের এই জমিটার থেকে ফলন পাইব।
0: আচ্ছা, এবার এটার মধ্যে যে পোকার কথা কইছি,
1: সাধারণত পোকা এটি ধরে না,
0: ধরে না,
1: না এটি পাতাটাও প্রায় খেজুর পাতার মতো।
0: তো গাছটাতে কাঁটা আছে?
1: হ্যাঁ, কাঁটা আছে, কাঁটা ওপনে হয় না, যখন একটা পাতাটা উল্টা মারা যায় যাওয়ার পরে এটা ভাঙ্গিয়া পড়ে যায়, তখন এটা ওই ডেটাটাই কাঁটা হয়ে যায়।
0: আচ্ছা, তাইলে তো আপনার এমনিতে পোকামাকড়ের কামড়ের ইয়েটাও কম থাকে?
1: পোকামাকড় থাকে না।
0: না, মানুষের যে
1: না,
0: আমরা যেমন অনেক সময় আছে গাছ দেখবা নিজের থেকে কেউ সেরা গাছটারে নষ্ট করে দেয় বা ফলন এলে ফলনটা কাটতে দেয়, তো এই ক্ষেত্রে আপনার তাইলে তো দেখা যায় ইয়েটা কম আছে
1: এরকম
0: রূপ পোকার?
1: ওইটা করে একটা ইঁদুর আছে জঙ্গলে, ইঁদুর ইটিয়ে একটু জঙ্গল যদি পরিষ্কার না থাকে গাছের গুড়ালি তো ওই লাগিয়া যন্ত্রণা করে আর কি খাটি দেয়, এটির গুঁড়াটা খুব নরম মিষ্টি আর কি।
0: আচ্ছা, এটা কতদিন পর্যন্ত এটারে দেখশন করে রাখতে লাগে?
1: 4 বছর পর্যন্ত।
0: না, যেমন পোকার হাত থেকে?
1: এমনি পোকা
0: না, ওই যে ইঁদুরের কথা যে কইলা,
1: ওই তো ফলন ধরা পর্যন্ত, যখন তো যখন ফলন প্রথম যখন ফুলটা আইব তখন ছোট দেখে আর কি গাছটা।
0: আচ্ছা,
1: তখন একটু ইঁদুরে খাটার সম্ভাবনা দেখে, আর পরে দিইলে আর হয় না, মানে পরে 4 বছর পরে হইলে বড় হয়ে
0: যায়। একটা গাছে কতদিন সে বাঁচে?
1: এটা অনেকদিন, এটা কন্টিনিউ দিয়া যাইব, এটা বহুদিন বাঁচে, প্রায় 40 বছরের মতো
0: বাঁচবো,
1: ফলনও দিব 40 বছর।
0: এই গাছটারে আমি প্রতি বছর কিটা নেচে আমার খাওয়া বা অন্য কিছু লাগবো নি? না
1: না, কাউন টু অন্য কিছু না, এটা প্রথমে যা সারটার দেওয়া ওই 4 বছরের ভিতরে কমপ্লিট।
0: আর এই মানে যত 40 বছরের মধ্যে আর কিচ্ছু দিতে লাগতো না?
1: না, শুধু বায়োফেন্সিং করিয়ে রাখতে লাগবো, ওই জল আটকানে একটা ব্যবস্থা এরকম।
0: তো জল

0: গিলা জায়গাতে তো জল না
1: ওই তো বায়োবেনজিং করতে লাগবো। এটার গুড়ালির মধ্যে একটু পরিষ্কার করিয়া ডেন করিয়া সাইটে দিয়ে বা দুধ,
0: মানে এটাতে কি সবসময় জল থাকতে লাগে?
1: না মোটামুটি ড্রাই সিজনে লাগে আর কি।
0: ও আচ্ছা। আর এমনিতে আপনারা যে সরকারের মারফতে যে কাজটা মানে এটা লাগানি লেগা যে পাইছেন, এটাতে আপনারা সরকার কি কি জিনিস আপনারা দিছে?
1: এখানে তো সবকিছু দিছে আমরা সরকার, এটা লাগানির টাকা দিছে বা এটা।
0: কানিতে কত টাকা পাইছেন?
1: কানিতে এটা হইল আপনার বছরে 34,000 টাকা। এটা শুধু বায়ো ফেন্সিং এরকম করা লাগে, আর সারটার এটি আলাদা, এটিও দিয়া দিছে আমরা বছরে দিয়া দেয় সার, 4 বছর পর্যন্ত দিয়া দিবে।
0: মানে প্রতি বছর গেলে পরে বছরে বছরে আপনারা
1: এটা এটা কয়েকটা পাটে টাকাটা ঢুকানি হয় আর কি।
0: আচ্ছা,
1: মানে একলগে না কয়েকটা পাট পাটটা করিয়া টাকাটা ঢুকানি লাগে। এটি আপনার ওই 2 লাইন 6 মাস পর পর দিল, এটি বেড়া চেড়া ঠিক করা লাগিয়া জঙ্গল টঙ্গল পরিষ্কার করা লাগে, বায়ো ফেন্সিং করা লাগিয়া এরকম লাগিয়া।
0: আর চারাটা কি নেই আনতে লাগছে?
1: না চারাও দিয়া দিছে তারা। ওই আমরা 34,000 থেকে প্রথম যে আমরা টাকাটা পাইমো ওইটার থেকে চারাটা, এটার টাকাটা আরও বেশি খাটিয়েটি আমরা 36,000 টাকা পাইমো আর কি, চারার দামও কাটাইয়া সব কিছু করিয়া। কারণ সাধারণত চারাটি তো আমরা এখানে কখনো এরকম হইছে না যে আমরা কিনে আনতাম, এটি সব সরকার থেকে দেওয়া হয়েছে আর কি।
0: আচ্ছা, এবার গেল আপনার যেমন 4 বছরে আপনি কইছেন ফলন আই যায়, তো 4 বছরে ফলন আইতে গেলে এই প্রথম বছর ফলনটা কাটতা দিবা, এরপরের বছর থেকে ফলনটা রাখবা। আচ্ছা, এটার ফলটা কিরকম হয়?
1: এটার ফলটা আইব মানে সুপারি যেরকম এরকম, কিন্তু এটা খুব একটু বড় হইব আর কি, একদম টাইট থাকবো ফলটা,
0: তালের মতো
1: না, তালের মতো কিন্তু ছোট ছোট আর কি।
0: আচ্ছা,
1: খেজুরের যেরকম ইয়ে থাকে এরকম কিন্তু টাইট জিনিসটা।
0: আচ্ছা,
1: খুব টাইট বড় এক একটা। আমরা যখন আমরা এখানে ট্রেনিং করছিলাম তখন যে ফলটি আনাইছিল এটি তো বাইরের থেকে আনাইছিল, এই ফলটি প্রায় 30-35 কেজি ওজনের হয়
0: একটা।
1: তো আমরা এখানে সাধারণত অতটুকু হইতো না, যদিও না হইলেও একটা 17-18 কেজি এরকম 20 কেজি এরকম হইব একটা।
0: তো এই একটা কি তা আপনারা পরে এটার থেকে তেলটা বাইরিব?
1: হ্যাঁ, এটা একটা গাছে তো অনেকটি হইব, একটা গাছে অনেকটা ধরে। তো এটা তো কালেকশন করে নেওয়া হইব ফাঁকার পরে, কালেকশন সেন্টারে নেওয়ার পরে এটি করার পরে গিয়ে তেল হইব আর কি।
0: তো এই যে আপনার যে 15 কিলো কইছেন একটা বা 18 কিলো হইব একটার কেজি একটার ওজন, তো আপনার এইটার মধ্যে থেকে কতটুকু তেল আপনার বাইরিব?
1: এটা তো কইতে পারলাম না, এটা তো যারা ম্যানুফ্যাকচার করবো তারা কইতে পারবো
0: না। আপনারা যে ট্রেনিং দিছেন,
1: ট্রেনিং এটা আমরা খোয়া হয়েছে না কতটুকু বাইরিব তেলটা।
0: আচ্ছা,
1: এটা প্রসেসিং করার পরে যাইয়া বোঝা যাইব আর কি। এটার লাগে আমরা ট্রেনিংটা রইয়া গেছে, ওই তো 4 বছর কমপ্লিট হইলেই আমরা আবার মিজোরাম যেয়ে ট্রেনিং করবো, এটা এটাই ওই তেলের লাগে আর কি।
0: আচ্ছা, এইবার যে তেলের লেগা যে আপনারা মানে আবার ট্রেনিং করবা বা তেল কত কেজি হয় এটা তো আপনারা পরবর্তী সময়ে জানবা, কিন্তু এই যে তেলটা কিভাবে আপনারা কই নিয়া দিবা?
1: ও এটি এটির লেগে আমরা কালেকশন সেন্টার করা হইব একটা।
0: আচ্ছা,
1: এই এলাকার মধ্যে মানে এখানে তো অনেকজন আছে আমরা কৃষক, তো সবের মিডিল জায়গা একটা থেকে এখানে একটা কালেকশন সেন্টার করা হইব।
0: আচ্ছা,
1: এখান থেকে কালেকশন সেন্টার থেকে প্রত্যেক মাসে বা 15 দিনে একবার এটা নালকাঠা পাঠানো হইব, যেখানে সেন্টার প্রসেসিং করা হয়েছে নালকাঠা এখানে নিব আর কি তারা।
0: আচ্ছা, তার মানে ওইখান থেকে আপনারা যত কিলো এটা কি গভর্নমেন্ট কিনা নিব না?
1: গভর্নমেন্ট।
0: আচ্ছা, তো এটার দাম সম্পর্কে কোনো ইয়ে করা
1: দাম আছে? আমরা যখন এই গাছটা লাগাইছিলাম বাগান করছিলাম 3 বছর আগে, তখন এটার রেট আসলো 13 টাকা, তখন বর্তমানে এটা 17 টাকার উপরে হয়ে গেছে কিলো।
0: আচ্ছা, তো আপনার তো মোটামুটি এই বছর ফল আয়ে পড়বো?
1: হ্যাঁ, আই গেছে আমরা, মানে এটা ফুলও দিলাইছে, ওখানে ফলটি আমরা খাটি নিব আর কি, ফুলটি খাটি ফলাই দিলাম।
0: তো এটা কি আপনার বছরে একবারই ফুল আয়? না
1: না না না, এটা কন্টিনিউ একটা গাছে, তো গাছে এটা কন্টিনিউ দিতে থাকবো, একটা গাছ থেকে 15 দিন পর পর আমরা মালটি কালেক্ট করতে পারবো আর কি ফলটি।
0: আচ্ছা,
1: ওখানে যতটা হয় একটা গাছের মধ্যে, হয়তো আমার একটা গাছে প্রায় 8টার মতো ফুল দিছে, 8টা চোরা দিছে আর কি,
0: যেমন সুপারি যেরকম ছড়া দেয় এরকম
1: এরকম 8টা। হ্যাঁ,
0: 8টা দিছে,
1: 8টা দিছে।
0: তা 8টার মধ্যে তো অসংখ্য ধরবো,
1: অসংখ্য ধরবো 8টা, তো আপনার যদি 15 কেজি করিয়াও হয় তাহলে তো অনেকটা একটা গাছ থেকে,
0: একটা গাছ থেকে
1: এটি বহুত বড় বড় হয়তো।
0: তা আপনি কি মনে করেন এটাতে আপনার তো তেলে, আপনারা যেহেতু সরকারের মারফতে কাজটা করছেন সেই ক্ষেত্রে তো আপনারা খরচার পরিমাণ একদমই নেই?
1: না, এটি সব আমরা 4 বছর একদম পুরা গভর্নমেন্ট দেখিয়ে দিছে।
0: তাহলে এই ক্ষেত্রে আপনার যে লাভটা আইব, যে যাই হোক একটু পরিশ্রম আপনার,

0: যেটা আইব এটা সম্পূর্ণই আপনার লাভের উপরে, লাভের উপরে। আর এটা যেহেতু কইতাছেন 40 বছর পর্যন্ত এটা চইল্লা যাইব, তো এই ক্ষেত্রে তো আরেকটা সুবিধা আপনার আছে, আর এর মধ্যে আপনার খরচার পরিমাণটা খুব কম, যেহেতু গাছটা একবার উপর দিয়ে উঠে গেলে তো আপনার অ্যাটলিস্ট কোনো পশু পাখি খাওয়ার মতো কোনো ইয়ে নাই। যেমন আমরা বর্তমানে দেখবা কোনো গাছ যদি আমরা লাগাই সেই ক্ষেত্রে আমরা কি তারপরে ছাগল গরু এটা সবসময় একটা খাওয়ার ধান্দা থেকা থাকে, কিন্তু যেহেতু এটা বড় হইতাছে খেজুর গাছের মতন একটা টাইম পরে তো এটার মধ্যে আর কোনো মানে পশুয়ে খাওয়ার মতো না,
1: পশুয়ে খাওয়ার মতো না।
0: আর এটা কি তা আপনার কি কিছু পরে কি তা ইঁদুরের হাত থেকেও কি কিছু সময় পরে কি তা বাচ্চা যাইব নি না?
1: ওই 4 বছর পর্যন্ত একটু ইঁদুরে সমস্যা করে, গাছটা ছোট থাকে তো তখন একটু বড় হয়ে গেলে পরে আর খাইতে পারে না, যখন এটার বাইরের সাইডটা শক্ত হয়ে যায় তখন আর খাইতে পারে না।
0: আচ্ছা, আর পরবর্তী সময় তো গরুও খাইতে পারতো না, তো এটা তো দেখলাম একটা মানে খুব ভালো একটা
1: খুব ভালো জিনিস সব থেকে, মানে এটা চলের এখন খুব বেশি বেশি ঝোলের পাম অয়েলটা।
0: হ্যাঁ, তো এটা আপনারা যেহেতু গভর্নমেন্টের থেকে সম্পূর্ণ পাইছেন এবং কিনা নেওয়ার ভারটাও গভর্নমেন্টের, সেই ক্ষেত্রে আপনারা মানে যতটুকুই আছে সবটাই কইতে গেলে লাভের উপরে,
1: লাভের উপরে সবটাই,
0: এখানে কোনো মানে খরচার কোনো পরিমাণ নাই। তো পরবর্তী যে প্রশিক্ষণ যেটা হইব এটা, এই প্রশিক্ষণে আপনারা কইতেছেন আইজল যাইবা
1: না মিজোরামে?
0: মিজোরাম। তো মিজোরামে যে যাইবা এটা কে পাঠাইব?
1: এটা সব গভর্নমেন্ট, তারাই সবই পাঠাইব এখান থেকে। ওই যে আছে না আপনার এখানে যাওয়ার পরে আমরা ফলনটা কিভাবে কাটতে লাগবো এটা ট্রেনিং করানো হইব, ফলনটা কীরকম কোন জায়গায় বিক্রি কিতা হইব, কীরকম রেট থাকবো, মার্কেট ভ্যালু কীরকম, কার সাথে যোগাযোগ বা কীরকম আমরা টাকা টুকা পাইম সব কিছু এখানে ইয়ে করা হইব।
0: আচ্ছা,
1: তো ট্রেনিংয়ে আমরা 10 দিন হোক বা 15 দিন হোক তার লাগেও আমরা আমরা হাজিরা একটা পাইয়া যাইব
0: ওই যে ওইখানে যে ট্রেনিং। আচ্ছা, তো এই ক্ষেত্রে তো আপনারা নিতান্তই খুব মানে খুব শুভা শুভ ফল, কারণ আপনারা মোটামুটি 43 জন কে একই গ্রামের আছেন?
1: হ্যাঁ, মোটামুটি আমরা যুবরাজনগরে।
0: যুবরাজনগর, আর প্রত্যেকেই মানে এই কমপক্ষে 1 হেক্টরের মধ্যে এই চাষটা হয়েছে?
1: হ্যাঁ, আরো বেশি বেশি আছে, আমরা তো টোটাল আছে আমার শুধু 1 হেক্টর, আমার বাড়িতে আছে 3 হেক্টর, 3.5 হেক্টরের মতো আছে।
0: আচ্ছা,
1: শুধু আমার 1 হেক্টর আছে, তোমার কাকুর আছে 1 হেক্টর, আমার আরেকজন ভাইয়ের আছে 1 হেক্টর, এরকম আর কি আরেকজনের 1/2 হেক্টর আছে।
0: আচ্ছা, তার মানে দেখা যাইতেছে যে এটার ফলনটা প্রচুরই আছে।
1: প্রচুর আছে,
0: প্রচুরই আছে, এবং সব আপনার উদ্যোগী উদ্যোগ নিশ্চয়ই যে এই গ্রামের অলমোস্ট থাকি। তা আপনার সঙ্গে কথা কয়ে খুব ভালো লাগলো, আপনার অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
2: আগামী 23 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 55% থাকতে পারে। এই পরিস্থিতিতে কৃষিকার্যে আমরার করণীয়, জমির তস সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেইব, এই তস পরবর্তী মরশুমে চাষের জন্য একান্ত প্রয়োজন। জমিতে জলসেচের পর পাতা বা স্থানীয়ভাবে পাওয়া যায় এমন জিনিস দিয়া ডাকিয়া দিতেইব, অর্থাৎ আমরা খের এবং ফাতা দিয়াও ডাকিয়া দিতাম পারি, কচুরি পানা ব্যবহার করতাম পারি। মিশ্র চাষ, ন্যূনতম চাষ বা যে কোনো চাষ ছাড়াই ফসল উৎপাদন করা তস সংরক্ষণের বিভিন্ন উপায়। মাছের পুকুরে লক্ষ্য রাখতেইব যাতে বাইরের জল ঢুকতে না পারে, বৃষ্টিপাতের ফলে পুকুরের জলের অম্লতা কমতে পারে, এল্লাগিয়া প্রয়োজন অনুযায়ী আলাদাভাবে চুন প্রয়োগ করা যাইতে পারে। 15-20 দিন বয়সের চারা মূল জমিতে লাগানোর লাগিয়া বাঁচিয়া নিন। জমির মাটি

খানিকটা উঁচু করিয়া 25x25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখিয়া চারা মূল জমিতে লাগাইতে পারেন। যারা ওহনো আমরার আমন ধান লাগাইছেন না, তারা লাগিয়া চারা লাগানির একদিন আগে জমিত কানি পিছু 20 কেজি ইউরিয়া, 40 কেজি সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ মাটিতে প্রয়োগ করতে লাগব। জমিতে 5 সেন্টিমিটার জল ধরিয়া রাখতে হইব। যে সমস্ত জমিতে অল্প বৃষ্টিতে জল দাঁড়ায়, ইজেগাত খানিকটা বেশি বয়সের অর্থাৎ 20-25 দিনের চারা লাগানো প্রয়োজন। এক এক জায়গায় 2-3টা চারা আপনারা লাগাইতে পারেন। ভুট্টার ক্ষেতের যত্ন, মাটিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগাছা দ্রুত বাড়তে পারে এবং তা ফলনের সমস্যা সৃষ্টি করতে পারে। এর লাগিয়া আগাছা পরিষ্কার করা প্রয়োজন। ফসল এখন পরিপক্কতার পথে এবং আর্দ্র আবহাওয়ার কারণে খোলা পচা রোগের আক্রমণ হইতে পারে। ফসলের এই পর্যায়ে রোগ দমনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হইব যেন রোগ ভুট্টার মোচা পর্যন্ত না ছড়াইতে পারে। ফলনের এই শেষ পর্যায়ে যান্ত্রিক দমনের সর্বোচ্চ কার্যকরী পদ্ধতি হইল লিফ স্ট্রিপিং বা পাতা ছাঁটাই পদ্ধতি। গাছের গোড়ার দিক তাকিয়া উপরের দিকে 3-4টি নিচের পাতা এবং সেগুলোর খোল সাবধানে ছাড়িয়া কাটাইয়া সরিয়া ফেলাই দিবা। এর ফলে ছত্রাক ভুট্টার মোচা পর্যন্ত পৌঁছাইতে পারত না। গাছের পাতার স্তরের ভেতরের আপেক্ষিক আর্দ্রতা কমে গিয়া রোগটি পুনরায় ছড়িয়ে পড়া সক্রিয় উৎসটি বন্ধ হয়ে যাইব। ছাঁটাই করা পাতাগুলি ক্ষেত তাকিয়া বাইরে নিয়ে গিয়া পুড়াইয়া ফেলাই দিবা, মাটিতে ফুটিয়া দিবা। শীতকালীন সবজি চাষ অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি যারা চাষ করবা, মৌসুমের শেষ ভাগে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের সময় যাতে জল জমিয়া না থাকে আপনার ক্ষেত, এই ব্যবস্থা আপনার সঠিক রাখতে হইব। সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখতে হইব। এর লাগিয়া বীজতলার মাটি তাকিয়া অন্তত 15 সেন্টিমিটার উঁচু তৈরি করতে হইব। আর্দ্র আবহাওয়ায় চারা পচা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই এলাগিয়া বপনের আগে বীজ শোধন করিয়া নিতে হইব। দুপুরের তীব্র রোদ এবং আকস্মিক বৃষ্টি দেখিয়া কচি চারারে রক্ষা করার লাগিয়া নার্সারির বেডগুলোর উপর অস্থায়ী জাল বা অ্যাগ্রো শেড তৈরি করিয়া দিতে হইব। আপনারা অনেকে এই কাজটুকু করছেন। মাছ চাষে এই সময় করণীয়, অপেক্ষাকৃত বড় মাছ তুলিয়া পুকুরের মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হইব। মাছ তুলিয়া নেওয়ার পরে সমপরিমাণ চারাপোনা পুকুরে ছাড়া যাইতে পারে। পুকুরে আলাদা খাদ্যের পরিমাণ মাছের ওজন তাকিয়া 2-3% পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হইব। মাছের শরীরে এক ধরনের উকুনের আক্রমণ হইতে পারে, নিয়ন্ত্রণে কানি পিছু মেলাথিয়ন 400 মিলিলিটার বা মিথাইল প্যারাথিয়ন 200 মিলিলিটার প্রয়োগ কর্তা আপনারা পারেন। এই সময়ে কৃষিকার্যে আমরার করণীয়, অনেকেই বাজারে লাইপাতা, রাঙা শাক ইত্যাদি তোলা আরম্ভ করছেন। কিন্তু আপনার কাছে আমরা বারে বারে একটা জিনিসই অনুরোধ করি, আর এই সমস্ত শাক চাষে প্রচুর লাভ আপনারা পাইবা। শুধু আপনারা খেয়াল রাখবা, মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিন, গোবরে উৎপাদিত ফসল আনিয়া বাজারজাত করুন, সঙ্গে গরুর চেনা 500-810 লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে করুন, বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিন। তাতে করিয়া কীটশত্রুর আক্রমণ যেমন আপনার শাক পাতা তৈত নয়, আবার গরু ছাগলও এটার মধ্যে মুখ দিত নয়, তাতে করিয়া এই শাক পাতা খাইয়া শরীরের পুষ্টি বৃদ্ধি হইব, কোনো রকমের ক্ষতি হইত না। পরিষ্কার পরিশ্রুত পানীয় জল আপনি যেমন পান করবা, গবাদি পশুরও কিন্তু পায় পরিষ্কার জল খাওয়াইবা। তার খাদ্য দেওয়ার জায়গাটা প্রতিদিন পরিষ্কার করিয়া ধুইয়া দিবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় খান দিলাও কা?
1: আমি যোগাযোগ অর্থ এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজার কুমারঘাট সাব ডিভিশন।
0: আচ্ছা, আজ কিতা লইয়া আলোচনা করতা?
1: আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা।
0: আচ্ছা, ওটা তো খুবই খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কৃষকরা খালি সিল্লাই বা তারা নষ্ট হয়ে গেছে গি, তারা কিতা করতা, কেমনে আবার ফসল ফলাইতা, টেকা পয়সা নাই। তে ও শুনৌকা কৃষক দাদারা, আপনার স্যারের কথা খুব বালা করিয়া শুনৌকা।
1: তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সেটা ত্রিপুরা এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা অনুমোদিত এবং সেই যে সেটাকে ক্রপ ইন্স্যুরেন্স বলা হয় থাকে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে সেটাকে মুখ্যমন্ত্রী ফসল বীমা

0: যোজনা নামে পরিচিত। তো সেই ফসল বিমাটা আমরা কৃষক ভাইরা অনেক সময় দেখেছি আমরা না করে আমরা সেটাকে ইগনোর করে থাকি। কেন? কারণ হচ্ছে আমরা দেখেছি যে ফসল বিমা করলে অনেকে ভাবেন যে আমি এই টাকা দিয়ে আর কি বেনিফিট পাবো, পাওয়া যাবে কি না। তো আমি কৃষক ভাইদের বলবো, বিগত দিনের হিস্ট্রিতে আমিও একজন কৃষক ফসল বিমা যোজনা কোম্পানিতে আমি চাকরি করেছিলাম, পরবর্তী সময়ে আমি ডিপার্টমেন্টে চলে এসেছি। তো আমি যখন ছিলাম তখন আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টে আমাদের বলেহর জায়গায়, তাছাড়া আমাদের কুমারঘাটের ওয়েস্ট রাতাছড়া, তারপর আমাদের ইয়েতে পানিসাগরে অনেক জায়গায় হয়েছিল এবং ওই সময় ফ্লাডও হয়েছিল। তখন কৃষক ভাইরা কিন্তু এই ফ্লাডের সময় অনেক টাকা বেনিফিট পেয়েছেন এবং যারা কৃষক বিমার আয়তায় ছিলেন উনারাই কিন্তু পেয়েছেন। তো কৃষক ভাইদের বলবো, যেহেতু কৃষক ফসল বিমার আয়তায় আপনারা আসতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে, কানিপতি শুধু 10 টাকা। আপনি কৃষক ভাইরা যদি সবজি নিয়ে বাজারে যান তাহলে গাড়ি ভাড়াও কিন্তু আপনাদেরকে 30-40 টাকা দিয়ে যেতে হয়, এবং আপনি যদি চায়ের আড্ডায় বসে চাও খান তাহলেও 10 টাকা বাজারে দিতে হয়। শুধুমাত্র এক কাপ চায়ের দাম দিয়ে যদি আপনি একখানি জায়গার ফসলকে প্রোটেকশন দিতে পারেন
1: প্রত্যেক মাসে,
0: না শুধু একবার, ওয়ান টাইম, আপনি একবারই 10 টাকা দেবেন, সেটা আমন ধানের জন্য হোক বা আউশের জন্যই হোক। এখন যেহেতু আমন ধানের সিজন, আমার 13 সেপ্টেম্বর 2026 লাস্ট ডেট, আজকে 19 সেপ্টেম্বর, তো বলছি যে 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে কিন্তু নথিভুক্ত করতে হবে আপনার নামটা ফসল বিমার আন্ডারে।
1: আচ্ছা, কেন কর্তা তারা
0: সেটা? এইবারে যে ফসল বিমা যোজনাটা করা হচ্ছে সেটা হচ্ছে বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা কোম্পানির লোক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে। আমাদের এই ডিস্ট্রিক্টে যিনি আছেন উনার নাম্বারও প্রত্যেকটা বিএলডব্লিউ অফিসারের কাছে আছে, আমার সেক্টর অফিসারের কাছে আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে আছে। আপনারা যদি করতে চান তাহলে আপনারা এই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টের কাছেও করতে পারেন। তাছাড়া আপনারা যদি মনে করেন যে আপনারা সিএসসি সেন্টারে গিয়ে করবেন, তাহলে সিএসসি সেন্টার যেমন হচ্ছে কমন সার্ভিস সেন্টার, ডিজিটাল সেবা কেন্দ্র প্রত্যেকটি পঞ্চায়েতে থাকে, আপনারা সেখানেও করতে পারেন। এবং আপনারা নিকটবর্তী কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও আপনারা করতে পারেন, বিএলডব্লিউ অফিসে গিয়ে করতে পারেন।
1: তো কৃষক মানে মোটামুটি এগ্রিকালচারের যত অফিস আছে যেখানেই যাও কা তারা খোঁজ করিয়া ওটা করতে পারবা।
0: হ্যাঁ,
1: আচ্ছা, এটা করতে গেলে এটার নিয়ম কানুনটা কিতা বা কিতা কিতা কাগজ লাগবে?
0: কৃষক ভাইদেরকে কি নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনাকে জমির কাগজ নিয়ে যেতে হবে, আপনাকে ব্যাংকের কাগজ নিয়ে যেতে হবে, এবং আধার কার্ড, এবং আপনাকে মোবাইল নাম্বারটা সঙ্গে নিয়ে যেতে হবে।
1: আর ব্যাংকের কাগজ বলতে অ্যাকাউন্ট নাম্বার?
0: হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা।
1: আচ্ছা, জমি যারা যেই কৃষক ভাইয়ের নাই তারা কি করবা?
0: যে কৃষক ভাইদের কাছে জমি নেই, পরের জমিতে চাষবাস করছেন, ওই কৃষক ভাইরা মালিকের যে পর্চাটা আছে সেই পর্চাটা আপনি নিয়ে যাবেন, এবং নিকটবর্তী কৃষি দপ্তরের কাছ থেকে, কৃষি সেক্টর অফিসার যে আছেন উনার কাছ থেকে টেন্যান্ট ফার্মার মানে ভাগ চাষি সার্টিফিকেট, সেটা কিছু নয়, সেটা ওই দপ্তরে গিয়ে বলবেন যে আমাকে একটা ভাগ চাষি সার্টিফিকেট দিন, আমি এই ধরনের কৃষক। তো আপনাকে আধার কার্ডটা নিয়ে যাবেন, আধার কার্ড থেকে আপনার নাম টাম লিখে ওই টেন্যান্ট সার্টিফিকেটটা আপনাকে দিয়ে দেবে, এবং ওই সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি ওই
1: ইন্স্যুরেন্সটা করতে পারবেন। আচ্ছা,
0: এবং এই ইন্স্যুরেন্সটা করার ফলে কৃষক ভাইদের সব থেকে বেশি সুবিধা হচ্ছে, আমরা দেখেছি ক্লাইমেট চেঞ্জ হয়েছে অনেক ধরনের, ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের এখন কিন্তু আমরা বুঝতে পারি না, যে আমরা ওয়েদার ফরকাস্টে দেখলে বুঝতে পারি যে অসময়ে বৃষ্টি হয়, গরমের সময় অতিরিক্ত পরিমাণে গরম হয়, তো এর ফলে কিন্তু আমাদের ধানের প্রতি প্রভাব পড়ে, এবং কি হয় অনেক সময় রোগের আক্রমণ হয়, অনেক সময় পোকামাকড়ের আক্রমণটা বেড়ে যায়, এবং সব থেকে বেশি ইঁদুরের আক্রমণটা আমরা ধান খেতে দেখতে পাই। তো ওই জন্য কৃষকদের বলবো, ধান চাষের আগে আমরা যদি এই ইন্স্যুরেন্সটা করে নিই তাহলে আমরা একদিক থেকে তো নিশ্চিন্ত হতে পারি যে আমাদের ফসলের উৎপাদন যাই হোক না কেন, আমাদের যদি লস হয় তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু লসের অংশটাও কিন্তু আমাদেরকে দেবে। এটা কিভাবে হয় এটা অনেক কৃষকরাই জানেন না। তো আমি ওই কৃষকদের বলবো যে আমাদের যে গড় উৎপাদন, আমাদের যে এই বছরের উৎপাদন, সেই উৎপাদনের সঙ্গে বিগত 7 বছরের উৎপাদনকে আমরা দেখব, দেখে যদি দেখি ওই উৎসাহ

0: বছরের উৎপাদন থেকে এই বছরের উৎপাদন কম হয়েছে সেটাকে বলে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, ইটিএল। ওইটা দেখে এই বছরের উৎপাদন যদি কম হয়, যতটুকু কম হয়েছে সেই লসের যে অংশটা, যত টাকা লস হয়েছে সেই অংশটাও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের কৃষক ভাইদের দেওয়া হয়।
1: আচ্ছা,
0: যেটাকে বলা হয় তাকে ক্রপ কাট এক্সপেরিমেন্ট। এই জন্যই প্রত্যেকটা ধান কাটার মরশুমে দেখবেন ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট করা হয়। তো যে সকল কৃষক ভাইরা এই ইন্স্যুরেন্স করবেন তাদের ক্ষেতের মধ্যে গিয়েই কৃষক ভাইরা এই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট এবং বিএলডব্লিউ ভাইরা গিয়ে ক্রপ কাটিং এক্সপেরিমেন্টটা করে থাকেন। ক্রপ কাটিং এক্সপেরিমেন্টটা করেই কিন্তু এই ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলটা দেখা হয়। তো কৃষক ভাইদের বলবো অবশ্যই এই ইন্স্যুরেন্সটা 10 টাকা মাত্র পার কানিতে, 10 টাকা দিয়ে করবেন
1: পার ইয়ারে।
0: হ্যাঁ,
1: প্রত্যেক বছরে মাত্র 10 টাকা দিলে কানি প্রতি তার আর জমি রক্ষা পাইবা, বন্যা হোক যে কোনো বিপর্যয় হোক। আচ্ছা, ওটা ইন্স্যুরেন্স যে পাইবা, ধরুন রোগে খাই লিছে, ফুকে খাই লিছে, আচ্ছা উন্দুরে খাই লিছে,
0: কারণ আমরা তো ক্রপ কাট না করলে পরে আমরা তো বুঝতে পারবো না ফসল কতটুকু এসেছে। ফসল আসার পর আমরা দেখবো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল দেখে ওইভাবেই ইন্স্যুরেন্স কোম্পানি কৃষক ভাইদেরকে বেনিফিট দেবেন। তাছাড়া অনেক সময় দেখা যায় আমরা ধানের বীজটাকে বপন করলাম, চারা উৎপাদন করলাম, চারা উৎপাদন করতে সময়ই আমাদের ঝড় তুফান চলে আসলো, বন্যা চলে আসলো এবং চারাটাকেই নষ্ট করে দিল। ওই সময় থেকে শুরু করে একদম কাটা অবধি প্রত্যেকটা মরশুমে আপনাদেরকে ওই ইন্স্যুরেন্স কভার করবে। চারা জমি নষ্ট হয়ে গেল, এবার আপনি ক্লেম করলে কিন্তু ওই পয়সাটা তখনই পেয়ে যাবেন। আবার যখন চারা আপনি তৈরি করবেন, আবার ইয়ে করবেন, লাগাবেন, পরের ক্ষেত্রেও যদি আবার হয় তাহলে আবার পাবেন। তো ওই জন্য বলবো, এবং আপনি তো চারা জমি থেকে এনে মূল জমিতে ট্রান্সপ্লান্টিং করলেন, ওই অবস্থায় যদি ফ্লাড হয় তখনও পাবেন। এবং জমিতে অনেক সময় কৃষক ভাইরা ধানটাকে কেটে জমির মধ্যে রেখে দেন, কিছুদিন পরে কিন্তু আমরা ইয়েতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসি। ওই সময় 14 দিনের মাথায় যদি ধান কাটার মরশুম থেকে কেটে আমার জমিতে রাখা অবস্থা থেকে 14 দিনের মাথায় যদি আমার ফ্লাড আসে, তখনও কিন্তু কৃষক ভাইরা আপনারা ওই লসের অংশটা আপনারা কিন্তু পাবেন। তো কৃষক ভাইদের আরেকটা জিনিস সতর্ক করে দেব, অনেক সময় দেখা গেছে আমাদের ফ্লাড চলে এসছে, এবার কৃষক ভাইরা কি করলেন, অফিসে গিয়ে বসে বললেন যে আমার তো লস হয়ে গেছে 15 দিন 20 দিন পর, তখন কিন্তু আপনারা কিন্তু পাবেন না। কৃষক ভাইদের বলবো যে আমাদেরকে 72 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে, 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি হোক, আপনাকে নিকটবর্তী কৃষি দপ্তরের কাছেই হোক, এবং আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে ফটোটাও তুলে রাখতে হবে। আপনি যদি কারুর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, আপনি যদি সঙ্গে সঙ্গে মোবাইলে ফটো তুলে রাখতে পারেন, তাহলেও পরবর্তী সময় আপনি যখন যোগাযোগ করবেন যে আপনার কাছে তো এজ এ প্রুফ আছে আপনার জমিটা নষ্ট হয়ে গেছে। তাছাড়া প্রত্যেক কৃষক ভাইরে বলবো, ওই যে ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স করলেন, করার পর কিন্তু আপনার কাছে একটা একনোলেজমেন্ট সার্টিফিকেট আসবে, সেটা কিন্তু আপনার প্রমাণপত্র যে আপনি ইন্স্যুরেন্স করেছেন, তার মধ্যে কিন্তু কল সেন্টার নাম্বার থাকবে, সেখানে আপনি ফোন করে জানাতে পারেন এবং সঙ্গে সঙ্গে উনারা এসে কিন্তু আপনার ফিল্ড ভেরিফিকেশন করবেন, করে আপনার রিপোর্টটা পাঠাবেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। ইন্স্যুরেন্স কোম্পানি সেখান থেকে দেখে আপনাকে কিন্তু ওই লসের টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠাবে। আর আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনি বললেও হবে না যে আপনার লস হয়েছে, আপনি পাননি।
1: তো কৃষক কথা কানো কৃষক ভাইরা কইবা ও তো আমরা পাইছি না, আসলে নিজে যে জানাইছই না বা তাই নয় তো জানোই নই না যে ওটা জানাইতে লাগবো, ওটা না জানাইলে কিতা ইন্স্যুরেন্স কোম্পানি কিতা জানরা নি তাই লস হর না লাভ হর।
0: ওই জন্য কৃষক ভাইদের বলবো যে আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে অবগত নন, এই জন্য আমি বারবার বলবো আপনারা কিন্তু এই ব্যাপারে আপনারা ঠিক থাকবেন। এবং অবশ্যই আপনারা যে মোবাইল নাম্বারটা নিয়ে ইন্স্যুরেন্সটা করবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু রিচার্জ করে রাখবেন, কারণ অনেক সময় অনেক ধরনের মেসেজ আপনার মোবাইলে কিন্তু পাঠানো হয়,
1: ওটা দেখা লাগবে।
0: তো কৃষক ভাইরা বলবো যেহেতু

0: আমরা 10 টাকা দিয়ে প্রতি কানি করতে পারি, তো 10 টাকা দিয়ে এই আমন ধানের ইন্স্যুরেন্স করব। 30 সেপ্টেম্বরের মধ্যে আমাদেরকে ইন্স্যুরেন্সটা করতে হবে, এবং ইন্স্যুরেন্সটা করে আমরা নথিটাকে কিন্তু আপনি বাড়িতে যত্ন করে রাখবেন। পরবর্তী সময়ে কিন্তু এই নথিটা আপনাকে কিন্তু ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়ার জন্য আপনাকে কিন্তু সাহায্য করবে। তাছাড়া অনেক সময় দেখা যায় কৃষক ভাইরা কেসিসি লোন নিয়েছেন। কেসিসি লোন নেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা থাকে, তো কোনো কৃষক ভাই যেমন 20,000 টাকা নিয়েছেন, তাহলে আমি কৃষক ভাইদের বলবো অটোমেটেড ইন্স্যুরেন্স বলে ব্যাংকেই আপনি যদি চান তাহলে আপনি কিন্তু এই ইন্স্যুরেন্সটাকে ব্যাংকেই করতে পারেন। অনেক কৃষক ভাইরা আছেন যে স্টেট ব্যাংক থেকে কেসিসি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি লোন নিয়েছেন, অনেক ভাই আছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে নিয়েছেন, পিএনবি থেকে নিয়েছেন, এই সুবিধা কিন্তু আপনাদের ব্যাংকেও থাকে। আপনি সিএসসি সেন্টার থেকে করতে হবে সেটা নয়, আপনি যদি চান যে আমি ইন্স্যুরেন্স ক্রপ ইন্স্যুরেন্সটা করব, প্রত্যেক বছর আমার একটা ক্রপ ইন্স্যুরেন্স থাকবে আমন ধানের জন্য এক পারকানিতে, তাহলে আপনি ব্যাংকের অফিসারের সঙ্গে যদি যোগাযোগ করেন ওনারা কিন্তু অটোমেটেড আপনার টাকাটা ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে কেটে দিয়ে দেবে। এবং সেই যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকাটা কেটে দিল সেই নথিও কিন্তু আপনি ব্যাংক থেকে আনতে পারবেন, তাহলে আপনাকে কোথাও দৌড়াতে হবে না। আপনার প্রত্যেক বছরের ইন্স্যুরেন্সটা সময় মতো আপনার ব্যাংকই দায়িত্ব নিয়ে আপনার পয়সাটাকে কেটে রেখে দেবে, এবং পরবর্তী সময় যদি আপনার লস হয় তাহলে কিন্তু আপনি লসের টাকাটা পাবেন এবং আপনার জমিটার ফসলটাও আপনি বাঁচিয়ে নিতে পারবেন। এবং আপনার ভবিষ্যতের জন্য আমি বারবার বলবো যে ব্যাংকেও যে আপনারা কেওয়াইসি, এই কেওয়াইসিটাকে ঠিক রাখবেন, কারণ আমরা দেখেছি যে অনেক ফার্মাররা পিএম কিষাণ বলুন, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন বলুন, বা বিভিন্ন ধরনের ভাতা বলুন, আপনারা কিন্তু অফিসে গিয়ে যোগাযোগ করেন, কেওয়াইসিটা না করে। কেওয়াইসিটা না করলে কি হয়, এখন আধার বেসড পেমেন্ট হয়, আধার বেসড পেমেন্টের ফলে আপনারা কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে যায় না, বন্ধ হয়ে থাকে। যখনই কেওয়াইসিটা করবেন তখনই আপনাদের কাছে টাকা যাবে। তো বলবো সেন্ট্রাল কেওয়াইসিটা করে নেওয়ার জন্য, এটা নতুন স্কিম। একবার যদি কোনো কৃষক ভাই সেন্ট্রাল কেওয়াইসি করে নেন তাহলে আপনাকে লাইফ টাইম কেওয়াইসি করতে হবে না। তো আর ফার্মার রেজিস্ট্রেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা আমি কৃষক ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা যারাই এখন পর্যন্ত ফার্মার রেজিস্ট্রেশন করেননি তারা ফার্মার রেজিস্ট্রেশনটা করবেন, না হলে কিন্তু আপনাদের পিএম কিষাণ বলুন আর বিভিন্ন ধরনের কৃষি ফেসিলিটি বলুন সেগুলো কিন্তু আপনাদেরকে ভবিষ্যতের জন্য বন্ধ করে দেওয়া হবে। ফার্মার রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনাকে ওই আপনার যে ব্যাংকের কাগজ, আধার কার্ড, আপনার মোবাইল নাম্বার এবং রেশন কার্ড, ওইগুলো নিয়ে আপনাকে নিকটবর্তী কৃষি দপ্তরের যে আধিকারিকরা আছেন পিএলডাব্লিউ থেকে শুরু করে সেক্টর অফিসার সুপারিনটেন্ডেন্ট, তাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা কিন্তু আপনাদেরকে সেটা ফার্মার রেজিস্ট্রেশনটা করিয়ে দেবেন। এবং পুরো রাজ্যে সেই ফার্মার রেজিস্ট্রেশনটা চলছে, এবং ফার্মার রেজিস্ট্রেশনটা হওয়ার পর আপনাদেরকে কিন্তু একজন ফার্মার হিসাবে একটা আইডেন্টিটি কার্ডের মতো দেওয়া হবে, এবং ভবিষ্যতে যে এগ্রিকালচারের যতগুলো ফেসিলিটি আছে সেই ফেসিলিটি কিন্তু আপনার কাছে মানে মোবাইলের মাধ্যমে চলে আসবে। এবং আপনারা পরবর্তী সময়ে কিন্তু এই ফেসিলিটিগুলি পেতে হলে আপনাকে কিন্তু একজন রেজিস্ট্রি ফার্মার হতে হবে। তাই বলবো ফার্মার রেজিস্ট্রেশনটা আপনারা অতি সত্বর কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নেবেন।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা করছেন দাদাবাবু। কৃষক দাদারা যারা শুনরানি, এইসব জিনিসটি যদি করা থাকে, বন্যা আয়োগ যে কোনো কিছু আয়োগ আইতে হইতে পারে, প্রাকৃতিক দুর্যোগ তো হইতেই পারে, কিন্তু আমার কোনো ডর ভয় নাই, আমি একটা ইন্স্যুরেন্স করিয়া রাখছি। ও যে আজকের তনে দীর্ঘ ধরুন 30-40 বছর আগে অত আসিল না, কিন্তু ওখান যখন আইসে দুর্যোগও বেশি, তে তো করিয়া রাখতা। সকল কৃষক দাদার কাছে আমার তরফ থেকে অনুরোধ রইল যে আপনারা ও দাদাবাবু যে যে কথা কইছেন অত আপনারা করিয়া রাখবা, এবং একটা ফাইল করিয়া ও ফাইলের মাঝে সকলতা অতা রাখতা। কারণ ফ্লাড আইল, ও ফাইলখান লইয়া বাইরিতে পারা, বা আপনার বাচ্চার আধার কার্ড কইন, আপনার আধার কার্ড কইন, সবটা একটা ফাইলের মধ্যে রাখলে ও জলে বাসাইয়া জিনিস নেও গি জিনিস কিনতে পারবা পাইবা, কিন্তু ও কাগজ খাইন আর করতে পারতা না, করতে গেলেও বহু ঝামেলা হইব। ঠিক কইছিলেন।
0: হ্যাঁ, তো ছাড়া কৃষক ভাইদেরকে আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা এই যে আপনাদের

0: আজকে আলোচনার মাধ্যমে বললাম যে ফার্মার ইন্স্যুরেন্সটা কৃষি বিমাটা করার জন্য, ফসল বিমাটা করার জন্য, সেই বিমাটা আপনারা অনেক সময় করলেন, করার পর দেখা গেল যে আপনার জমিতে রোগ পোকা মাকড় এলো এবং আপনার জমিতে রোগ পোকা মাকড়ের মাধ্যমে আপনার ফসলটা নষ্ট হয়ে গেল। এবার পরবর্তী সময় দেখা গেল যে আপনি এই বিমার আওতায় আসার পর বিমা থেকে তো ফেসিলিটি পাবেনই, বন্যার মাধ্যমে তো ফেসিলিটি পাবেনই, ন্যাচারাল ডিজাস্টার বলে একটা স্কিম আছে তার মাধ্যমে কিন্তু আপনারা এই ফার্মার রেজিস্ট্রেশন যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারা বেনিফিট পাবেন। যেমন বিগত সময়ে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় এই ইয়ে হয়েছে, বন্যা হয়েছে, তো যতজন ফার্মার রেজিস্ট্রার করা আছে সব ফার্মারে কিন্তু আমাদের কৃষি দপ্তরের তরফ থেকে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের যে একটা স্কিম আছে সেখান থেকে কিন্তু ফার্মারকে বেনিফিট দেওয়া হয়েছে। তো কৃষক ভাইদের বলবো, আপনাদের জমিতে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আপনি বিমার আওতায় তো টাকা পাবেনই, তাছাড়া আপনি যদি লোকাল নিউজ পেপারে আমার জমিটা নষ্ট হয়েছে বলে ফটো তুলে নিউজ পেপারে দিলেন, সেই নিউজ পেপারের কপি বা আপনার মোবাইলের ফটো এবং একটা সাদা কাগজে দরখাস্ত লিখে যদি আপনি নিকটবর্তী অফিসে জমা করেন, তখন কিন্তু ওই ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে কৃষি দপ্তর থেকে কিন্তু আপনাকে আরও বেনিফিট দেওয়া হবে, যেটা বিগত কিছুদিন আগেও দেওয়া হয়েছে। তো কৃষক ভাইদের বলবো আপনারা অ্যালার্ট থাকবেন, কারণ আপনারা যখন যতক্ষণ না অ্যালার্ট হবেন ততক্ষণ না আপনাদের কাছে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি আপনাদের কাছে পৌঁছাবে। তো অবশ্যই আপনারা এই যে আমরা কিষাণ বাণী প্রোগ্রাম সেটাও শুনবেন এবং যেটা কৃষি বার্তা বলে নিউজ চ্যানেলের মধ্যে দেওয়া হয় সেইগুলোকেও আপনারা স্টাডি করবেন, তাতেও কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে আপনাদেরকে করানো হয়। তাছাড়া আত্মা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের ফেসিলিটি আমাদের ত্রিপুরা রাজ্যে দেওয়া হয়ে যাচ্ছে, ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ফেসিলিটি দেওয়া হচ্ছে, সেই ফেসিলিটিগুলো পেতে হলে কিন্তু আপনাদেরকে কৃষি দপ্তরের সঙ্গে কন্টিনিউয়াস প্রসেসে যোগাযোগ করতে হবে। কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেটার সঙ্গেও কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াস প্রসেসে যোগাযোগ করাটা মানে দরকার।
1: খুব সুন্দর কথা কইছেন দাদাবু, তারা মানে রেডিও শুনতা না, মানে টিভি হয়তো দেখায় এই এইসব কোনো অনুষ্ঠানে, ওটা আমি কইতাম পারি না, কিন্তু অফিসেও আইতা না, ও যে আছে না অফিসে আইয়া বিএলডাব্লিউ বাবুর লগে কোন সুপারিনটেন্ট স্যারের সঙ্গে একটু যোগাযোগ করতাম, কুন্তা করতা না। তো আমি আবারও অনুরোধ করিয়ার কৃষক দাদারারে, আপনারা দাদাবাবুর কথা বালা করিয়া শুনৌকা, শুনিয়া সমস্ত কিছু দাদাবাবুর কথা মতো করৌকা, দেখবা আপনারা মানে ইয়ে ফাইবা, ফসল যেমন ফাইবা ও ও হতাত্তনেও ফসল ফাইবা। আর লোনের ব্যাপার উপার যেটা হইসইন ঠিক ঠিকভাবে শুনইন এবং কাগজপত্র ঠিক রাখুন, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক রাখুন, লোন নিলে সময় মতো লোন পরিশোধ করুন, দেখবা আপনারা খুব সুন্দরভাবে আপনার ফসল ফলাইয়া যাইতে পারবা। আচ্ছা, আর কোনটা যদি থাকে দাদাবাবু আর কইলে?
0: তো কৃষক ভাইরা আরেকটা জিনিস বলবো যে আপনারা যেহেতু বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে এজেন্টরা গিয়ে ইন্স্যুরেন্স করে, তো তাদের যে টোল ফ্রি নাম্বারটা সেটা হচ্ছে 1800-2090-188, আবার বলছি 1800-2090-144, এই নাম্বারে আপনি কিন্তু নোট করে রাখবেন। এবং ভবিষ্যতে যদি যে কৃষক ভাইরাই আপনাদের এই ইন্স্যুরেন্সটা করে থাকবেন, ফসল বিমাটা করে থাকবেন, ওনারা আপনাদের যদি কোনো কারোর সঙ্গে যোগাযোগ না হচ্ছে, আপনারা এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে আপনাদের কোম্পানিতে কিন্তু ডাইরেক্ট কোম্পানি থেকে লোক পাঠিয়ে দেওয়া হবে। এবং এখন জিওটেকের মাধ্যমে অনেক ধরনের ফসল মানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ট্যাগ করে দেখা হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে ডিজিটাল ক্রপ সার্ভে। ডিজিটাল ক্রপ সার্ভে হচ্ছে আমরা দিল্লি থেকে বসে সায়েন্টিস্টরা আপনার মাটিতে, আপনার এরিয়ার ফসলের মধ্যে কি ধরনের মানে পোকা আছে, কি ধরনের রোগ আছে, কি ধরনের লস হচ্ছে কি না, এটা কিন্তু ডিজিটাল ক্রপ সার্ভের মাধ্যমে দিল্লি থেকে বসে ওনারা দেখতে পান।
1: আচ্ছা,
0: তো আমি বারবার বলবো কৃষক ভাইদের, আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলে আপনাদের ফসলকে কীভাবে যাতে নষ্ট না হয়, আপনাদের লস যাতে না হয়, সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে। তো আপনারা একটু অ্যালার্ট থাকলেই কিন্তু আপনাদের ফসলটাকে বাঁচিয়ে

0: নিতে পারেন, এবং অবশ্যই আপনারা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। আমি যে টোল ফ্রি নাম্বারটা দিলাম সেই নাম্বারটাকেও নোট করে রাখবেন, এবং আপনারা ফসল বিমা করুন, কারণ ফসল বিমা আগে যে এরকম ছিল তার থেকে অনেক মডিফাই করা হয়েছে, এবং কৃষক ভাইদের যাতে বেনিফিট দেওয়া হয় তার জন্য এই যা যা বললাম আমি সেই ধরনের সিস্টেমটাকে তৈরি করে রাখা হয়েছে, এবং শুরু থেকে শেষ অবধি ধান লাগানোর শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা সময় কিন্তু আপনাদেরকে যদি লস হয় তাহলে কিন্তু লসের পয়সাটা কিন্তু আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো কৃষক ভাইদের বলবো আপনারা সচেতন থাকুন এবং ফসল বিমা আয়তায় আসুন। আমন ধানের জন্য 30 সেপ্টেম্বর লাস্ট ডেট, 10 টাকা মূল্যে আপনি এককানি জমিতে আমন ধানের ফসল বিমাটা করতে পারবেন।
1: অনেক ধন্যবাদ দাদাবাবু, আসর শেষ করি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55-200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18-40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষাণো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষাণ বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হ্যায়। দেশ কে 80% সে জিয়াদা কিষাণ এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে ইনি ছোটে কিষাণো কো ধ্যান মে রাখতে হুয়ে কৃষি সুধার কিয়ে যা রহে হ্যায়, নির্ণয় লিয়ে যা রহে হ্যায়।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा की गई थी। पीएम किसान योजना का पूरा खर्च भारत सरकार वहन करती है। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6000 रुपए की

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

दशतंगलियो जानुं तमो वंशुं सदे

deso tong yo hino aja kesa nang tamo wan su sade

ತಿಪರ ಸನೆ ಸನಸೆ ಕರ ಅಜ ಸನಸೆ ಥಲ ಯಾನ.

但不我是差的但不我是差的差的地方三年三年三个人我家三年三个人

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনার নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের এমএসএমই, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানান।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে বস্ত্র, পোশাক, চামড়া ও জুতো, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ, কৃষিজাত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মতো ক্ষেত্রে ভারতের রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ভারতীয় বাজারে কাঠ, উল, ভেড়ার মাংস এবং কাঁচা চামড়ার মতো নিউজিল্যান্ডের পণ্যের প্রবেশাধিকারও বাড়বে। ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বাইয়ে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কানাডার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে 4র্থ দফার আলোচনা হয়। ওই বৈঠকে দুই দেশই আলোচনার গতি আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট

0: ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে এই এপিইউ হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস। একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। দেশীয় প্রযুক্তিতে এপিইউ নির্মাণের কাজ শুরু হলে তা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধকালীন তৎপরতার প্রস্তুতি এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত এই মহড়া আগামী মাসে 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরে বার্ষিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলীয় পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনায় 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
1: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
2: যা কিছু স্বপ্ন, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পারছে আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা বোধহয় একটা সুযোগ করে দিয়েছে, যেখানে একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদনও মিলেছে। নিউটাউনের তাজ তাল কুটিরে আজ কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিগত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসে সম্পন্ন হয়েছে।
3: 500 টন মছলি গুজরাত সে হিসা, বঙ্গাল কাজ হিসা ও আসাম কাজ হিসা বাংলাদেশ গিয়া। ইসে পহলে আমরা শুনতে থে কি বাংলাদেশ সে হিসা ইয়া আতা থা, আর হামারা হিসা বাংলাদেশ যা রহা হ্যায়, ইয়াহি ইস দেশ কি উত্তর থি। ওর আনে ওয়ালে সময় মে হিসা কো ভি কাইসে হাম প্রমোট করে ইয়াহ কে হিসা কো, তাকি ও পুরে দুনিয়া কে মে ছা যায়।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকা এবং উত্তরবঙ্গের ঠান্ডা জলে মাছ চাষ, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনে সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডোরের অভিন্ন ডিটেইল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা

পরিকল্পনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000-এরও বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46,00,000-এরও বেশি সহায়ক সরঞ্জাম। উল্লেখ্য, 2017 সালে চালু হয় এই যোজনা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্স প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের সূচনা করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে মাদক বিরোধী ব্যুরো। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের এক মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। বৈরুন্দা তাহেরশিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1,00,000 টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ আহমদ বিন রশিদ আল মক্তমের প্রয়াণে গভীর ব্যক্ত করেছেন। তিনি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মক্তমের ভাই। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে হিমাংশ ধীর রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতায় পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছে। গতকাল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেন ইন ভালারিভারান রূপো পেয়েছিলেন। একই প্রতিযোগিতায় মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছিল। এর ফলে শুটিংয়ে ভারত এখনও পর্যন্ত মোট 5টি পদক পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক মেলায় হিমাংশু ধিল্লনকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানান রুদ্রাংশ বালাসাহেব পাটিলকেও। এদিকে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আগামীকাল ভারত কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর কার্যকর হবে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

আকাশবাণী আগরতলা কক নমা পরিও চিত্ত দেব বর্মা তিনি কক নমা বুবাগ রকুংখা কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কটাল ফেকজাই মানিন কেবেং মূনি টাস্ক ফোর্স নি হাস্টাই কেন্দ্র নাইকল যা আমসাই রোগ নি বক্রক রং তুই ফিল্টাম বসং কক লাম সেগরিবান মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টে নি লোকরক বাকি কাহাম সাক নাই মূল সেবসাবন মানথগ্রীনা বাকি হাস্টে হাপাং খাবাই খুবাই সামু টাঙ্গি দো এডিসি ভিলেজ কমিটি চংবরি ইলেকশন ডিউটি বুট নাহারমু খানানিসিমি চেঙ্গজাগনা হাস্টে বুসকাং আউলিতাই নগর পঞ্চায়েত চংবরি বুট কেন্দ্র সুনামগ্রামা বুটার লিস্ট সাকা তিনি সানমুটাই কেবিংমু ইয়াচক জাকা তাবুক ককটমা শুক্রবৈ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কটাল ফেকজাই মানিন কেবেং মূল টাস্ক ফোর্স হাস্টেটাই কেন্দ্র নাইকল যা আমসাই রোগ বখরক তুই ফিল্টাম বসং কক্লাম চেঙ্গরিবানা আমনারগী বহজাক বাংরিনা বাকি টিভি কমার্শিয়াল নব কারিবানা অ পান্ডব হাস্টেটাই কেন্দ্র নাইকল যা আমসাই রোগ বিশিং কাহাম পারফর্ম খাইজাক এ এন টি এফ ন সকারবান তাই এন সি বি নি কতাল খাই সাজোজাক ওয়েবসাইট ন সল খাই রোয়ানা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টে লোকরক বাকি কাহাম সাক নাই মূল সেবসাবন মানথগ্রীনা বাকি হাস্টে হাপাং খাবাই খুবাই সামু টাঙ্গি দো তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাই জিবিপি হাসপাতাল সুপার স্পেশালিস্ট ব্লক আইসিউ তাই সি এস এস ডি ইউটি চেঙ্গি ব কক সাকা মন্ত্রকরা তাইব সাকা হাপাং নাহার মুখা হাস্টে লোকরক কাহাম সাক নাই মূল বাকি ফাতার হাস্টে থাকনা তা নামথু রংখক চিঠাম রুজাক বাচি রাসাই সুবাই কতাল আইসিউ তাই সি এস এস ডি চল উমাবাই হাস্টে লোকরক বাকি কাহাম সাক নাইজাক মূল সেবসাব মানবাই রংখক নৈরা থাম রুজাক সুবাই জিবিপি হাসপাতাল সাকদেরিয়া বুমা তাই সরাইরং বাকি সুপার স্পেশালিটি ব্লক সুনাম তিসাজাগান কক তোমা থাক বাই জুড়া জুড়া সুযাক মূঙ্গ মন্ত্রকরা সাকা জিবিপি হাসপাতাল দাম নই চিব্রী নাইমথাং বাকি কতাল কুক সিসি ক্যামেরা থেপাজাগান তাই আবনি বাকি কাইসা আলকা ইউনিট সুনামজাগান পান্ডব মানজাকা এমএলএ এবার বেমার হামক্রাই সমিতি চেয়ারপার্সন মিনারানী সরকার লামসুগী কক নারকা সাকহাম তাংফাং কিরণ গীতে এডিসি ভিলেজ কমিটি চংবারি ইলেকশন ডিউটি বোর্ড নাহারমু খানানসিমি চেঙ্গজাগান আবো বুসকাং সাল নৈচিব্রী জরা তঙ্গন যতই পাঁচিনী ব্লক বিসিং থামচিচার ব্লক বোর্ড নাহারজাগান খানাতাই

0: bwskang sal nui chitam jora. Kaidok blok ni election duty board na harjagna bwskang sal nui chitam tai sal nui chibriyo. O kaidok blok nka korbuk rupaishori omorpur ompi matabari tai dombu nogor. Khursa tai klayo batai nerok o asuk thai rogo batai yaino kuplai ngmabai kaichar blok o boot na harjaglak. O blok rok nka chorilam nolchor dukli belbari ul agurtula jirania hezamra tai lepunga. Edichini bara চারচি ছিনি বিলাস কমিটিও যতই বুড়ি সাই বারা চকুচি ছিনি আচুক থাইনি বিশিং নই সাই চুকুরা বাচি বুড়ি আচুক থাই অ সেপ্টেম্বর তাল বুসং সাল নুচি চারা বোট না হারজাগান হাস্টে বুসকাং আউলিতা নগর পঞ্চায়েত চংবরি বুট কেন্দ্র নি সোনামগ্রামা বুটালিস নি শাখা তিনি সানমুংটাই কেবেংমুং ইয়াচক জাখা অ তাল নি সাল নুচি থাম্ব সানমুংটাই কেবেংমুং সামুং পাইসগান বুট কেন্দ্র নি মুং বুতাং কারিজাগান অ তাল নি বুসকাং নৈচিবা সাল মারিব দেবাগৈ চংমারিব বুট কেন্দ্র সোনামগ্রামা বুট কেন্দ্র থাইংকা কাই ছিনিরা চারচি বুড়ি আবরি বিশিং আউলিপুর নাইকরাই কাইচি থামপুর পরিসর কাইচি নগর পঞ্চায়েত কমিশনের কক্থুমগৈ আগরতলা পুর নাইকরাইনি বুট কেন্দ্র টঙ্গ কাই বুড়িরা থামচি চুকু পুর পরিসর বিশিঙ্গ যতনি সাই গবাং বুট কেন্দ্র ওংকা ধর্মনগর কাই বুড়িচিবা উল নইংকা উদয়পুর পুর পরিসর থামচিবা নগর পঞ্চায়েতনি বিশিং কাইচি থামকে বুট কেন্দ্র টঙ্গ অমরপুর পানিসাগর তাই সোনামুড়া কাইচি শাখায় টঙ্গ কমলপুর বিশ্রামগঞ্জ জিরানিয়া নগর পঞ্চায়েত সাব্রুম নগর পঞ্চায়েতের বুট কেন্দ্র টঙ্গ কাইচুকু আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী কক্তমানে আপডেট মানাবাগৈ লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপস ফলো খাইতে হদালাম্ব ফেসবুক তাই এক্স হেন্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাকাই এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গন মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী ও সেপ্টেম্বর তালে বুসং সাল নুচিছি ককটি সাল ফুং তামচি সাওয়া আকাশবাণী মন কি বাট পান্ডব হা কততাই ফাতার হা কত লুকর বাই ককলাম সালেন অব মন কি বাটনি ফিল সারা থামচি চার বেরামনি পান্ডা মন্ত্রীপক্ষ লুকরকন বরকনি ওয়ানসুমা খাকামা ককরক মন কি বাট রহনানি কবকা মাই গভ ওপেন ফোরাম্ব তাই নম এপস লুকরকনি বরকনি ওয়ানসুমা ককরক রহন মানবেন আপনার কারিব টুল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই বরকনি ককরক রেকর্ড খাই মানবেন ফোন এবার মেসেজ খাই মানবেন বুসং সাল নিচিবা হরনি দামচি সাতামই সতি ব্রিচিবানি বিশিঙ্গ মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী লুকু হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামুং বাই গদালই তাবুক জরা যাইকে বার যাই আচগৈ লুকু হামক্রাইনি সামুঙ্গ বিশি নৈশিবা পুংসুকা সেবাটাই কাহাম নাইকুল মুংনি ওয়ানছুমুং বাই কেন্দ্র হাপাং নুই সাই ব্রিচিছিনি বিশিং বিশিনি বিশিঙ্গ হামজাজাক ভারত সনামতি সাল নাহারৈ চয়ৈ সামুং টাঙৈ টঙ্গ সেবা সংকল্প টাং বুতাঙ্গ চং তিনি সাইমান লাইন মাই গভ প্ল্যাটফর্মনি সেব বাই পি এম জনমননি নাহারমুং বুবাক তাই ববুতৈখে অ তাং বুতাং জনজাতি নুকুংনি লাংমাও হামক্রাইনি সেব সোনামুই টং খনাদি অবনতি কাইসা ককথুম
1: কতরনি জনজাতি নুখুংনি হামক্রাইয় প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবা পি এম জনমন কাইসা নাংকুক মাইয়াপ্রি নৈসাই নৈচি থাম বিশি চ্যাংজাকমানি অ তাংবুতাংনি নাহার মুংবুবাকা হা কতনি কাইসনি চিবা আলাইদা কেবেল ইংজাক জনজাতি বসংন পি বি টি জিনি নুখুঙ্গ নাংমানি সেপ হগৈরনা কাহাম পাকানক কাহাম তৈনি সেপ চিং ফেরাং লামাতৈ টেলিকমনি কাহাম মানজুমুং রং সাখাম কাহাম চামুংনি সেপ্রিমানি লগে লগে কাহাম আজিমুং ফেব্রিনানি শাখা ফান বক্সিং জাখা অ তাংবুতাংনি বিশিং জুদা জুদা ককচং লাইনকনি কথামুংবাই কাইচিসা নাংকুকমা তাংবুতাং ন মুখাঙ্গ চাসারজাগৈ টঙ্গো আপুনি নাহার মুং কাইসা ন হামক্রাইনি সেব্রিমাব কেবন ইয়াকাগ্রিয়া পি এম জনমন জনজাতি দফানি বাকি কিয়ক সানব কাইসা কাহামলাম সুমন ভট্টাচার্যনি ককথুম ককতমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: ও সেপ্টেম্বর তালে বুসং সাল নুচি চার এডিসি বিলাস কমিটি চংমারি নাহার জাকমা আমচাই রক হাপাং তাং নক দরবার নক রং চুবানাই মথা তাই কবুনি যত মথা রক নলবজাক টঙ্গান হাস্তে হাপাং বুখাক্তৈ কং কাইছ ককটুমা সাকলাই জাকা তাবু নবর্তীবার ককটুমা ভারতনি নবর্তীবার বেডেক সাকা বঙ্গোপসাগর আচাইজাং খামানি

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে উন্নত চিকিৎসা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। তা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আগামীকাল ও 23 সেপ্টেম্বর। 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে 23 ও 24 সেপ্টেম্বর। এই 6টি ব্লক হল করবুক, রূপাইছড়ি, অমরপুর, ওম্পি, মাতাবাড়ি এবং ডুম্বরনগর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। এই ব্লকগুলি হল চরিলাম, নলছড়, ডুকলি, বেলবাড়ি, ওল্ড আগরতলা, জিরানিয়া, হেজামারা এবং লেফুঙ্গা। এডিসির 587টি ভিলেজ কমিটির মোট 4597টি আসনের মধ্যে 2954টি আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে তিপ্রামথা দলের প্রার্থীরা 1557টি আসনে, বিজেপি 81টি আসনে এবং সিপিআইএম 1টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর এডিসির ভিলেজ কমিটি নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। আসন্ন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনকে সামনে রেখে আজ 29টি জেলার পেচারথল ব্লকের অন্তর্গত মাছমারা টাউন হলে ভোটকর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা পেচারথলের ভিডিও নবানন চক্রবর্তী, সহকারী রিটার্নিং অফিসার শান্তনু ভট্টাচার্য প্রমুখ। প্রশিক্ষণে 350 জন ভোটকর্মী অংশগ্রহণ করেন। গোমতী জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোটকর্মীদের আজ দ্বিতীয় দফায় প্রশিক্ষণ দেওয়া হয়। এতে মোট 204 জন ভোটকর্মী অংশ নেন। মাতাবাড়ি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অরিজিৎ পাল জানান, এই ব্লকের মোট 88টি আসনের মধ্যে 87টি আসনে ভোট গ্রহণ হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মোট 247 জন। ব্রহ্মছড়া ভিলেজ কমিটি 1টি আসনে তিপ্রামথা দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের কোনো মানুষকেই যেন উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে না যেতে হয়। বর্তমানে রেফারেল রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজ্য সরকারের লক্ষ্য সেই সংখ্যাকে শূন্যের কোঠায় নিয়ে আসা। তিনি বলেন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে মোট 13,50,00,000 টাকা ব্যয়ে নতুন আইসিইউ এবং সিএসএসডি চালু হওয়ার ফলে রাজ্যের মানুষের দ্রুত ও ধারাবাহিকভাবে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। 203 কোটি টাকা ব্যয়ে জিবিপি হাসপাতালে প্রসূতি মা ও শিশুদের জন্য সুপার স্পেশালিটি ব্লক গড়ে তোলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, জিবিপি হাসপাতালে 24 ঘন্টা নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে এবং তার জন্য একটি আলাদা ইউনিট গড়ে তোলা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন মীরা আলী সরকার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে বিজেপির উদ্যোগে আজ গোমতী জেলার পূর্ব গর্জিছড়ায় এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। তিপ্রামথার উদ্যোগে পেরাতিয়া বাজারে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এডিসির কার্যনির্বাহী সদস্য সি কে জমাতিয়া। জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া ও রামরাইনাড়ি ভিলেজে আইপিএফটির নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লক কের কোয়াইফাং বাজার, শ্রীকান্তবাড়ি, তরুমা, কোয়াইফাং ও বীরেন্দ্রনগর ভিলেজে সিপিআইএমের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপাহীজলা জেলার মোহনভোগ ব্লকের আনন্দপুর এডিসি ভিলেজে সিপিআইএমের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক।

0: সরকার ও বিধায়ক শ্যামল চক্রবর্তী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্কফোর্সের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে টিভি কমার্শিয়াল প্রকাশ করবেন। এই অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা পারফর্ম করা ANTF কে পুরস্কৃত করা হবে এবং এর পাশাপাশি NCB-র নতুন করে সাজানো ওয়েবসাইটও চালু করা হবে। NCB-র আয়োজিত এই দুদিনব্যাপী সম্মেলনে ANTF-এর প্রধানদের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও অংশীদারদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে PM জনমনের লক্ষ্য এবং কিভাবে এই উদ্যোগ জনজাতি পরিবারগুলির জীবনে উন্নয়নের নতুন সুযোগ তৈরি করছে আজকের পর্বে এই নিয়ে একটি প্রতিবেদন।
1: দেশের প্রান্তিক জনজাতি পরিবারগুলির উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান অর্থাৎ PM জনমন। 2023 সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য দেশের 75টি বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী PVTG-র পরিবার ও বসতিগুলিতে মৌলিক পরিষেবা পৌঁছে দেয়া। নিরাপদ পাকা বাসস্থান, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা ও টেলিকম সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা, পাশাপাশি সুস্থায়ী জীবিকার সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন মন্ত্রকের সমন্বয়ে 11টি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। লক্ষ্য একটাই, উন্নয়নের সুযোগ থেকে কেউ যেন পিছিয়ে না থাকে। PM জনমন জনজাতি সমাজের জন্য ন্যায়, সুযোগ এবং উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা 784টি। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া তালিকায় আগরতলা পুর নিগমে ভোটকেন্দ্র 439টি। পুর পরিষদগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে ধর্মনগরে, 45টি। দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর পুর পরিষদ, 35টি। নগর পঞ্চায়েতগুলির মধ্যে 13টি করে ভোটকেন্দ্র রয়েছে অমরপুর, পানিসাগর ও সোনামুড়ায়। 11টি করে ভোটকেন্দ্র রয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ ও জিরানিয়া নগর পঞ্চায়েতে। খসড়া তালিকায় সাবরুম নগর পঞ্চায়েতে ভোটকেন্দ্র রয়েছে মাত্র 9টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-1178-00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং SMS পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। সিপাহীজলা জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা আজ বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। এতে সিপাহীজলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের 40 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালি দেববর্মা। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আগামীকাল আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। তবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সরাসরি এর প্রভাব পড়বে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া।

0: দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনী ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে উন্নত চিকিৎসা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাস শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: सरकारी सहायता टेलीलॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: अरे आशा दीदी, आपने
2: शारदा, खुकी कैमन आछे?
1: खुकी एकदम ठीक आछे, ओ एकुन घुमोच्छे।
2: अरे रात्रे खुकी के मशारि छाड़ाई घुम पड़ाच्छो?
1: दीदी ओ तो एमन भावे शुए जाए।
2: मोने रेखो, सामान्य एकटु अवहेलार फले मलेरियार मतो बड़ रोगेर कारण होते पारे। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
3: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
4: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী কৈলাসহর, এখন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।

0: নমস্কার, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কৈলাসহরের ভদ্রপল্লী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত। উনি আজ পড়াবেন নবম শ্রেণীর জীববিদ্যা।
1: প্রিয় ছাত্রবন্ধুরা, আমরা গতদিন নবম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ জীবনের মৌলিক একক, চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কোষ কে আবিষ্কার করেন, কোষের গঠনগত দিকগুলো, এবং কোষ কি, কোষ হচ্ছে জীবজগতের গঠনগত ও কার্যগত একক। কোষ কতগুলো কোষীয় অঙ্গাণু নিয়ে তৈরি, সেই অঙ্গাণুগুলোর মধ্যে কোষ পর্দা, কোষপ্রাচীর, নিউক্লিয়াস, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা শুরু করব কোষীয় অঙ্গাণু গোলগি বস্তু বা গোলগি অ্যাপারেটাস থেকে আলোচনা। গোলগি অ্যাপারেটাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গোলগি, এবং উনি বর্ণনা করেছিলেন যে গোলগি বস্তু কতকগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত একটি বিশেষ তন্ত্র, যেখানে থলিগুলো প্রায় পরস্পরের সমান্তরাল থেকে তাকের ন্যায় সজ্জিত থাকে। এই তাকের ন্যায় সজ্জিত যে সমান্তরাল প্লেটগুলো, সেগুলোকে বলা হয় সিস্টার্নি। এই আবরণী পর্দাগুলো প্রায়ই এন্ডোপ্লাজমীয় জালকের আবরণীর সাথে যুক্ত থাকার ফলে জটিল কোষীয় পদার্থ তন্ত্রের অপর একটি অংশ

উদ্ভৃত হয়। এন্ডোপ্লাজমীয় জালক সংলগ্ন অংশে সংশ্লেষিত বস্তুসমূহ গোলগি বস্তুতে প্যাকেটজাত হয় এবং গোলগি বস্তুর মাধ্যমে কোষের বাইরে এবং ভেতরের বিভিন্ন লক্ষ্যস্থলে সরবরাহ হয়। অর্থাৎ গোলগি বস্তুর প্রধান কাজগুলোই হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা, সংশ্লেষিত করা, বস্তুর পরিমার্জন করা এবং তাকে প্যাকেটজাত করা। প্যাকেটজাতকরণ অর্থাৎ থলির মধ্যে আবদ্ধ করা। কিছু কিছু ক্ষেত্রে গোলগি বস্তুতে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি হতে পারে। গোলগি বস্তু লাইসোজোম সংশ্লেষে অংশগ্রহণ করে। এই লাইসোজোম হচ্ছে অপর একটি কোষীয় অঙ্গাণু। গঠনগতভাবে লাইসোজোম হলো পাচক উৎসেচক দ্বারা পরিপূর্ণ পর্দাবৃত থলির মতো কোষীয় অঙ্গাণু। এই উৎসেচকগুলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক দ্বারা সংশ্লেষিত হয়। লাইসোজোম শক্তিশালী পাচক উৎসেচক থাকায় এবং এই উৎসেচকগুলো সব জৈব বস্তুকে ভাঙতে সমর্থ হয়, এই অঙ্গাণুটি এরূপ কাজ করতে পারে। কোষীয় বিপাকক্রিয়া চলাকালীন সময়ে কোনো সমস্যা সৃষ্টি হলে, যেমন কোষটি ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোমের মধ্যস্থ উৎসেচকগুলো তাদের নিজ কোষটিকেই পাচিত করে ফেলে, তাই লাইসোজোমকে আত্মঘেতী থলি বলে। অর্থাৎ সে কোষকে সুরক্ষা দিতে গিয়ে নিজেই নিচেকে নষ্ট করে ফেলে যাতে কোষটি সুরক্ষিত থাকে। পরবর্তী যে কোষীয় অঙ্গাণুটি আলোচনা করছি সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটি অঙ্গাণু যেটি দ্বিপর্দাবৃত এবং এটি শক্তির সংশ্লেষ এবং উৎপাদনের সঙ্গে জড়িত। এই মাইটোকন্ড্রিয়ায় যে শক্তি তৈরি হচ্ছে সেটি এটিপি হিসেবে মাইটোকন্ড্রিয়ায় জমা থাকে। এটিপি অণু অর্থাৎ এটিপিকে আমরা কোষের এনার্জি কারেন্সিও বলি। এটিপির পুরো নাম হচ্ছে এডিনোসাইন ট্রাইফসফেট। এই এটিপি অণুগুলো অত্যন্ত শক্তিশালী একটি অণু যা জীবদেহের রাসায়নিক যৌগ সংশ্লেষণের জন্য এবং যান্ত্রিক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া হলো অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু, কারণ তার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। একমাত্র এই মাইটোকন্ড্রিয়া এবং অপর একটি কোষীয় অঙ্গাণু যার নাম হচ্ছে প্লাস্টিড, এই দুটোর মধ্যে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে একমাত্র এই কারণে। তাই আগামী পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়। অর্থাৎ যেহেতু মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটি কোষীয় অঙ্গাণু যে শক্তি উৎপাদন শক্তির সম্ভার হিসেবে পরিচিত এবং তার মধ্যেই এটিপিগুলো জমা থাকে, এজন্যই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ সেল। এবারে আসছি প্লাস্টিড। প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। এই প্লাস্টিড এবং কোষ প্রাচীর, এই দুটো কোষীয় অঙ্গাণুর উপস্থিতি কোনো কোষকে বুঝিয়ে দেয় যে এটি একটি উদ্ভিদ কোষ। প্লাস্টিড দু ধরনের হয়, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার অর্থাৎ রং, অর্থাৎ রং পাতা বা উদ্ভিদের যে রঙিন অংশগুলো সেখানেই আমরা ক্রোমোপ্লাস্টের উপস্থিতি।

দেখতে পাই। এবং লিউকোপ্লাস্ট, লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন। আমরা কিছু কিছু ডেকোরেটিভ প্ল্যান্টে দেখতে পাই যে মাঝ বরাবর সাদা রং এবং সাইডে সাইডে গ্রিন কালার থাকে বা সবুজ, বা অনেক সময় ভেতরটা সবুজ সাইডে হোয়াইট কালার থাকে। তো সেই হোয়াইট অংশটাই হচ্ছে লিউকোপ্লাস্টের, অর্থাৎ কালার্ড হলেই ক্রোমোপ্লাস্ট এবং কালারলেস বা সাদা হলেই লিউকোপ্লাস্ট। এবং এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যেসব প্লাস্টিডে ক্লোরোফিল অর্থাৎ পত্রহরিৎ বা সবুজ রঞ্জক উপস্থিত থাকে সেই প্লাস্টিডদের বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্রোমোপ্লাস্টের মধ্যে গ্রিন কালার থাকলেই সে হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও বিভিন্ন হলুদ ও কমলা রঞ্জক থাকে। লিউকোপ্লাস্ট হলো সেই সকল প্রাথমিক কোষীয় অঙ্গাণু যাতে স্টার্চ বা শ্বেতসার, ফ্যাট বা স্নেহ পদার্থ এবং প্রোটিন দানা সঞ্চিত থাকে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন ম্যাট্রিক্স বা ধাত্রে নিহিত অসংখ্য আবরণী স্তর দ্বারা গঠিত। এগুলোর বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো হয়। মাইটোকন্ড্রিয়ায় মতো প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। এটা আগেই বলেছি, এই প্লাস্টিড উদ্ভিদ কোষের এবং মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষের এমন একটি অদ্ভুত কোষীয় অঙ্গাণু যারা ডিএনএ এবং রাইবোজোম উপস্থিত। এবারে আসছি কোষগহ্বর। কোষগহ্বর বা ভেকুয়েল হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী থলি। প্রাণী কোষে ভেকুয়েলগুলো আকারে ছোট হয়, অপরদিকে উদ্ভিদ কোষে বড় আকারের ভেকুয়েল বা কোষগহ্বর থাকে। কিছু কিছু উদ্ভিদ কোষের কেন্দ্রীয় ভেকুয়েলটি কোষের আয়তনের 50-90% স্থান দখল করে থাকতে পারে। উদ্ভিদ কোষের ভেকুয়েলগুলো কোষরস দ্বারা পরিপূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীত করে ও দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু ভেকুয়েলে সঞ্চিত থাকে। এগুলোর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল এবং কিছু প্রোটিন। অ্যামিবার মতো এককোষী জীবে গৃহীত খাদ্য তাদের কোষগহ্বরে থাকে এবং এখানে এগুলো পাচিত হয়। এবারে আমরা আরেকটা কোষীয় অঙ্গাণুর বিষয়ে জানব, যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে সেই অংশ যেটা নিউক্লিয়াস এবং কোষ পর্দার মাঝামাঝি অংশ, যেটা তরল অংশ যার মাধ্যমে এই অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো ভাসতে থাকে। এই সাইটোপ্লাজম অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি লিভিং অর্থাৎ জীবিত অংশ। কোষের অস্থায়ী মাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রতিটি কোষের একটি বড় অংশ কোষ পর্দা দ্বারা পরিবৃত থাকে এবং এটাকেই আমরা সাইটোপ্লাজম বলে থাকি। সাইটোপ্লাজমের অংশে খুবই হালকা রঙের হয়ে থাকে। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম কি বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমীয় জালক, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, প্লাস্টিড এবং কোষগহ্বর। এই সবগুলোর মধ্যে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখতে পাই। কেবলমাত্র প্লাস্টিড এবং কোষপ্রাচীর আমরা প্রাণী কোষে দেখতে পাই না। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্যই হচ্ছে এই দুটো কোষীয় অঙ্গাণু।

উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। তাই কোষ হলো সজীব বস্তুর মৌলিক গঠনগত একক এবং কার্যগত একক। প্রতিটি কোষের কাজ দ্বারাই একটি নির্দিষ্ট কাজ সম্পাদন হচ্ছে। এর পরবর্তী অংশ এই চ্যাপ্টারে তোমাদের আছে শেষের অংশে, সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? এই কোষ বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা আদি কোষ থেকে একটা নতুন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয় তাকে আমরা কোষ বিভাজন বলে থাকি। আমরা কোষ তত্ত্বতে দেখেছিলাম যে একটি আদি কোষ থেকেই আরেকটি নতুন কোষের সৃষ্টি হচ্ছে। তো কোষ বিভাজনের সময় এক কোষ থেকে দুটি কোষ, দুটি থেকে চারটে কোষ এরকম হতে পারে। এই কোষ বিভাজন প্রধানত হয় দু প্রকারের, একটা হচ্ছে মাইটোসিস এবং অপরটি হচ্ছে মিওসিস। মাইটোসিস কোষ বিভাজনটা আমরা দেখতে পাই কোষের দেহকোষে, এই বিভাজন, এবং মিওসিস দেখা যায় জার্ম কোষে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদেহের বৃদ্ধির জন্য বিভাজিত হয় সেই কোষ বিভাজনটিকেই বলা হয় মাইটোসিস। এই পদ্ধতিতে, অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে, মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্যকোষ সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এটি জীবের বৃদ্ধি এবং কলাকোষের ক্ষত সারাইয়ে সাহায্য করে। এবং মিওসিস হচ্ছে জনন অঙ্গের সাধিত হওয়া একটি কোষ বিভাজন। অর্থাৎ জীব থেকে নতুন জীবের সৃষ্টির সময়, অর্থাৎ জনন চলার জন্য মিওসিস প্রক্রিয়াটি অবশ্যই প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণীকোষে জনন অঙ্গের নির্দিষ্ট কোষসমূহ বা কলা বিভাজিত হয়ে জনন কোষ উৎপাদন করে, যেগুলো নিষেকের পর অপত্য জীবে সৃষ্টি হয়। এই বিশেষ কোষগুলো বা কলা একটি ভিন্ন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয় এবং এই বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই কারণে এই বিভাজন পদ্ধতিটিকে রাসাত্মক বিভাজনও বলা হয়। এই বিভাজন হচ্ছে মিওসিস। যখন একটি কোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন এটি দুটি কোষের পরিবর্তে চারটি কোষ সৃষ্টি করে। নতুন অপত্য কোষে মাতৃকোষের অর্ধেক সংখ্যায় ক্রোমোজোম থাকে, যে কারণে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে। এই কারণে সেটা রাসাত্মক বা রিডাকশন ডিভিশন হিসেবেও জানা যায়। তো এই পর্যন্ত তোমাদের যে চ্যাপ্টার ছিল মৌলিক একক, জীবনের মৌলিক একক, চ্যাপ্টারটির সমস্ত অংশগুলো আলোচনা করা হলো। তো এখন আমি তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর অথবা এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রয়োজনীয় আমার মনে হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন প্রথম প্রশ্ন হতে পারে, কে কখন সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন? সেকেন্ড কোয়েশ্চেন, কে কখন নিউক্লিয়াস আবিষ্কার করেন? তৃতীয় প্রশ্ন, কে কখন কোষের তরল ধাত্রকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন? এগুলো এক মার্কের জন্য। কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রকাশ করেন? অথবা এই প্রশ্নটি অন্যভাবেও হতে পারে, কারা কোষ তত্ত্ব প্রকাশ করেন? এতটুকু অবধি ছিল এক মার্কের জন্য। এবারেরগুলো দু মার্ক। কোষ তত্ত্বের মূল বক্তব্যগুলো লিখো। সিক্সথ কোয়েশ্চেন, এককোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। বহুকোষী জীব কাকে

0: বলে উদাহরণ দাও। কোষ পর্দা কি? অভিস্রবণ কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন, লঘুস্মারক দ্রবণ কাকে বলে? সমস্মারক দ্রবণ কাকে বলে? প্রতিস্মারক দ্রবণ কি? এন্ডোসাইটোসিস কাকে বলে? এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোন প্রাণী খাদ্য গ্রহণ করে? কোষ প্রাচীর বলতে কি বোঝো? কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? এক মার্কের। জিন কি? প্রোক্যারিওটিক জীব বলতে কি বোঝো? ইউক্যারিওটিক জীব বলতে কি বোঝো? প্লাজমোলাইসিস কাকে বলে? কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলে? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তিগর বা পাওয়ার হাউস অফ সেল বলে এবং কেন বলে? এন্ডোপ্লাজমীয় জালক কত প্রকার ও কী কী? এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কী? কে সর্বপ্রথম গোলগি বস্তুর বর্ণনা দেন? কাকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়? এটিপি এর সম্পূর্ণ নাম কী? কোন কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে? মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিগর বলা হয়? বলেছি অলরেডি। এরপর হতে পারে প্রশ্ন যেমন, কোষ বিভাজন কত প্রকার ও কী কী? এগুলো আগামী পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন। এখান থেকে আশা করছি কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। আমি এই জীবনের মৌলিক একক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজকের বিষয় ছিল নবম শ্রেণীর জীববিদ্যা। পড়ালেন শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত, উনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
2: আকাশবাণী কৈলাসহর, এখন আলোচনা শুনবেন অ্যালজাইমার্সের উপরে। আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর সন্দীপন ভট্টাচার্য, সঞ্চালনায় সুতপা রায়।

0: নমস্কার শ্রোতা বন্ধু, ছোটবেলায় যখন আঙ্কেল পজারের গল্প পড়েছিলাম তখন খুব হেসেছিলাম, কিন্তু বাস্তবে যখন আমরাও মোটামুটি সেই সময়ে এসে পৌঁছে গেছি তখন দেখতে পাচ্ছি সেটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রতিনিয়ত এই সমস্যা হচ্ছে, হাতের কাছে জিনিসটা রেখে খুঁজে বেড়াচ্ছি চতুর্দিক, খুঁজে পাচ্ছি না। অবশেষে যখন দেখা গেল যে জিনিসটা একদম হাতের কাছেই আছে, তখন আমি আবার আরেকটা সমস্যা নিয়ে পড়ে গেলাম যে ওই জিনিসটা আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রতিনিয়ত এই জিনিসগুলো আমরা ফেস করছি, কিন্তু সেটা তো যেমন তেমন কথা নয়, আসলে একটা স্মৃতি ভ্রংশের ব্যাপার, একটা সমস্যা, এটা শারীরিক বা মানসিক সমস্যা। যাই হোক, এই বিষয় নিয়েই আমরা কিছু কথা শুনব। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন চিকিৎসক সন্দীপন ভট্টাচার্য। নমস্কার, স্বাগত জানাই।
1: নমস্কার, অনেকদিন পরে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে এই প্রোগ্রামে।
0: তো যেটা কথা হচ্ছে যে অ্যালজাইমার যে সমস্যাটা আমাদের, অ্যালজাইমারের নামেই সেই সমস্যাটা এবং তার সমাধানের সূত্রগুলো আছে। তো তার জন্মদিন পালন করা হয়, একটা বিশ্ব দিবস হিসেবে উদযাপিত হয় 21শে সেপ্টেম্বর। তো সেই দিনটি যে উদযাপন করা হয় তার তো বিশেষ মাহাত্ম্য রয়েছে।
1: অবশ্যই।
0: এবং এই যে আমাদের স্মৃতি হারিয়ে যায়, ঘন ঘন হারিয়ে যাচ্ছে, আবার কখনো ফিরে আসছে, কখনো কোনোটা বা ফিরে আসছেও না, এই যে সমস্যাটা, সেটা কোন বয়স থেকে শুরু হয়?
1: আমি যদি অ্যালজাইমার ছাড়া আমি যদি এমনিতেই বলি যে আমাদের স্মৃতি ভ্রংশের যে ব্যাপারটা, সেটা তো প্রায় কম বেশি সবার মধ্যেই কিছু না কিছু দেখা যায়। কারণ আজকাল আমরা এতটা স্ট্রেসের মধ্যে থাকি, এত কিছু আমাদের চিন্তা করতে হয়, প্রায় দেখা যায় যে আমরা ওই পড়েছিলাম ছোটবেলায় চশমা দাদুর গল্প,

0: চোখের উপর কপালে চশমা রেখে চশমা খুঁজে পাচ্ছে না, হারাচ্ছে, এরকম ঘটনা প্রায় হয়ে থাকে। কিন্তু আমাদের, আমরা অধিকাংশ সময় সেটাকে এড়িয়ে যাই, এই বলে যে না সামান্য স্মৃতিভ্রংশ যে কোনো কারণে হতেই পারে, সেটা কমন ব্যাপার। কিন্তু সেই জিনিসটা যখন একজন 60 অ্যাবাভ মানুষের মধ্যে যখন হয়ে থাকে, 60 বছরের ওপর কোনো সিনিয়র সিটিজেন পার্সন ওনার মধ্যে যখন এই জিনিসটা হয়ে থাকে, তখন সব ক্ষেত্রে সেটাকে এরকমভাবে এড়িয়ে দেওয়া যে কমন ব্যাপার, সেটা বোধহয় ঠিক না। কারণ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে ব্রেন হচ্ছে একটা, যেটা আমাদের, আমরা বলতে পারি যে হার্ট এবং ব্রেন এই দুটোই বোধহয় আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট চালিকা শক্তি। কারণ আমরা ছোট থেকে আমরা যাই কিছু, আমরা অ্যাকচুয়ালি একটা বাচ্চা যখন জন্ম হলো, একটা শিশুর যখন জন্ম হলো, সে তো প্রথমেই কোনো এক্সপিরিয়েন্স, কোনো মেমোরি কিছুই নিয়ে আসে না। সে যখন আস্তে আস্তে পৃথিবীর সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হয়, সে তার মা বাবাকে দেখে, তার বাড়িঘরে সবাইকে দেখে, আস্তে আস্তে স্কুলে যায়, স্কুল থেকে কলেজে যায়, তারপর অ্যাডাল্টহুড, একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়, তো জীবনের প্রত্যেকটা স্টেপের সঙ্গে তার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় হয়। তা মনে করুন আমরা যে অভিজ্ঞতাটা আজকে হলো, সেটা আমার কিন্তু ব্রেন সেলের মধ্যে রয়ে গেছে, এজ এ মেমোরি, হিপোক্যাম্পাসে রয়ে গেছে, সেটা অ্যামিগডালাতে রয়েছে সেটা। এবার সেই যে ব্রেন সেলগুলো, যে মেমোরিটা, মেমোরি মানে কি, আজকের যে ঘটনাটা আমি দেখলাম সেটা আমার স্মৃতি হিসাবে রয়ে গেল, হয়তোবা আজকে থেকে দুদিন পর, তিন দিন পর আমি সেটাকে মনে নাও করতে পারি, কিন্তু
1: আমার অবচেতনে থেকে যায়,
0: অবচেতনে কিন্তু সেটা থেকে যায়,
1: থেকে যাবে
0: পরবর্তীকালে যখন দরকার, যখন তার প্রসঙ্গ আসে, তখন কিন্তু সেই যে স্মৃতিটা, সেই যে মেমোরিটা, সেটা বেরিয়ে আসে। তো সেই যে মেমোরি, এই যে একটার পর একটা জীবনের স্টেপ অতিক্রম করতে করতে বিভিন্ন অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে এক একটা মেমোরি আমাদের সঞ্চয় হতে থাকে। আমরা যত বড় হই বা যতই আমাদের বয়স এগোয়, যত আমরা জীবনে আরও পরিণতি আমরা পাই, বা অ্যাকচুয়ালি কী হয়, একটা ছোট শিশু, সে যখন স্কুলে গেল, সে বিভিন্ন জিনিস শিখছে, তারপর সে আস্তে আস্তে স্কুল লেভেল শেষ হলো, কোনো একটা কলেজে গেল, যে কলেজে যাক, তারপর সেখান থেকে সে কলেজ শেষ করার পর সবারই একটা লক্ষ্য থাকে যে কিছু একটা জব করবে, বা কিছু একটা জব না হয় কিছু একটা উপার্জন করবে। তার অর্থ কী? তার অর্থ একটাই, যে আমাদের এই সমাজের, আমাদের সোসাইটির একজন রেসপন্সিবল পার্সন হবে। দেখুন, আমাদের সমাজ বিভিন্ন লোককে নিয়ে গঠিত, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের রোল থাকে। মনে করুন কেউ টিচার, কেউ ডক্টর, কেউ অ্যাডমিনিস্ট্রেটর, আবার এছাড়াও কেউ কেউ মনে করুন যে কোনো একটা বিজনেস করছে। হ্যাঁ, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অবদান সমাজে অবশ্যই থাকে, অন্যদিকে সমাজের প্রতি একটা অবদান,
2: অবস্থান, নিজেকে সেই অবস্থানে প্রতিষ্ঠিত করা। সেই সঙ্গে আরেকটা ব্যাপার রয়েছে, পরবর্তী প্রজন্মের জন্য তাদের জীবন যাতে স্বচ্ছ হয়, সুন্দর হয়, চলার পথটা মসৃণ হয়, তার জন্য ব্যবস্থা। এই তিনটে কারণে সাধারণত উপার্জনক্ষম হতে চায় সবাই,
0: সবাই চায়। কারণ সবাই চায় যে তার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং তাকে যা কিছু জীবনে দরকার সবকিছু প্রোভাইড করতে। একজন বাবা মা হিসেবে সবাই চায় তার শিশু যাতে ভালো থাকে। তো যাই হোক, এসব কেন বর্জন? তো যেটা আমি বলছিলাম, যে উপার্জন করার সময়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বিভিন্ন সময়ে তার সামাজিকভাবে বলুন, তার পেশাগতভাবে বলুন, তখন বিভিন্ন সময় কিন্তু সেই যে জমানো যে স্মৃতিগুলো, সেই যে মেমোরিগুলো, সেগুলো বেরিয়ে আসে, সেগুলোকে ইউটিলাইজ করেই জীবনে কোনো না কোনো সমস্যা সমাধান করতে পারে বা আরও জীবনে এগিয়ে যেতে পারে। তো সোজা কথায়, যে মেমোরি জিনিসটা, সেটা সবারই থাকে, এটা তো আমি বললাম যে এটা বড় প্রসঙ্গ। যদি আমি একদিন ছোট্ট প্রসঙ্গে আসি, আজকে মনে করুন সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছি কি না, বা ভাত খেয়েছি কিনা, বা কিছু খেয়েছি কিনা, সেটা আমার যদি মনে না থাকে, তাহলে কি হবে, আমি মনে করুন একবার আমি ভাত খেলাম বা ব্রেকফাস্ট কিছু একটা করলাম, তার এক ঘন্টা পরে আমি ভুলে গেলাম যে আমি ব্রেকফাস্ট করেছি, আমি আবার কিছু একটা খেলাম, তাহলে কি হবে, আমাদের যে আমাদের স্টমাক বিন্দুস টেনশনটাকে হজম করতে পারবে না, তখন বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেবে।
1: এটা কিন্তু ওষুধের ক্ষেত্রে খুব হয়ে থাকে, আমার ব্যক্তিগতভাবে আমারও হয়, সকালবেলা উঠে আমাদের যে ওষুধগুলো নিতে হয়, সেটা তো হয়তো ঘুম চোখে কখন খেয়ে নিয়েছি,
0: একদম,
1: হ্যাঁ, কিছু সারাদিন ধরে মনে হতে থাকে যে আমি কি এটা নিলাম, এটা কি নিয়েছি,
0: অবশ্যই
1: এই সমস্যাটা কিন্তু
0: সেটা হতেই পারে, সেটা খুব কমনলি হয়। তো ধরুন একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, উনি একটা প্রেশারের মেডিসিন নিয়েছেন কিছু একটা, তো নেওয়ার পর মনে করুন উনি ভুলেই গেলেন যে মেডিসিনটা নিয়েছেন। এবার সাধারণত আমরা কেউ

0: আমরা যতই আমাদের ডিজিটাল বিপি থাকুক না কেন, আমরা কেউ সবসময় চেক করি না যে কত আমার বিপি
1: না
0: আছে।
1: না এটা তো
0: তো
1: সম্ভব
0: মনে
1: না।
0: করুন যে কেউ একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, উনি প্রেশারের মেডিসিনটা নিয়েছেন কিন্তু ভুলে গেলেন যে উনি নিয়েছেন, ওনার মনে হচ্ছে উনি নিলেন না, উনি নেননি। মনে করুন 2 ঘন্টা পর 3 ঘন্টা পর উনি আরেকটা সেম মেডিসিন উনি নিয়ে নিয়েছেন, তাহলে কি হলো, ডাবল ডোজ পড়ে গেল।
1: হ্যাঁ
0: সেটা কি করবে? সেটা কিন্তু বডিতে গিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স এফেক্ট করবে।
1: হুম হুম
0: তো তার এসব কিছু আমাদের জীবনের প্রত্যেক পদক্ষেপে, শুধু তাই নয় আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু মেমোরি জিনিসটা খুব দরকার। এবার যদি কারোর মেমোরি জিনিসটা হারিয়ে যায়, হ্যাঁ হতেই পারে, যেটা আমি প্রথমেই বললাম যে আজকাল আমরা এত স্ট্রেসে থাকি, এত চিন্তা করতে হয়, আমরা হয়তো বা সাময়িকভাবে কোনো সময় স্মৃতি ভ্রংশ হতেই পারে, কিন্তু সেটাকে সবসময় এড়িয়ে দেওয়া চলবে না। বিশেষ করে যদি কোনো 60 বা 60 বছরের ওপর কোনো পুরুষ বা মহিলা কোনো ব্যক্তি, ওনার ক্ষেত্রে যদি প্রায় জিনিসটা হয়ে থাকে, একবার দুবার হতেই পারে, কিন্তু যদি আমরা দেখি যে ওনার ক্ষেত্রে রেগুলারলি হচ্ছে এই মেমোরি লসটা, প্রায় প্রত্যেক দিনই উনি ভুলে যাচ্ছেন কিছু না কিছু, এবং 60 বা মানে ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় কি বলবো 60-70% কেসে কিন্তু কোনো না কোনো ওষুধ রেগুলারলি খেতে হয় আমাদের, নিতে হয় আমাদের। তো মনে করুন যে উনি ওনার ওষুধটা ভুলে যাচ্ছেন, প্রত্যেক দিন এরকম করছেন যে ডাবল ডোজ নিয়ে নিচ্ছেন, ভুলে গেছেন, বা বিভিন্ন ধরনের মেমোরি লস হচ্ছে ওনার। মনে করুন পাশের কাউকে হঠাৎ করে চিনতে পারছেন না, উনি ঘরের কাউকে মনে করুন ভুলে গেছেন, চিনতে পারছেন না, এই জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা দেখা দরকার। কারণ এই জিনিসগুলো কিন্তু, যেটা আজকের যে প্রসঙ্গ অ্যালজাইমার ডিসিজ, সেই অ্যালজাইমারের মূল লক্ষণ বা প্রাথমিক লক্ষণগুলো কিন্তু এইগুলোই।
1: আচ্ছা, তো আমরা অ্যালজাইমার সম্পর্কে যদি দুই একটা কথা শুনি, কারণ তাকে চেনাও তো দরকার আমাদের।
0: অবশ্যই দেখুন, অ্যালজাইমার এই যে নামটা, এটার উৎপত্তি হয়েছে অ্যালয়েস অ্যালজাইমার, ওনার নাম অনুসারে। উনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, উনি প্রথম এই ধরনের পেশেন্টকে প্রথম উনি ক্লাসিফাই বা ডায়াগনোজ করেছিলেন যে একটা বিশেষ রোগ বলে। পরবর্তী সময় ওনার নাম অনুসারে এই অ্যালজাইমার ডিসিজ নামটা হয়েছে। আমরা যদি দেখি যে অ্যালজাইমার ডিসিজের যে লক্ষণগুলো, হয়তোবা অ্যালজাইমার ডিসিজটা আজকে আমাদের জন্য বা এখন আমাদের জন্য একটু নতুন ধরনের নাম শুনতে লাগতে পারে, কিন্তু এই যে লক্ষণগুলো বা অ্যালজাইমারের যে লক্ষণগুলো আমি আসবো, এগুলো যদি আমি দেখি, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা পরিচিত। আমরা কম বেশি সবাই আমরা মুভি দেখে থাকি, বিভিন্ন ধরনের মুভি, হিন্দি মুভি, বাংলা মুভি, হলিউড মুভি, প্রায় প্রত্যেকটা ভাষাতে কিন্তু এরকম অজস্র মুভি আছে যেখানে এই অ্যালজাইমার ডিসিজটাকে দেখানো হয়েছে। হলিউড বলুন বা আমাদের হিন্দি মুভি বলিউড বলে বলুন বা আমাদের বাংলা মুভিতে কিন্তু প্রচুর এরকম মুভি আছে যেখানে অ্যালজাইমার ডিসিজটাকে দেখানো হয়েছে। রিসেন্টলি আমাদের সবার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার জীবনের প্রায় শেষের দিকে দুটো ছবি, বেলা শেষ এবং বেলা শুরু, এগুলোতে কিন্তু অ্যালজাইমার ডিসিজ নিয়ে অনেক কিছু আছে, প্লট, বেসিক প্লট কিন্তু এই অ্যালজাইমার ডিসিজ নিয়ে। তো এটা দেখে অনেকে হয়তো ভাবতে পারে অ্যালজাইমার ডিসিজ সত্যি মানে দরকার, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এখনের কিছু না, এটা দীর্ঘ দিন ধরে, দীর্ঘ বলতে পারেন যে কয়েক শতক ধরে কিন্তু এই অ্যালজাইমার যে লক্ষণগুলো, অ্যালজাইমার ডিসিজটা কিন্তু হয়ে আসছে, চলে আসছে এটা, কিন্তু ইদানিংকালে সেটাই অনেকটা বেড়ে গেছে, বেড়ে গেছে। তো আগে মানুষের, অধিকাংশ মানুষ অসুস্থ হতো বা মানুষের মৃত্যু হতো বিভিন্ন ধরনের সংক্রামক রোগের কারণে। আগে একটা সময় ছিল যখন কলেরাতে প্রচুর মানুষ মারা যেত, তারপরে প্লেগ, তারপরে স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা যেটা, প্রচুর মানুষ মারা যেতেন। তারপরে কি হতো, ওই বসন্ত, পক্স, পক্সে প্রচুর মানুষ এফেক্টেড এবং মৃত্যু হতো। ধীরে ধীরে আমরা যখন মেডিকেল সায়েন্স মানে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা হাইজিনের দিকে বেশি আমরা ঝুঁকেছি, আমরা সব কিছুতে যখন আমরা হাইজিন মেনটেন করা শুরু করেছি, আমরা আস্তে আস্তে ইনফেকশন কন্ট্রোল করে নিয়েছি। এখন কিন্তু এসব ইনফেক্টিভ ডিজিজে খুব একটা কেউ মারা যায় না। করোনা এসেছিল, কোভিড এসেছিল, তখন হয়তো বা অনেকটা আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম,
1: হঠাৎ করে
0: ছিলাম, গ্রেজুয়ালি আমরা সেটাকেও অনেকটা পেরেছি কাটিয়ে নিতে। এখন কি হয়, দেখা যায় যে তারপর এই সংক্রামক রোগগুলোর পর এখন দেখা যাচ্ছে এগুলো যখন আমরা কাটিয়ে উঠতে পেরেছি, তখন আমরা বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিসিজ, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তারপর স্ট্রোক, হার্টের ডিসিজ, এগুলো এখন প্রচুর বেড়ে গেছে। এখন কিন্তু ম্যাক্সিমাম ডেথ বা ম্যাক্সিমাম বড় ধরনের অসুস্থতা কিন্তু এগুলো থেকে হয়। এবার এগুলোকে আমরা পেরেছি একটা লেভেল পর্যন্ত, অনেকটাই লাইফস্টাইল বলুন বা এসব মাধ্যমে একটা প্রতিহত করতে, কিন্তু রিসেন্টলি যে রোগগুলো উঠে আসছে, যেগুলোতে এখন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে এবং প্রচুর মানুষের ডেথও হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে এই অ্যালজাইমার ডিজিজ।
1: হ্যাঁ, এবং সেটা শুধু 60-ঊর্ধ্ব নয়,
0: যে কোনো বয়সে হতে পারে,
1: ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে, মধ্যবয়সীদের মধ্যে তো আছেই, আর প্রবীণদের মধ্যে ব্যাপকভাবে রয়েছে।
0: তো অ্যালজাইমার ডিজিজ যদি আমি বলি, তাহলে অ্যালজাইমার ডিজিজ আমি প্রথমে বলে নিচ্ছি যে

0: এজ রেঞ্জে ইউজুয়ালি হয়ে থাকে, কোন বয়সে ইউজুয়ালি হয়ে থাকে আমার এটা জানাটা খুব দরকার। ইউজুয়ালি অ্যালজাইমারের 90% কেসই হয়ে থাকে 60 ইয়ার্সের ওপর বা 60 বছরের ওপর, কিন্তু 90% ছাড়া বাকি 10% কিন্তু কোনো বয়স লাগে না। এরকমও কেস পাওয়া গেছে যেখানে 16 বছর একটা বাচ্চা তার মধ্যে অ্যালজাইমার ডিজিজ পাওয়া গেছে, এরকমও কেস কিন্তু হয়ে গেছে, যদিও সেটা খুব রেয়ার, সেটা খুবই রেয়ার, তারপরও কিন্তু এরকম হতে পারে। অ্যালজাইমার বিশেষ করে আমরা দেখি যে 90% কেসে 60 অ্যাবাভ হয়ে থাকে, তো তার জন্য আমরা 60 অ্যাবাভ পার্সেন্টের ক্ষেত্রে এই ধরনের কিছু হলে আমরা খুব গুরুত্ব দিয়ে সেটা দেখা দরকার।
1: আচ্ছা, যদি এমন হয় যে এই মুহূর্তে আমি একটা কোনো নাম নিয়ে আলোচনা করতে চাইছি কিন্তু নামটা আমার কিছু মনে আসছে না, মুখে আসছে না, কিন্তু আধ ঘন্টা পরে আমার সেটা মনে পড়লো,
0: অবশ্যই সেটা হতেই পারে,
1: সেটা যদি প্রতিনিয়ত হতে থাকে তো
0: সেটা অ্যালজাইমারের লক্ষণ অবশ্যই। তো তারপর আমি যদি বলি যে ইউজুয়ালি সব রোগে, আমি যদি বলি যে প্রায় প্রত্যেকটা রোগেরই একটা জেন্ডার প্রিডিলেকশন থাকে, মানে কোনো কোনো রোগ দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে কোনোটা পুরুষের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, অ্যালজাইমারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রিডিলেকশন নেই, অ্যালজাইমার মহিলা পুরুষ যে কোনো কাউকে ইকুয়ালি এফেক্ট করতে পারে, যদিও দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় সেটা, কিন্তু এরকম কোনো কিছু নেই, কারণ অ্যালজাইমার ডিটেক্টেড বা ডায়াগনোস হওয়ার পর যতজন অ্যালজাইমার পেশেন্ট পাওয়া যায় সেটা কিন্তু এক্স্যাক্টলি 50-50% চান্স, অর্থাৎ পুরুষ আর মহিলা উভয় ক্ষেত্রেই সমানভাবে সেটা এফেক্ট করতে পারে। কি কি কারণে অ্যালজাইমার ডিজিজ হতে পারে সেটা জানাটা খুব দরকার। দেখুন, ইউজুয়ালি অ্যালজাইমার ডিজিজ একটা নিউরোসাইকেট্রিক ডিজিজ, সেটা নার্ভ এবং আমাদের যে সাধারণ চিন্তা ক্ষমতা, সাধারণ বিহেভিয়ার সবকিছুকে একসাথে এফেক্ট করে। এবার অ্যালজাইমার ডিজিজ ইউজুয়ালি বলতে পারি আমি যে এটা জেনেটিক ফ্যাক্টর আছে এটার মধ্যে, যদি কারো ফ্যামিলিতে এরকমের কোনো হিস্ট্রি থেকে থাকে, কারো বাবা মা বা কারো কাকু জেঠু পিসি বা মামা বা বড় দাদা দিদি কারোর মধ্যে যদি এরকম থেকে থাকে বা ইভেন ঠাকুরদা ঠাকুমা যদি থেকে থাকে এরকম, ওনাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু বিশেষ সচেতন হওয়া দরকার এই অ্যালজাইমার নিয়ে, কারণ এটা কিন্তু হেরিডিটারিভাবে খুব লিঙ্ক আপ আছে এটা ডিজিজটা। এবার এটা তো বলো জেনেটিক, এবার সেক্ষেত্রে হয়তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু কিন্তু এটা বাদ দিয়ে যে ডিজিজ, যে মানে কারণগুলো, যে ফ্যাক্টরগুলো আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি এবং যে কারণে অ্যালজাইমার ডিজিজটা বাড়ছে সেগুলো আমি যদি আসি, তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই লাইফস্টাইল। প্রায় প্রত্যেকটা প্রোগ্রাম বলে থাকি যে আমাদের জীবনধারাতে আমরা কিন্তু আজকাল কি হচ্ছে, আমরা কিন্তু বিভিন্নভাবে লাইফস্টাইল মডিফিকেশান করে নিচ্ছি এবং সেটা কিন্তু নেগেটিভ মডিফিকেশান। কীরকম, আমরা খাদ্যাভ্যাসের দিকে যদি চিন্তা করি, আমরা আজকাল এই যে গ্রিন ভেজিটেবলস, শাকসবজি খাওয়া, ফল খাওয়া, এগুলো আমরা কমিয়ে আনছি, আমরা ঝুঁকছি বেসিক্যালি রেডি টু ইট যেগুলো আছে, যেমন ফাস্টফুড, হ্যাঁ, বা একটু এক্সট্রা অয়েলি, এক্সট্রা তেল মশলাযুক্ত খাবার, সেগুলোর দিকে আমরা বেশি ঝুঁকছি। আমরা একটা অজুহাত খুব দিয়ে থাকি যে আমার কাছে সময় নেই তাই আমি ফাস্টফুড কিনে খেয়ে নিলাম, এরকম প্রায় হয়। আমার ইভেন আমরা যারা হেলথ প্রফেশনাল যুক্ত আছি আমাদেরও আমরা ঘরে এরকম অনেক সময় আমরা করে থাকি যে বাজার থেকে কিছু একটা ফাস্টফুড এনে বা রেডি টু ইট যেটাকে বলে থাকি, মানে একদম রেডিমেড খাবার কিছু একটা এনে আমরা খেয়ে নিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু যে কোনো রেডি টু ইট খাওয়ার ক্ষেত্রে কিন্তু অয়েল বা স্পাইসটা অনেকটা বেশি থাকে এবং সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কী হয়, ফ্যাট দু রকমের হয়, একটা হয় যেটা আনস্যাচুরেটেড ফ্যাট যেটা দরকার শরীরের জন্য, একটা হয় স্যাচুরেটেড ফ্যাট। ইউজুয়ালি কী হয়, স্যাচুরেটেড ফ্যাটটা থাকে ওই খাবারগুলোর মধ্যে, ফাস্টফুড যেগুলো আছে বা এক্সট্রা অয়েলি যে খাবারগুলো আমরা খাই সেগুলোর মধ্যে। তো হয়তো বলতে পারে যে আমার সময় নেই তাই আমি ফাস্টফুড এনে খেয়ে নিলাম খাওয়ার জন্য, কিন্তু ক্ষতিটা যখন হচ্ছে সেটা কিন্তু আমারই হচ্ছে বা যে, হ্যাঁ, যে খাচ্ছেন উনারই কিন্তু হচ্ছে এটা। সুতরাং এই যে অজুহাতটা সেটা হয়তো বা সাময়িক, কিন্তু আস্তে আস্তে যখন সেটা শরীরের যখন ক্ষতি করবে আলটিমেটলি কিন্তু সাফার কিন্তু ওনাকেই করতে হবে। যারা আমরা গাড়ি ইউজ করি বা বাইক ইউজ করি, হয়তো বা আজকে আমার গাড়িটা কোনো কারণে একটু আমার কাছে লাগছে, কিছু একটা এখানে একটু শব্দ করছে বা সমস্যা কিছু হচ্ছে, সেটাকে আমি ওভারলুক করে গেলাম, দেখা গেল এটা ঠিক হয়ে গেছে, নিজের থেকে ঠিক হয়ে গেছে এটা। গ্রেজুয়েট গ্রেজুয়েট কয়েকদিন যাওয়ার পর এক সময় গাড়িটা বা আমার বাইকটাকে রানিংয়ে অফ হয়ে যাবে, সেটা স্টার্টই করতে পারবো না। তার মানে কি, এটা সমস্যাটা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে পুরো ইঞ্জিন বা মেকানিজমটাকে নষ্ট করে নিয়েছে। তো এখন এই লাইফস্টাইল ডিজিজটা কিন্তু এরকমই, আমি হয়তো বলতে পারি যে ঠিক আছে আজকে খেলাম কি হলো, কয়েকদিন পর আবার খেলাম, বললাম যে আমি মাঝে মধ্যে খাই কি হলো, কিন্তু এই যে মাঝে মধ্যে যে খাচ্ছি এগুলো শরীরের মধ্যে সঞ্চয় হয়ে হয়ে কিন্তু একটা সময় পুরো শরীরের যে বডি মেকানিজমটা সেটাকে কিন্তু কলাপস করে দেবে। তার জন্যে আজকাল তো ডায়াবেটিস বাড়ছে, তার জন্যে আজকাল এত হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার পেশেন্ট বাড়ছে, এত হার্টের রোগী বাড়ছে, একই কারণে কিন্তু অ্যালজাইমার ডিজিজও বাড়ছে। কারণ অ্যালজাইমার ডিজিজে কী হয়, ব্রেন সেল মেন মানে জড়িত, সুতরাং ব্রেন সেল আমরা যদি লাইফস্টাইলকে কন্ট্রোল না করি, ব্রেন সেল তো নার্ভ, নার্ভ কিন্তু

0: তো ইজিলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সুতরাং লাইফস্টাইল সবার আগে আমাদের চেঞ্জ করতে হবে।
1: চেঞ্জ করতে হবে।
0: তারপর খাদ্যাভ্যাস ছাড়া আরেকটা হচ্ছে আমরা আমাদের যে এক্সারসাইজ বা আমাদের শারীরিক পরিশ্রম যেটা আমরা বলি। দেখুন আজকাল আমাদের বলতে হয় যে আপনি এক্সারসাইজ করবেন বা 20 মিনিট করে এক্সারসাইজ করবেন, অ্যারোবিক্স করবেন বা আপনি আধা ঘন্টা করে হাঁটবেন, এগুলো আমাদের বলতে হয়। কিন্তু একটা সময় ছিল যখন কাউর কিছু বলতে হতো না, তখন সবাই অটোমেটিক্যালি এতটা শারীরিক পরিশ্রম করতেন। এবং তখন এরকম না যে শুধুমাত্র যারা এগ্রিকালচারাল তারা না, যারা মনে করুন যে তৎকালীন সময় তো মানে জব ছিল, তখনও তো মানুষ জব করতেন।
1: হ্যাঁ, তখন এত যানবাহন অ্যাভেলেবল ছিল না বা মানুষেরও ওঠার টেন্ডেন্সি ছিল না।
0: ছিল না, সেটাই।
1: ঘর থেকে বেরিয়েই আমরা এখন টুকটুকে পা দিচ্ছি, কিংবা নিজের গাড়ি থাকলে গাড়ি নিয়ে বেরোচ্ছি, কিংবা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি। কিন্তু আগে মাইল কয়েক মাইল হাঁটাটা প্রতিটা মানুষের অভ্যাস
0: ছিল। তো সেটা আগে মানুষ প্রচুর হাঁটতেন। এখন কি হয়, মনে করুন 1 কিলোমিটার আমি যাব, সেখানে আমি বেরিয়ে প্রথম দেখব যে একটা রিক্সা আছে কিনা বা একটা টুকটুক আছে কিনা বা গাড়ি আছে কিনা, কিছু একটা আছে কিনা। মানে এই যে পা দুটোকে চালাতে আজকাল আমরা কেউ চাই না, সেটা 1 কিলোমিটারে হোক কি হাফ কিলোমিটারে হোক বা লং ডিস্টেন্সে হোক না কেন, আমরা কেউ আজকাল হাঁটতে চাই না। অথচ একটা সময় এরকম ছিল মানুষ কয়েক কিলোমিটার বা কয়েক মাইল ক্রস করে বাড়ি থেকে ওনার কর্মক্ষেত্রে যেতেন, একটা সময় এরকম ছিল।
1: এবং পাশে যে যিনি দেখছেন তিনি কোনোদিন প্রশ্ন করেননি
0: না
1: হেঁটে
0: হাঁটছেন কেন।
1: এখন কিন্তু সেই
0: প্রশ্নটা আসে,
1: স্ট্যাটাস এর মধ্যে চলে এসেছে যে কোনো যানবাহন নেই, আমাকে হাফ কিলোমিটার হলেও যেতে হবে যানবাহনে চড়ে।
0: তখন আমাদের এক্সট্রা করে ডাক্তারদের বলতে হতো না যে না আপনারা এক্সারসাইজ করবেন, তখন সবাই কিছু না কিছু কায়িক পরিশ্রম সবাই করতেন। হাঁটা বলুন, হাঁটা তো বেস্ট এক্সারসাইজ। এখন আমরা বলি আপনি যাই করে থাকুন না কেন, যদি ডেইলি আধা ঘন্টা করে হাঁটেন তাহলে অন্য কোনো এক্সারসাইজ করার দরকার নেই, হাঁটা সেটা কিন্তু বেস্ট এক্সারসাইজ এখনও। তারপর সাঁতার কাটা, সুইমিং, তখন দেখা যেত প্রায় প্রত্যেকেই কিছু না কিছু মানে কারো না কারো বাড়িতে পুকুর আছে, সুইমিং সাঁতার কাটতেন। এখন কয়েকটা ছেলেকে বা কয়েকটা ছেলে মেয়েকে আপনি দেখবেন যে এরকম সাঁতারের সঙ্গে
1: সাঁতারের স্কুলে দিতে হয়,
0: দিতে হয়। হ্যাঁ, সেটাই,
1: সবাই দিতে পারেন না, স্কুলে দিতে গেলে অর্থকড়ি ব্যাপার আছে কিংবা আরো সমস্যা,
0: সময় নেই। আমরা বলতে পারি যে আজকাল শহরাঞ্চল বাচ্চাদের বা সবার আজকাল আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক এতটা আমাদের কমপ্লিকেটেড হয়ে গেছে, আমরা বলতে পারি যে বাচ্চারা সময় পায় না। কিন্তু সময় বের করাটা তার মধ্যেও জরুরি বাচ্চাদের, বলবো না সুইমিং এর জন্য, অ্যাটলিস্ট কোনো না কোনো এক্সারসাইজ বা খেলা। আগে কিন্তু বাচ্চারা সবাই খেলাধুলা করতো, আউটডোর গেমস আমরাও করেছি ছোটবেলায়, সবাই কিছু না কিছু আউটডোর গেমস খেলতো। এখন কয়টা বাচ্চা আপনি পাবেন যারা আউটডোর গেমস খেলে?
1: আউটডোর খেলে না, ইনডোরও তেমন ভাবে
0: না, তেমন ভাবে খেলে না,
1: অর্থাৎ মস্তিষ্কের কাজ তেমন একটা হচ্ছে না,
0: হচ্ছে
1: পড়াশুনো এবং মার্কস ক্যারি করা, প্রচুর নম্বর সংগ্রহ করতে হবে।
0: সেটাই তো, যদি বলুন যে গেমস খেলছে তাহলে দেখবেন যে বাচ্চারা কি করছে, তারা মোবাইল গেমস ভিডিও গেমস খেলছে, এগুলো কিন্তু ভালোর পরিবর্তে এগুলো কিন্তু ব্রেন সেলকে ড্যামেজ করছে।
1: নিশ্চয়ই, এর মধ্যে তো আমি ক্রিয়েটিভ কিছু দেখি
0: না। আর যদি এরকম এক্সট্রা টাইম যদি কেউ এরকম মোবাইল তো ঠিক আছে আজকাল দরকার, ঠিক আছে, কিন্তু এই ভিডিও গেমস করা বা মোবাইল প্রয়োজনে অতিরিক্ত মোবাইল ইউজ করা, এগুলো কিন্তু আলটিমেটলি ব্রেন সেলকে কিন্তু ড্যামেজ করে। এবং এই ব্রেন সেল যদি ড্যামেজ হতে থাকে তাহলে কিন্তু এটা আলজাইমারে কনভার্ট হতে থাকে,
1: প্রথমে অলস করে দেয় একদম, মানে ঠিক আছে ওটা পারি, ও হবে এখন না পরে হবে,
0: সেটাই,
1: এখন আর ভালো লাগছে না,
0: সেটাই,
1: ওরকম করে ব্রেনটাকে আমরা কাজে লাগাই না, বাচ্চারা লাগায় না,
0: সেটাই,
1: তারপর আস্তে আস্তে সেটা
0: হয়
1: অকেজো হয়ে পড়ে।
0: তো এটা গেল একটা, আমরা আজকাল খুব বেশি স্ট্রেস নিচ্ছি প্রায় সবাই, ইভেন বাচ্চারাও। আগে ইভেন আমাদের ছোটবেলা তো আমরা স্কুল লাইফে আমরা কি মানে কোনো স্ট্রেস নিয়েছি, আমরা কোনো স্ট্রেস ছিল না, কিন্তু শুধুমাত্র এক্সাম ছিল, কম্পিটিশন ছিল যে ভালো করতে হবে, ফার্স্ট সেকেন্ড হতে হবে, এটা তো মানে কি বলবো কনস্ট্রাকটিভ স্ট্রেস, এর বাইরে কোনো স্ট্রেস ছিল না কিন্তু।
1: ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো
0: এক্সামিনেশন, একদম। তো আজকাল কিন্তু ছাত্রদের থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবারই কিন্তু প্রচুর স্ট্রেসের মধ্যে সবাই থাকে, এবং স্ট্রেস তো থাকতেই পারে, মানে এটা জীবনের একটা পার্ট অ্যান্ড পার্সেল। কিন্তু এই স্ট্রেসটাকে যে কন্ট্রোল করা বা স্ট্রেসটাকে আমাদের ডিস্ট্রেস করা, সেটা কিন্তু অধিকাংশ মানুষই করে না। অর্থাৎ এটা করতে কী করতে হয়, যে মনে করেন যে একটু মেডিটেশন করা বা এটা তো আছে, অনেকে মনে করেন মেডিটেশন সবাই নাও করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা সময় বের করে বা ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, একটু হাসি খুশি থাকা, এগুলো কিন্তু স্ট্রেস কাটানোর উপায়। আমার ফর্মালি মেডিটেশন করার কোনো দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট যদি আমি আমার কাজের সময় বাদ দিয়ে বাকি সময়টা যদি আমার ফ্যামিলির সঙ্গে কাটাই, একটু হাসি খুশি থাকি, একটু একটু রিল্যাক্স থাকি, তাহলে কিন্তু স্ট্রেস অনেকটা কেটে যায়।
1: এই ক্ষেত্রে বিস্তৃতিটা জরুরি, আমাদের যে দুঃখের বিষয়গুলোকে যতটা আমরা ভুলে থাকতে পারি, মন হালকা করে বাঁচতে পারি,
0: অবশ্যই
1: সেক্ষেত্রেও আমার মনে হয় আচ্ছা এইসব বিষয়গুলো ভুলে গেলে আমাদের ব্রেনে যে অসংখ্য জিনিস এসে ভিড় করে, স্ট্রেস

0: তৈরি হয়, আমাদের ফ্রাস্ট্রেশন তৈরি হয়, হতাশা তৈরি হয়, তার থেকে আমরা মুক্তি পেতে পারবো।
1: আরেকটা হচ্ছে ল্যাক অফ স্লিপ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া। আজকাল প্রায় প্রত্যেকে কমপ্লেন করে যে ঘুম হচ্ছে না। অনেকের ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টরা রাত জেগে পড়াশোনা করতে করতে একটা হ্যাবিট হয়ে যায়, তখন ফার্দার লাইফেও গিয়ে ঘুম জিনিসটা কমে যায়। যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় সেটা কিন্তু ব্রেন সেলকে উইক করে দেয়, তখন তার থেকেও কিন্তু গ্রেজুয়ালি গ্রেজুয়ালি অনেক বছর পরে অ্যালজাইমারে কনভার্ট করতে পারে। সেগুলো গেল মূলত কারণ যে আমার অ্যালজাইমার
0: হতে পারে,
1: অ্যালজাইমার হতে পারে। এবার চলে আসি অ্যালজাইমার হলে আমি কীভাবে

0: যে অ্যালজেমার বা কোনো ধরনের কোনো নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম বা ব্রেন সেল ড্যামেজের কারণে হতে পারে।
1: আচ্ছা, আমরা তো প্রায়শই কোথাও মাথায় চোট লেগে যায়,
0: হুম হুম
1: তো এইসব চোটেরও কি কোনো?
0: অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই মাথায় কোনো চোট লেগে থাকে এবং সেটা যদি আমরা টাইমলি যদি আমি ট্রিটমেন্ট না করাই বা যদি আমি প্রপারলি না দেখি যে এটা কোনো ড্যামেজ করেছে কিনা, তাহলে সেটাও কিন্তু এরকম জমতে জমতে জমতে জমতে অ্যালজেমারে কনভার্ট হতে পারে। এটা দেখা গেছে অ্যাকচুয়ালি, যদি আমি দেখি যে ওই অ্যালোয়েস অ্যালজেমার যখন প্রথম অ্যালজেমার ডিজিজটা নিয়ে মানে উনি গবেষণা করছিলেন, তখন উনি পেয়েছিলেন যে বক্সার আছে না, ওই বক্সিং করে যারা, ওনারা কি হয় বক্সিং করতে গিয়ে প্রায় কপালের মধ্যে বা মাথার সাইডের মধ্যে প্রায় আঘাত লাগে। তো উনি দেখা যাচ্ছে এরকম বেশ কয়েকজন বক্সার ওরা ভবিষ্যৎ জীবনে গিয়ে বক্সিং ছেড়ে দেওয়ার পর, মানে বক্সিং খেলা ছেড়ে দেওয়ার পর ভবিষ্যৎ জীবনে গিয়ে ওদের মধ্যে এই জিনিসটা খুব বেশি পরিমাণে হচ্ছে, এই যে অ্যালজেমার বা এই ধরনের স্মৃতি ভ্রংশর প্রবলেমটা। মানে উনি প্রথম বলেছিলেন যে এই যে জিনিসটা মাথায় চোট পাওয়াটা এটাও কিন্তু একটা কারণ এই অ্যালজেমার ডিজিজ হওয়ার, এটা অবশ্যই একটা কারণ। তো এটা তো হচ্ছে খুব কমনলি আমাদের হয় না, তো যখনই হবে এরকম যখন মাথায় কোনো চোট লাগবে আমাদের সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট কাছাকাছি ডাক্তারবাবু বা যেখানে গিয়ে একটু চেক আপ করে নেওয়া দরকার।
1: যদি রক্তপাত না হয় তাহলে আমরা সাধারণত বিষয়টাকে এড়িয়ে যাই
0: আমরা, কিন্তু সেখানে আরো বেশি আমাদের ভয় থাকে। কারণ রক্তপাত হলে ইউজুয়ালি কি হয়, আমরা যেটা বলে থাকি যে রক্তপাত হলে মনে কোনো ব্লাডটা বেরিয়ে গেল, অনেক সময় কি হয় রক্তপাত হলো না কিন্তু ব্রেন সেলের ভেতর ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ হয়ে গেল, অর্থাৎ ব্রেনের ভেতর ব্লাড জমে গেল কিন্তু সেটা বাইরে থেকে দেখা গেল না, আমরা সেটাকে এড়িয়ে গেলাম, কিছু করলাম না, কিন্তু সেটাই যে জমা ব্লাডটা সেটা কিন্তু পরবর্তীকালে রয়ে যেতে যেতে একটা সময় গিয়ে ব্রেন সেলের মধ্যে ড্যামেজ করা শুরু করে। তো এটা একটা অবশ্যই বড় কারণ। তো আমি এবার আসছি ওই কি কিভাবে
1: সমাধান,
0: বোঝা যাবে কিভাবে। তো তার মধ্যে একটা হচ্ছে স্মৃতিভ্রংশ, যেটা মেন অ্যালজেমার অ্যাকচুয়ালি কি হয়, মানে স্মৃতিভ্রংশ যেটা হয়ে থাকে তার এই রোগগুলোকে আমরা বলে থাকি ডিমেনশিয়া বা মেমোরি লস। ডিমেনশিয়ার মধ্যে এখন কিন্তু সবচেয়ে বড় কারণ একটা হচ্ছে এই অ্যালজেমার ডিজিজ, অনেক কারণ হতে পারে স্মৃতিভ্রংশ কিন্তু এর মধ্যে একটা হচ্ছে এই অ্যালজেমার ডিজিজ। এবার অ্যালজেমার ডিজিজে কিছু বিশেষ রকমের কিছু মেমোরি লস দেখা যায়, যে কোনো রোগের মতো অ্যালজেমার তিনটা স্টেজ যদি ধরি, যে প্রথম হচ্ছে একদম অনসেট মানে যখন শুরু হলো রোগটা, তারপর মনে করুন কিছুদিন পর রোগটাকে ধরা পড়লো না, কিছুদিন পর রোগটা গড়ি আরেকটু সিভিয়ার হয়ে গেল, তারপর গ্রেজুয়ালি এটা সিভিয়ারিটি কন্টিনিউ করতে করতে রোগটা এক সময় মানে তার লাস্ট স্টেজে চলে গেল। প্রথম যে স্টেজ যখন অ্যালজেমার যখন শুরু হলো, যে রোগটা যখন শুরু হলো অর্থাৎ ব্রেন সেল যখন ড্যামেজ হওয়া শুরু হলো, হ্যাঁ, তো তখন অ্যালজেমার শুরু হলো, সেই সময় যখন দেখা যায় কি মেমোরি লসটা কী ধরনের হয়, ইউজুয়ালি রিসেন্ট মেমোরি বা আমাদের যে মানে তাৎক্ষণিক যে মেমোরি বা মনে করুন গত এক বছর দু বছরের মধ্যে যে মেমোরিটা সেটাই সবচেয়ে বেশি হারিয়ে যায়। টিপিক্যালি আমরা দেখি যে যারা অ্যালজেমার পেশেন্ট যারা আসেন, উনি ওনার স্ত্রীকে বা ওনার স্বামীকে চিনতে পারছেন না বা ওনার ছেলে মেয়েকে চিনতে পারছেন না। ওনারা যখন আসছেন বলছে তুমি কে, তুমি এখানে কেন এসছো, তুমি কী জন্য এখানে এসছো, এরকম বলছে, চিনতে পারছেন না। বা উনি কি হলো, উনি ওই যেটা আপনি বলেছিলেন প্রথমে যে সকালবেলা একটা কিছু ওষুধ নিল, নিয়ে উনি ভুলেই গেলেন যে ওষুধটা যে নিয়েছেন উনি, এরকম ভাবে কি হয় কয়েকটা মানে ডাবল ডোজ ট্রিপল ডোজ পড়ে যায় এরকম, এবং একটা সময় হসপিটালে আসে ওই ড্রাগ মানে মেডিসিন ওভারডোজ হয়, মেডিসিন কয়েকটা মেডিসিন নিয়ে নিয়েছেন ওভারডোজ হয়ে গেছে, মনে করুন ব্লাড প্রেশারের মেডিসিন, উনি ভুলে গেলেন যে উনি মেডিসিন নিয়েছেন, উনি পরপর কতগুলো মেডিসিন নেওয়া শুরু করলেন, মানে কিছুক্ষণ পরপর এরকম মেডিসিন প্রত্যেকবারই ভুলে যাচ্ছেন মেডিসিন নিয়েছেন, আবার নিলেন, এরকম করতে করতে দেখা গেছে মনে করুন একজন আমরা পেয়েছি যেটা 6-7টা ট্যাবলেট খেয়ে নিয়েছেন উনি, ব্লাড প্রেশার তো একিউটলি ফল করে গেছে, খুব কমে গেছে, মনে করুন 60/40 বা এরকমভাবে চলে এসছে, উনি একদম প্রায় সেন্সলেস এই অবস্থায় উনার বাড়ির লোকজন ওনাকে নিয়ে এলেন হসপিটালে। আনার পর আমরা তো যাই হোক ব্লাড প্রেশার বাড়ানোর জন্য বা যা কিছু করার ড্রিপ দেওয়া স্যালাইন দিয়ে আমরা শুরু করলাম, তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম তখন জানলাম যে না এই কারণে কয়েকটা মেডিসিন খেয়ে নিয়েছেন, এই কারণে ওনার স্মৃতিভ্রংশের জন্য।
2: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী, আই এম অনুজা কুমার উইথ দ্য নিউজ এট 9। The headlines. India-New Zealand free trade agreement to come into force from 20th of next month. Commerce and Industry Minister Piyush Goyal says it will open new employment opportunities in MSMEs and benefit farmers. India and Canada agree to fast-track negotiations for comprehensive economic partnership agreement. Next round of talks to begin on 5th of next month. Defence Ministry signs contract worth 586 crore rupees with a Pune-based private company to procure auxiliary power units for T-72 and T-90 tanks. NHAI releases new guidelines.

শিল্পী ছিলেন ভূপিন্দার সিং। তার সাথে সাথে আধুনিক বাংলা গানের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হল। আকাশবাণী কৈলা শহর, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী উস্তাদ বারী গোলাম আলী খান।

আকাশবাণী কৈলা শহর, এখন প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এশিয়ান গেমস 2026-এর হাইলাইটস।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। রাশিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়ে এগিয়ে আছে। এশিয়ান গেমসে শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। ব্যাডমিন্টনে ভারত পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ড ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য ও পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের MSME কৃষক, হ্যান্ডিক্রাফট

0: হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। এই চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানিয়েছেন।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস। একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। ভারত ও মঙ্গোলিয়ার অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরের বার্ষিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট প্রতি বছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলী ও পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনের সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় মহাসড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডরের অভিন্ন ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা DPR তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের একটি মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। ভৈরন্দা তহসিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1 লক্ষ টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা দাবি করেন। ভর্তুকির আবেদন দ্রুত মঞ্জুর করে দেওয়ার বিনিময়ে এই অর্থ চাওয়া হয়েছিল বলে অভিযোগ। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000-এর বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক জানিয়েছে, অটল বয়ো অভ্যুদয় যোজনা অভয়ের আওতায় প্রবীণ নাগরিকদের চলাফেরার সুবিধা, স্বনির্ভর জীবনযাপন এবং সময় মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গে এবারে বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরিরও অনুমোদন দেওয়া হয়েছে। নিউ টাউনের তাজ তাল কুটিরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, রাজ্যে গত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসেই সম্পন্ন হয়েছে।
2: उनका मानना था कि रोड अगर बन जाएगा तो लोग जागरूक हो जाए, और जब जागरूक हो जाए तो हमको कौन रोड देगा, इसलिए उसको जागरूक मत होते तो हमको लगता है बंगाल की सरकार को भी था कि ये सशक्त हो जाएंगे, सुदृढ़ हो जाएंगे तो फिर उनको कौन रोड देगा। लेकिन आज मुझे खुशी है कि माननीय शुभेंदु अधिकारी जी के नेतृत्व में बंगाल में काम हो रहा है। हम लोगों ने आज समीक्षा किया, पिछले 5 साल में जो काम नहीं हुआ वो पिछले 4 में है।

0: পশ্চিমবঙ্গ, গুজরাট এবং আসাম এই তিন রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলেও রাজীব রঞ্জন সিং জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতন সরকারের সংকীর্ণ রাজনীতির কারণে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে।
1: বিগত সরকার ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত স্কিমগুলি চালু করেছেন তাতে অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে থাকলেও পারফরমেন্স খুব পুয়ার পারফরমেন্স ছিল। মাননীয় মন্ত্রী এই রাজ্যে এসেছেন ফিশারম্যান ফিশারিজ ডেভেলপমেন্ট করার জন্য, এই রাজ্যের সার্বিক উন্নতির জন্য।
0: শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বদলানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। একসময় সিঙ্গুর পরবর্তী পরিস্থিতির জেরে শিল্পপতিদের মধ্যে যে অনীহা তৈরি হয়েছিল তা কাটিয়ে নতুন বিনিয়োগ টানতে দেশ বিদেশে সক্রিয় প্রচার চালানো হবে বলে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কলকাতায় আজ ICMAI আয়োজিত রাইজ বেঙ্গল পাওয়ারিং দ্য জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত @2047 অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন। এদিকে রাজ্যে শিল্প বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আলাপ আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুম্বাই গিয়েছেন। সেখানে শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গে তিনি বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাড়িয়ে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। ঝাড়খণ্ডে জাতীয় তদন্ত সংস্থা NIA বিভিন্ন মামলা শুনানির জন্য রাঁচিতে আরও 2টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশনের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 2টি বিশেষ আদালতেরই কাজের পরিধি হবে গোটা ঝাড়খণ্ডে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং ও কমান্ড নেটওয়ার্ক ইস্ট ট্র্যাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে ভারতের মহাকাশ কর্মসূচিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজস্থানের 309টি পুরসভার মধ্যে 301টিতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। 197টি পুরসভায় ভোট গঠন করে ভারতীয় জনতা পার্টি তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ থানার তারেতা নারায়ণপুর গ্রামে আজ বন্যার জলে স্নান করার সময় 6টি শিশু ডুবে মারা গেছে। মৃত শিশুদের সবার বয়স 10-12 বছরের মধ্যে। তারা সুলতানগঞ্জ নগর পরিষদের 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মকতুম প্রয়াত, বয়স হয়েছিল 76 বছর। এই ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে 10 দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার নবম নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়েছে। এই ফলাফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতার ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধিলো রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতার পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত 1টি রূপো পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক মেলায় হিমাংশু ধিল্লনকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিও। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: तार 5 गोलों से तीसरे क्वार्टर के अंत तक 14-1 की बढ़त बना ली। अंतिम क्वार्टर में नवनीत ने 56वें और 57वें मिनट में 2 गोल कर अपनी हैट्रिक पूरी की, जबकि साक्षी ने अपना दूसरा गोल किया और भारत ने 17-1 से मुकाबला अपने नाम कर लिया। इस मुकाबले में अनुभवी भारतीय गोलकीपर सविता ने भी ऐतिहासिक उपलब्धि हासिल की। 321 सीनियर अंतर्राष्ट्रीय मैचों के साथ वह भारत की सबसे अधिक कैप हासिल करने वाली महिला हॉकी खिलाड़ी बन गई और उन्होंने वंदना कटारिया का रिकॉर्ड पीछे छोड़ दिया। लगातार 2 मैच खेलने के बाद भारत को मंगलवार को आराम मिलेगा और टीम बुधवार को थाईलैंड के खिलाफ अपना अगला पूल बी मुकाबला खेलेगी।
3: अब चलते हैं तैराकी की ओर, जहां भारतीय तैराकों ने आज अपनी अपनी चुनौती पेश की और अपने अपने मुकाबलों में जद्दोजहद करते हुए नजर आए। आइए सुनते हैं पूरी जानकारी साक्षी मंडवाल से।
4: It was not a good day for Indian swimmers as India's Srihari Nataraj finished 10th in the men's 50-meter backstroke final at the Asian Games 2026, clocking 25.52 seconds in the 10-swimmer medal race. China's Jiao Zhu clinched the gold medal with a new Asian Games record of 24.04 seconds.

এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর জানিয়ে দিচ্ছে আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণী শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। ১১টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 নজরুলগীতি, 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 ছায়াগীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 বাংলা আধুনিক গান শুনবেন, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তারপর পুনরায় থাকছে বিবিধ ভারতী অনুষ্ঠান, 4:20 এমপ্লয়মেন্ট নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর অব্যবহিত পরে বিবিধ ভারতী অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ বাণী, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:05 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 গীত পাহাড়, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 ডেইলি হাইলাইটস ক্যাপসুল আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তার অব্যবহিত পরে ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:35:21। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।